0: Han.
1: আসসালামু আলাইকুম, সকাল সাতটা। আজ রবিবার, বিশে বৈশাখ,
2: চোদ্দই জেলকাদ, তেসরা মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম,
1: নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৈরি হবে আন্তর্জাতিক মান সম্পন্ন ক্রীড়াবিদ। সারাদেশে একযোগে ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথে ঢাকা সিলেট রুটে ডাবল লাইন চালু করা হবে, সিলেটে সুধী সমাবেশে প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে টেকসই রোডম্যাপ তৈরি করছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দায়িত্বে অবহেলা ও দুর্নীতি প্রমাণিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 50 জন সংসদ সদস্যের শপথ আজ। ইরানে পুনরায় হামলার সম্ভাবনা ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, যুদ্ধ বন্ধে তেহরানের 14 দফা পরিকল্পনা পেশ। এবং আর্চারি বিশ্বকাপ দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে আজ চীনে যাচ্ছে বাংলাদেশ দল। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শিশু কিশোরদের ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে আজকের শিশুরা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে শিশুরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে উল্লেখ করে তিনি বলেন, এই শিশুদের মধ্য থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভ সূচনা করেন।
5: আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টস এর মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে।
4: তিনি বলেন, দেশকে একদিন আজকের শিশুরাই নেতৃত্ব দিবে, তবে তার আগে মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে।
5: আমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে।
4: কর্মসূচির আওতায় 12-14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নিচ্ছে। 8টি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিযোগিতা হবে উপজেলা পর্যায়ে, এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে পেরিয়ে চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে। আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম আগামী 13-22 মে এর মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। পুরো দেশকে প্রশাসনিকভাবে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। খেলাগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টন থাকবে নকআউট ভিত্তিতে। দাবা প্রতিযোগিতা হবে সুইস লীগ পদ্ধতিতে। অন্যদিকে অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে প্রাথমিক বাছাই পর্বের পর ফাইনাল রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট।
1: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মী সভা করেন। এর মধ্য দিয়েই তিনি সিলেটে দিনব্যাপী ব্যস্ত সফর শেষ করেন। সভায় প্রধানমন্ত্রী সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। একই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। সিলেট মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। রাজধানী ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন, চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ডিসি সম্মেলনে সারা দেশ থেকে আগত জেলা প্রশাসকদেরকে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন 56টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। সম্মেলন চলাকালে কমিশনার এবং জেলা প্রশাসকগণ রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে 34টি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার টেকসই রোডম্যাপ তৈরি করছে। তিনি গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, টেকসই রোডম্যাপের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি রিসোর্সফুল নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। অবাধ তথ্য প্রবাহের প্রধান পূর্ব শর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উল্লেখ করে তিনি বলেন, তথ্যের স্বাধীনতা যেমন কাম্য, তেমনি অপতথ্য রোধ করে সঠিক তথ্য নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অপর এক সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য রোধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
0: মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কম্ব্যাট করাটা একেবারে প্রত্যেকটা মানুষের জন্য এবং রাষ্ট্রের পক্ষেটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। খুঁজে বের করতে হবে যে এই ডিজিটাল হ্যাজার্ডকে, ডিজিটাল ওয়েস্টেজকে আমি কিভাবে সিভিলাইজেশনের নিউ এম্পাওয়ারমেন্টের মধ্যে র মেটেরিয়ালে ট্রান্সফার করতে পারি।
1: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে বর্তমান সরকারের নেতৃত্বে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। তিনি গতকাল দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে 12-14 বছর বয়সী শিশু কিশোরদের অংশগ্রহণে নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান অপতথ্য ও গুজব ছড়ানো একটি অপরাধ উল্লেখ করে বলেছেন, আইনি পদক্ষেপ ছাড়া এটি রোধ করা সম্ভব নয়। তিনি গতকাল রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মিলনায়তনে গণমাধ্যমে গুজব ও অপতথ্য, কে শিকার কে শিকারী শীর্ষক সেমিনারে একথা বলেন। সেমিনারে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম ব্যবহারকারীদের পছন্দ অপছন্দকে প্রভাবিত করে এক ধরনের ডিজিটাল দাসত্ব তৈরি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল ঢাকার রমনা মডেল থানা পরিদর্শনকালে এই হুঁশিয়ারি ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী রাজধানী সহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানিয়েছেন, আগামী 8ই মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র জয়ন্তী এবং 25শে মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশব্যাপীও এই উৎসব পালন করা হবে বলে জানান তিনি। সংস্কৃতি মন্ত্রী গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তক আয়োজিত বর্ষ বিদায় 1432 ও বর্ষবরণ 1433 উৎসবে এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল বাঙালি জাতির হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। তিনি জানান, ঐতিহ্যবাহী এই সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করা সম্ভব। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে আর এই অধিবেশন ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক রাজনৈতিক পরিবেশ। দীর্ঘদিন পর বহুদলের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সমঝোতার রাজনীতি সব মিলিয়ে সংসদে দেখা গেছে এক নতুন ধারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: এই ত্রয়োদশ সংসদে এই অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সৌহার্দ, সহমর্মিতা এবং সহযোগিতা আমি দেখতে পেয়েছি, অতীতের কোন সংসদে এই ধরনের দৃশ্য দেখতে পাইনি। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।
8: গত 12ই মার্চ শুরু হয়ে 30শে এপ্রিল শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 25 কার্য দিবসের এই অধিবেশনে মোট বৈঠক হয়েছে 25টি। আইন প্রণয়ন কার্যক্রমে ছিল গতি ও সক্রিয়তা। 133টি অধ্যাদেশের বিপরীতে পাশ হয়েছে 94টি বিল। একই সঙ্গে গঠন করা হয়েছে 5টি স্থায়ী কমিটি ও 2টি বিশেষ কমিটি, যা সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল করেছে। সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব, স্পিকারের নিরপেক্ষ ভূমিকা এবং কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ, সবকিছু মিলিয়ে এই অধিবেশনকে খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বলছেন, এই সংসদের বড় অর্জন ছিল সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। তার মতে, সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী বিরোধী দলকে কথা বলার পূর্ণ সুযোগ দিয়েছেন।
9: মানে এইবারের সংসদটা অন্যান্য বারের সংসদের চেয়ে আলাদা। একটা হলো, এইবারের সংসদে অন্যান্য সময় সংসদের নেতা যারা থাকেন তারা সংসদকে প্রভাবিত করেন, সংসদের কার্যপ্রণালীতে, সংসদে কথা বলার ক্ষেত্রে, বিরোধী দলের সময় দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেন। এইবারে যিনি সংসদ নেতা জনাব তারেক রহমান, দেখা গেছে যে বিরোধী দলগুলোকে তাদের সময় এবং বলার ক্ষেত্রে স্পিকারের মাধ্যমে বা সরকারের দলগুলোকে সরকারগুলো সদস্যদের উস্কে দিয়ে কোন ধরনের বাধা সৃষ্টি করেন নাই।
8: খ্যাতনামা আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের ভাষায়, অনেকদিন পর বহুদলীয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত সংসদীয় অধিবেশন দেখা গেছে, যেখানে আলোচনা ছিল শালীন ও গঠনমূলক।
10: অনেক বছর পরে একটা প্রাণবন্ত সংসদীয় অধিবেশন বেশ কয়েকটা দিন আমরা দেখতে পেলাম। তবে আমার দৃষ্টিতে 117টা অধ্যাদেশ যে আইনে পরিণত করা হলো, সংসদে আইন সম্পর্কে আলোচনা হতে হয়। আলোচনা হওয়ার মূল কারণ হলো দেশের জনগণ জানতে পারবে, বুঝতে পারবে কি আইন হচ্ছে। আর এই সংসদটা হলো আইন জনগণকে জানাবার প্রধান কেন্দ্রবিন্দু। তবে সবকিছু মিলিয়ে বক্তব্য খুব মার্জিত ছিল, শালীন ছিল, অনেক সম্প্রীতিমূলক ভাব দেখেছি। এবং প্রধানমন্ত্রী একটা কমিটিতে বিরোধী দলের 5 জনকে দিতে বলেছেন, এটাও তো অতীতে দেখি নাই।
8: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 50 জন সংসদ সদস্য আজ শপথ নেবেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকে আজ রাত 9টায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিএনপি থেকে 36 জন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের জোট থেকে রয়েছেন 13 জন। এদিকে গতকাল নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসুম জোট জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। চীন ও ভারত থেকে মোট 53,600 টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জাহাজগুলো স্থানীয় শিপিং এজেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। সাতক্ষীরায় আগামী মঙ্গলবার থেকে 5ই জুন পর্যন্ত আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময় অনুযায়ী আগামী মঙ্গলবার গোপালভোগ, গোবিন্দভোগ, গোপাল খাস, বৈশাখী, বোম্বাই সহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা হবে। এরপর 15ই মে হিমসাগর ও খিরসা, 27ই মে ল্যাংড়া ও 5ই জুন আম্রপালি সংগ্রহ করা হবে। অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ প্রতিরোধে প্রতি বছর সময়সূচি নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর
6: করা হবে। এরপর 15ই মে হিমসাগর ও খিরসা, 27ই মে ল্যাংড়া ও 5ই জুন আম্রপালি সংগ্রহ করা হবে। অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ প্রতিরোধে প্রতি বছর সময়সূচি নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।

0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে পুনরায় মার্কিন হামলা শুরুর সম্ভাবনা রয়েছে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। এদিকে ইরানের আধা সরকারি তাসনিম নিউজের এক খবরে বলা হয়েছে, যুদ্ধবন্দী ইরান যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা পরিকল্পনা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছে 9 দফা প্রস্তাব পাঠানোর পর তেহরান এই প্রস্তাব দিল। তাসনিম নিউজের খবরে বলা হয় যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে 2 মাসের যুদ্ধবিরতির অনুরোধ জানায়, তবে ইরান বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সকল ইস্যু অবশ্যই 30 দিনের মধ্যে সমাধান করতে হবে। ইরান আরও জানায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির চেয়ে যুদ্ধবন্ধের উপর গুরুত্ব দেওয়া উচিত। ইরানের 14 দফা পরিকল্পনায় আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দকৃত অর্থ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন সহ অন্যান্য ফ্রন্টে চলমান যুদ্ধবন্ধের প্রস্তাব করা হয়েছে বলে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক দফা হামলা চালিয়েছে, এতে অন্তত 10 জন প্রাণ হারিয়েছে। খেলার খবর আর্চারি। আর্চারি বিশ্বকাপ দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে চীনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবে বিশ্বদোষের বাংলাদেশ আর্চারি দল। চীনের সাংহাইতে আগামী 5 থেকে 10 মে পর্যন্ত আর্চারি বিশ্বকাপ দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রিগা পুরুষ ও নারী একক ও দলীয় ইভেন্টে এবং কম্পাউন্ড পুরুষ দলীয় ও মিশ্র দলীয় ইভেন্ট সহ মোট 10টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল দুপুর 1টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল দুপুর 1টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 28 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন করে স্পোর্টস এর মাধ্যমে তৈরি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ। সারাদেশে একযোগে ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সঠিক তথ্য, মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে টেকসই রোডম্যাপ তৈরি করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দায়িত্বে অবহেলা ও দুর্নীতি প্রমাণিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 50 জন সংসদ সদস্যের শপথ আজ। ইরানে পুনরায় হামলার সম্ভাবনা ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুদ্ধবন্ধে তেহরানের 14 দফা পরিকল্পনা পেশ। এবং আর্চারি বিশ্বকাপ দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে আজ চীন যাচ্ছে বাংলাদেশ দল। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4 Nation, X Station.

90.4 FM. বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা মগর কি গুনতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন ঢাকা 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। এবং আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমি একটু কনফার্ম হইনি যে আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আই থিঙ্ক আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। যদি কোনো প্রবলেম হয় আমাকে শুনতে, তাহলে কিন্তু প্লিজ কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন। আমার সাথে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন, বা আমি একটা সুন্দর পোস্ট করেছি কিন্তু সেই পোস্টেও চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethaka। আর কি বলবো, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু বলি যে আজকে কিন্তু আবার অনেকদিন পর আপনাদের সাথে গল্প করতে এলাম। সেই লাস্ট গল্প করেছিলাম বৃহস্পতিবার রাতে, তাই না? তারপর শুক্রবার গেল, শনিবার গেল, সো মর্নিং মাইক ধরতে গেলে 3 দিন পর, কিন্তু আপনাদের সাথে আমার দেখা হয়েছে 2 দিন পর। তো কেমন লাগছে এখন আমাকে এতদিন পরে পেয়ে? আমাকে কি এতদিন মিস করেছেন, বা আমাকে কি মনে করেছেন, আমার কথা কি জানতে চেয়েছেন, আমাকে SMS করেছেন, আমাকে SMS করে জানতে চাইছেন যে আমি কোথায় আছি, কেমন আছি, তানহাপুকে দেখতে পাচ্ছি না, বা এরকম কোনো কিছু কি করেছেন? যদি করে থাকেন তাহলে তো অবশ্যই অনেক অনেক খুশি হব আমি। আর যদি করে না থাকেন তাহলে কেন করেননি? আমাকে কি ভালো লাগে না, বা আমাকে কি মিস করছেন না, বা ভালো লাগছে না, কেন, কি সমস্যা আমাকে কিন্তু জানাতে হবে। কারণ আমি কিন্তু আমার নিজেকে নিয়ে অনেক বেশি অবসেসড, মানে আমি শুধু আমার নিজের গল্প, নিজের প্রশংসাই শুনতে চাই, ভালোটাও শুনতে চাই, নেগেটিভটাও শুনতে চাই। নেগেটিভটাকে চেষ্টা করি একটু পজিটিভলি নিতে, লাইক ঠিক আছে আমার যদি কোনো ভুল থাকে সেটাকে আমি শুধরিয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করছি সকালবেলা চলে এসে, আশা করি আপনাদের আমার এই বকবক অনেক বেশি ভালো লাগে। আমার তো বকবক করতে খুব ভালো লাগে, কারণ আমার বকবক করার মতো মানুষ হচ্ছেন একমাত্র আপনারা, মানে আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যায়। আর আমি কথা না বলে থাকতে পারি না, বকবক না করে থাকতে পারি না, সো আপনাদের সাথে বকবক করতে পারলে আমি একদম শান্তি পাই। এই গত 2 দিন আমার খুবই মন মরা ছিল, আপনারা হয়তো কিভাবে বুঝতে পারবেন, বুঝতে পারার তো কোনো ওয়ে নেই, বাট সত্যি আমার হচ্ছে প্রচন্ড মন খারাপ ছিল। যাই হোক, আবারও আপনাদের কাছে ফিরে এসেছি, আবারও আপনাদেরকে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, সরি দেখতে তো পাচ্ছি না, বাট যারা কমেন্ট করছেন বা মেসেজ করছেন তাদের ছবি দেখতে পাচ্ছি, বাট আপনাদের কথাগুলো পড়তে পারছি, আপনাদের মেসেজগুলো দেখতে পাচ্ছি, এবং আপনাদের অনুভব করতে পারছি যে আপনারা আমাকে শুনছেন। তো যাই হোক, আমরা এখন আবার গানে যাব এবং গান শুনবো, সকালটা শুরু করব, মর্নিং মাইক শুরু করব। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি মর্নিং মাইক নিয়ে। সো আমার সাথে গল্প করতে হলে 8টা থেকে চলে আসবেন। যাই হোক, আমরা এখন গান শুনবো উইদাউট ইউ, যেহেতু আমাকে মিস করার ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম এবং আমি আপনাদেরকে মিস করছিলাম, সো আমি উইদাউট ইউ গানটি আপনাদের জন্য ডেডিকেট করছি এবং এই গানটি দিয়ে মর্নিং মাইক শুরু করব। সো স্টে টিউনড।
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সকালবেলা ঘুম থেকে উঠি একটা আড়মোড়া দিতে ইচ্ছে করে, তাই না? আমার কিন্তু এখন খুব একটা আড়মোড়া দিতে ইচ্ছে করছে। যাই হোক, আপনারাও কিন্তু আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। হঠাৎ করে আমার না ছোটবেলার কথা মনে পড়লো, যে ছোটবেলায় আমাদের ঘরে পেপার আসতো। এটা তো এখন খুব কি বলে এটাকে, এখন আর পেপার তেমন একটা মানুষ পড়ে না বা ইউজ করে না, বা বাসাতে এরকম রেগুলার পেপার আসে না। বাট ছোটবেলায় আমাদের বাসায় কিন্তু রেগুলার পেপার আসতো, এবং পেপারে আমি কিন্তু কমিক যেগুলো থাকতো সেই জিনিসগুলো খুব বেশি বেশি করে হচ্ছে দেখতাম, মানে ওগুলো খুব মজা লাগতো। তো সে ঠিক সেভাবেই কিন্তু কমিক ক্যারেক্টার যেটা ছিল আমাদের সুপারম্যান, সেই সুপারম্যান ক্যারেক্টারটা কিন্তু জানা হয়েছিল ছোট থেকেই। সেই সুপারম্যান ক্যারেক্টারের কমিকগুলো পড়তাম, গল্পগুলো পড়তাম এবং খুব ভালো লাগতো। এবং বড় হয়ে যখন সেই সিনেমাগুলো দেখলাম, সুপারম্যানের সিনেমাগুলো, এবং এখনো যখন নতুন কোনো কি বলে সিরিজ বের হয় বা নতুন কোনো মুভি বের হয়, নতুন কোনো পার্ট বের হয়, তখন কিন্তু খুবই খুবই খুবই ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক, সেই সুপারম্যান সিনেমার একটা ঘটনা, মানে একটা ইতিহাস আমি রিসেন্টলি জানতে পেরেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। 1948 সালের সুপারম্যান চলচ্চিত্রে সুপারম্যানের আকাশে উড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু সেই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না যে বাস্তবসম্মতভাবে মানুষের উন্নয়ন বা মানে যেটাকে উড়ে যাওয়া যেটাকে বলে, সেই উড্ডয়নটা দেখানো সম্ভব হয়। মানে এতটাই আমাদের তখন তো এভাবে আধুনিক কোনো প্রযুক্তি ছিল না যে একটা কি বলে যে রন স্টপ মানে উড়বে বা সেভাবে ওই সিনটা নিবে, সেই জিনিসগুলো ছিল না। কিন্তু তারপরও সেই সিনটা দর্শকদেরকে মুগ্ধ করেছিল। কেন? কারণ হচ্ছে এই সিনটা একটা খুব অন্যরকম একটা টেকনিক ফলো করে সেই সিনটা করা হয়েছিল। মানে এই যে সীমাবদ্ধতা, সেটাকে পাশ কাটাতে নির্মাতারা বেছে নিয়েছিলেন এক চমকপ্রদ কৌশল। সেই কৌশলটা কি? কৌশলটা হচ্ছে উড়ার দৃশ্যগুলো বাস্তবে ধারণ করা হয়নি, বরং সেগুলো সম্পূর্ণ হাতে আঁকা হয়েছে। ও মাই গড, আপনি একটু খেয়াল করে দেখবেন, সেই সিনেমাটা আমি কিন্তু রিসেন্টলি আরেকবার দেখেছি, যেহেতু এই ঘটনাটা জানার পরে তো দেখলাম যে হ্যাঁ, তখন কিন্তু বোঝা যায় যে ওরার দৃশ্যগুলোর প্রতিটি মুহূর্ত মানে শিল্পীদের নিখুঁত আঁচড়ে তৈরি হয়েছিল। এই পার্টটুক যেটা পর্দায় আসলে জীবন্ত মনে হয়েছিল, মনে হয়েছিল যে আসলে সুপারম্যান উঠছে, বাট আপনি একটু খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু হাতে আঁকা চিত্র। ঠিক আছে, আজকের দৃষ্টিতে এটা হয়তো বেশ মানে হাস্যকর মনে হতে পারে যে এরকম কি কক কেন করেছে বা এরকম হওয়ার কি দরকার ছিল, কিন্তু সেই সময়ের জন্য এটি একটি অসাধারণ ও সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার উদাহরণ দিয়েছিল। প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যেও এক কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নির্মাতারা যেভাবে সুপারম্যানকে আকাশে উড়িয়েছিলেন, তা সিনেমার ইতিহাসে এক অভিনব অধ্যায় হয়ে রয়ে গেছে। বা খুব মানে কি বলবো, আমি যখনই ঘটনাটা জানতে পারলাম, আমি বারবার করে ভিডিওটা দেখছিলাম, এবং কি বলবো মানে আসলেই আসলেই মানে এক সময় মানুষ সিনেমার জন্য, একটা বই লেখার জন্য বা একটা নতুন ক্রিয়েটিভ কিছু করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতো, অনেক কষ্ট করতো, অনেক স্ট্রাগল করতো, যেটা আমাদের আজকালকার দিনে কিন্তু আসলে কমই দেখা যায় বলা যায়। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি জেনে, গল্পটি শুনে, সেটাও কিন্তু জানাবেন। আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, আর ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhaka FM। তো চলুন আবার একটা ব্রেক নিয়ে আসি, বাঁশুরি গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Traders United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I guess United. Money Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আমি তানহা কিন্তু আপনাদের সাথে থাকি, অনেক অনেক আড্ডা দিই, অনেক গল্প করি, অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি, অনেক মজার মজার হিস্ট্রি নিয়ে কথা বলি। যদিও আমি জানি হিস্ট্রি একটু বোরিং, বাট আমি যেভাবে বলি সেটা শুনলে আপনার কাছে অনেক বেশি মজার এবং ইন্টারেস্টিং লাগবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আমি আরো একটা ইনফরমেশন শেয়ার করব। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই থিঙ্ক আপনাদের এই ইনফরমেশনটি অনেক বেশি কাজে লাগবে এবং ভালো লাগবে, আপনারা এই সার্ভিসটি কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন। তো যাই হোক, আমরা এখন আবার একটু ব্রেকে যাব, মানে এই তো ফার্স্ট আওয়ার শেষ করছি, সেকেন্ড আওয়ারে আমি আবার আসবো এবং গল্প করবো, 11টা পর্যন্ত থাকবো। সো সাথেই থাকুন এবং ঢাকা FM 90.4 শুনতে থাকুন, গান শুনবো এবং একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি তানহা কিন্তু আপনাদের সাথে থাকি। যদিও শুধু মর্নিং মাইকে আমি কথা বলি, আমার কথা শুনতে পান লাইভে, কিন্তু এছাড়াও কিন্তু আমি ফেসবুক পেজে অলওয়েজ থাকি, আমার ভিডিওগুলো তো আপনারা দেখতেই পান। তার সাথে আমি কিন্তু রিসেন্টলি একটা নাচের ভিডিও করেছি। আচ্ছা, আপনাদের কাছে সেই নাচটা কেমন লেগেছে তাড়াতাড়ি কিন্তু আমাকে কমেন্ট করুন এবং ফিডব্যাক জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও যে ফেসবুকে একটা পোস্ট করেছি, সেই পোস্টের কমেন্ট একটু পরে পড়া শুরু করব, চাইলে সেখানে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। তো এই মুহূর্তে আমরা রিসেন্ট যে একটা নিউজ পেলাম সেটা হচ্ছে যে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। দেশের সিনেমা জগৎ ছাড়লেও আমেরিকায় টুকটাক কিন্তু অভিনয় তিনি করছিলেন। দেশ ছেড়ে প্রবাস জীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প নিয়েই নির্মাণ করছেন পরিচালক হাসান জাহাঙ্গীর সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, এবং সেই সিনেমাতে কিন্তু আমরা আবারও নতুন করে মৌসুমীকে দেখতে পারবো। মৌসুমী কিন্তু আমাদের 90 দশকের এবং এখনো পর্যন্ত যারা বাংলা সিনেমা দেখেছেন, পুরনো দিনের সিনেমাগুলো দেখেন, তারা কিন্তু বলতে পারবেন মৌসুমী কিন্তু অনেক বড় একটা অবদান ছিল এবং অনেক সুন্দর একটা ফেস এবং অনেক ভালো অভিনয় সে করতো, এবং তার এবং ওমর সানির জুটি কিন্তু অসাধারণ জুটি ছিল। এছাড়াও ফেরদৌসের সাথে, মান্নার সাথে একইভাবে কিন্তু সে অভিনয় করে গেছেন এবং খুব অসাধারণ অভিনয় কিন্তু উনি করেন। এছাড়া সবথেকে বিখ্যাত যেটা বলা যায় যে সবথেকে বড় উনি নাম পেয়েছেন বা পরিচিত পেয়েছেন সালমান শাহের সাথে অভিনয় করে, সেটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু সিনেমা আপনি উনি কিন্তু উপহার দিয়েছেন আমাদেরকে। তো যাই হোক, আমরা ওয়েট করি তার এই সিনেমার জন্য, আশা করি ভালো কিছু নিয়ে আসবে, ভালো কোনো সিনেমা বা ভালো কোনো কিছু ফিল হচ্ছে আমাদের দর্শক দেখে দিতে পারবে। তো যাই হোক, সেই শুভকামনা রইল। এছাড়াও যারা এই মুহূর্তে সকালবেলা আছেন, সকালের অবশ্যই ব্রেকফাস্টটা করে নেবেন এবং একটা সুন্দর সকাল এবং সুন্দর ব্রেকফাস্ট কিন্তু আপনার সারাটা দিন সারাটা সপ্তাহ অনেক ভালো রাখে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের টেক কেয়ার করবেন এবং রাস্তায় অবশ্যই সেফটি থাকবেন। এবং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে তুফান শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে অলওয়েজ সাথে ছাতা অথবা রেইনকোট রাখবেন এবং অলওয়েজ ব্যাগে একটা পলি ব্যাগ রাখবেন, যেহেতু আমাদের ফোন থাকে অলওয়েজ এবং মানি ব্যাগ থাকে, সেটা একটু সেফ রাখার জন্য। সো সবার শুভকামনা, সবার জন্য শুভকামনা রইল এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসা দেখাবেন, ভালোবাসা দিবেন। সো এখন আবার একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I
1: Gas United. Yeah. Kul kul mukul chake bakul. Kul kul mukul chake bakul.
2: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে ঢাকা FM 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং অনেক মজার মজার গল্প শেয়ার করতে চান এবং আমার মজার মজার কথা শুনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন সকাল 8টা থেকে 11টার মধ্যে। আর যারা সকাল থেকে আমাকে শুনছেন এবং সবসময় রেগুলারলি টাইমলি আমাকে শুনেন, তাদেরকে বলবো অনেক অনেক অনেক থ্যাংকস এবং অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য। এবং যারা আজকে প্রথম শুনছেন আমাকে বা এই মুহূর্তে কানেক্ট হয়েছে, তাদেরকে বলবো ওয়েলকাম এবং নেক্সট থেকে আশা করব যে সবসময় আমার সাথে থাকবেন এবং আমাকে শুনবেন। এবং আমাকে শুনতে আপনাদের কেমন লাগছে, আমার সাথে গল্প করতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। অনেক মজা মজার কথা কিন্তু এতক্ষণে শেয়ার করে ফেলেছি, আরো মজার গল্প করবো, আরো মজার আড্ডা দিব। এবং বেসিক্যালি আমি কিন্তু প্রতিদিন সকালে এসে আপনাদের সাথে গসিপ করি, মানে যা যা ঘটনা ঘটে পুরো সপ্তাহে বা আগের দিন যা যা ঘটে বা এখন নতুন ট্রেন্ডিং এ যা যা ঘটে সেই সমস্ত নিয়েই কিন্তু আমি আপনার সাথে গসিপ করি। সো এই গসিপটা কেমন লাগে, আড্ডা কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে দিবেন আমাকে, যে মেসেজ করবেন, এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, আর ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। facebook.com/ilovethakafm। তো চলুন আমরা ফেসবুকের কমেন্টগুলো পড়বো, তবে তার আগে আপনাদের সাথে একটা খুব সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো এই সার্ভিসটা আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা কিন্তু সার্ভিসটা নিয়ে নেবেন। তো চলুন আমরা এখন কমেন্টে চলে যাই, ফেসবুক কমেন্টগুলো পড়বো। প্রথম কমেন্ট জুয়েল বিডি, আসসালামু আলাইকুম, শুভ সকাল আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম জুয়েল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আমাকে শোনার জন্য। বাই দ্য ওয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, একটা ছবি দিয়ে লিখেছি যে ট্রেন্ড নাকি ট্র্যাডিশন, আপনি কোনটার পক্ষে, মানে অলওয়েজ কি ট্রেন্ডকে ফলো করেন নাকি অলওয়েজ ট্র্যাডিশনকে ফলো করেন সেটা কিন্তু জানাবেন। আমি যদিও একটু ট্রেন্ড ফলো করি বাট মানে মন থেকে আমি কিন্তু ট্র্যাডিশনাল অনেক বেশি। যাই হোক, মোহাম্মদ MH বাপ্পি লিখেছেন, আমি রংপুর থেকে বাপ্পি শুনছি আপু, অনেক অনেক ধন্যবাদ বাপ্পি কমেন্ট করার জন্য এবং আমাকে শোনার জন্য। আরো অনেকে কমেন্ট করেছেন, আখিরি নবীর উম্মত কমেন্ট করেছেন, জুবের আহমেদ কমেন্ট করেছেন, ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, জিসান কমেন্ট করেছেন, আব্দুল্লাল মামুন কমেন্ট করেছেন এবং ইয়াসির আরাফাত কমেন্ট করেছেন, ইয়াস অ্যান্ড শাকিল খান কমেন্ট করেছেন। তো সবাই কিন্তু আমার কাছে জানতে যাচ্ছেন যে আপু গুড মর্নিং, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি এবং আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা আবারও হচ্ছে ব্রেকে যাব, গান শুনবো, চাঁদ বদনে গানটি শুনবো। আপনারা কিন্তু মজার মজার কমেন্টগুলো করবেন, লাইক খুব মজার, লাইক গল্প করার মতো, আড্ডা দেওয়ার মতো, গসিপ করার মতো কমেন্টগুলো করবেন, তাহলে কি হবে সেগুলো নিয়ে কথা বলা যাবে। ওকে, সো আমি ওয়েট করছি আপনাদের কমেন্ট এবং মেসেজের জন্য। তো চলুন গান শুনে আসি এবং গান শুনতে শুনতে একটু পরে আবার ব্যাক করি। সো স্টে টিউনড।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Tarka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকবো. প্রতি রবি থেকে বুধবার আমি থাকি এবং ঢাকা FM 90.4 এ মর্নিং মাইক নিয়ে থাকি এবং আড্ডা দিই, অনেক অনেক গল্প করি. তো আজকেও চলে এসেছি গল্প করতে, আড্ডা দিতে আর অনেক মজার মজার গল্প শেয়ার করতে এবং আপনাদের মজার মজার গল্পগুলো জানতে. আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে. এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন. ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM. আমরা সিনেমা নিয়ে কথা বলছিলাম যে নতুন কিন্তু অনেকগুলো সিনেমা, খুব ভালো ভালো সিনেমা বের হয়েছে এবং তার মধ্যে কিন্তু আরো একটি জিনিস থাকে যে সিনেমার সাথে সাথে এখন কিন্তু সিরিজও অনেক বেশি জনপ্রিয় আছে এবং মানুষ কিন্তু এখন সিরিজের জন্য খুব বেশি করে ওয়েট করে এবং সিনেমার সাথে সিরিজগুলো কিন্তু খুব একইভাবে দাপিয়ে বেড়াচ্ছে বলা যায়। তো আমার খুব পছন্দের একটা সিরিজ আছে, সেটা হচ্ছে ফ্রম সিরিজটা যারা দেখেছেন, ইংলিশ সিরিজ এটা এবং এটা একটু কি বলে এটাকে মিস্ট্রি বলা যায়, একটু হরর মিস্ট্রি টাইপের বলা যায়, থ্রিল টাইপের একটা বলা যায়। তো আমি যেহেতু এই ধরনের সিনেমা পছন্দ করি তো আমি সিনেমাটা সিরিজটার জন্য ওয়েট করছি আর কি। তো আপাতত আমাদের এই সিরিজের প্রথম দুটো এপিসোড মানে সিজন ফোর এর ফার্স্ট এবং সেকেন্ড এপিসোড রিলিজ হয়েছে, যেটা আমরা নেটফ্লিক্সে দেখতে পারবো এবং 19 April এটা রিলিজ হয়েছে। বাকি এপিসোডগুলো আবার রিলিজ হবে। সো সিনেমা এবং এই সিরিজের মধ্যে আরও একটি মজার তথ্য হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের অন্যতম আরেকজন যে ডিরেক্টর ছিলেন, যে পথিকৃত পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, তার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক দীর্ঘ জীবনে তিনি করেছেন নানা বৈচিত্র্যময় কাজ। মানে আপনি ভাবতে পারছেন ওনার মতো একজন ট্যালেন্টেড মানুষ আমাদের বাংলায়, বাংলার বুকে জন্ম নিয়েছে এবং এত ভালো ভালো সিনেমা তিনি উপহার দিয়েছেন, ভালো ভালো কাজ উনি উপহার দিয়েছেন। সত্যজিৎ রায় একটা জাস্ট নামটাই এনাফ আপনার সবকিছু ব্যাখ্যা করার জন্য। তার সিনেমা মানেই হচ্ছে অনবদ্য কিছু, একটা নতুন কিছু এবং অসাধারণ কিছু হওয়ার একটা ঘটনা। তো যাই হোক, তার সিনেমাগুলো যারা দেখেছেন তারা তো জানেন, এমন দেখেননি তার সিনেমা এরকম কিন্তু কেউ আজ পর্যন্ত আমি পাইনি। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে মেসেজ করে জানান যে আপনারা মানে কোনটার সাপোর্টে আছেন, মানে সিরিজ নাকি সিনেমা, ঠিক আছে? এবং আমি আরেকটা পোস্ট করেছিলাম যে ট্রেন্ড নাকি ট্র্যাডিশন, কোনটা পক্ষে আপনারা। যে আমি বলেছি যে ট্রেন্ড ফলো করলেও মন থেকে কিন্তু আমি ট্র্যাডিশনাল, এখন আপনাদের ব্যাপারটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা আবারও ব্রেক নিব, গান শুনবো এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো সাথেই থাকুন, ঢাকা FM 90.4 শুনতে থাকুন এবং মর্নিং মাইকে সাথেই থাকুন, স্টে টিউনড।
2: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, অনেক মজার মজার বিষয় নিয়ে কথা বলি, অনেক ইন্টারেস্টিং হিস্টোরি শেয়ার করি আপনাদের সাথে এবং গসিপ করি অনেক বেশি, সত্যি কথা যেটা। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু লাস্ট আওয়ারে চলে এসেছি, তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে প্রায়। যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে যাব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.pd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি দরকার হবে এবং আপনারা নিয়ে নেবেন। যাই হোক, আমি এখন আবার আপনাদের মেসেজে চলে যাই। আমরা অনেক মেসেজ পেয়েছি এবং অনেকে মেসেজ করছেন, তো আমি একটু মেসেজগুলো পড়ি। হোয়াটসঅ্যাপের SMS গুলো পড়বো, তবে তার আগে ফোনের SMS গুলো একটু পড়ে নিই। সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। আপু কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন এবং পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আশা করি। ওকে, নেক্সট আমাদেরকে SMS করেছেন, গুড মর্নিং আপু, কেমন আছো তুমি? সাদমান রংপুর থেকে, তোমার ভয়েস অনেক মিষ্টি, আমার একটু পর SSC এক্সাম, আমার জন্য দোয়া করো। সাদমান, অনেক অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল, আশা করি পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য এবং আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তারপর আমাদেরকে আরো SMS করেছেন, এক গুচ্ছ কদম হাতে গানটা দাও, আমি নিমু। ওকে ফাইন, গানটা আমি একটু দেখছি আছে কিনা, যদি থাকে তাহলে আমি প্লে করে দিচ্ছি, ঠিক আছে? নিমু, অনেক ধন্যবাদ SMS করার জন্য। দেন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি তানিয়া রংপুর থেকে আজ প্রথমবার মেসেজ করলাম, আমি আপনাকে শুনি। অনেক অনেক ধন্যবাদ তানিয়া আমাকে মেসেজ করার জন্য এবং আমাকে শোনার জন্য। আশা করি সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমাকে শুনবেন, আমার সাথে থাকবেন। ঢাকা FM 90.4, তাসকিন আহমেদ, মগবাজার ঢাকা। আপু, তিথি আপু কই গেছে? তিথি আপু আছে, কোথাও যায়নি, আছে, তবে আপাতত এখন আমি আছি, ঠিক আছে? আমাকে কেমন লাগছে বা আমাকে শুনতে কেমন লাগে এবং একটা ফিডব্যাক হচ্ছে দিয়ে দিন, ঠিক আছে, যদি আমাকে শুনে থাকেন প্রতিদিন। আসসালামু আলাইকুম, আমি তোমার নিউ ফ্রেন্ড রাহা ইসলাম আকাশপ্রিয়া, সাথে আছি রংপুর তিস্তা নদীর কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহা, অনেক সুন্দর একটা নাম আপনার, আকাশপ্রিয়া। আকাশপ্রিয়া নামটা কিন্তু সুন্দর, তাই না? থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য আমাদেরকে এবং আমাকে শোনার জন্য। তো আমরা আরো SMS পড়বো, তবে তার আগে আবার একটু ব্রেক নিব, গান শুনবো। বন্ধু গো শোনো, ইমরান এবং কনার গানটি শুনবো এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Service United, International Sourcing ও শক্তিশালী Supply Chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। গল্প করতে করতে একদমই শেষের পর্যায়ে চলে এসেছি বলা যায়, বাট তারপরও আমি কিন্তু আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে, গল্প করবো, আড্ডা দিব আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ফেসবুকে কিন্তু এখন নতুন নতুন অনেক ট্রেন্ড চলছে, অনেক মজার মজার অনেক কিছু চলছে। রিসেন্টলি একটা ট্রেন্ড বের হয়েছে যে নিজের প্রোফাইলটাকে ক্রেয়ন ছবি আঁকার মতো করে করলে কেমন হয়, সেটা কিন্তু সবাই এখন দেখছে যে ChatGPT কে দিয়ে বা AI কে দিয়ে। এবং আমিও কিন্তু সেটা করেছি, যদি আমার প্রোফাইলকে আমি করিনি, আমার ছবিকে আমি ক্রেয়ন ছবিতে কনভার্ট করেছি এবং সেটা কিন্তু আমি ফেসবুকে আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এছাড়াও আমাকে চাইলে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ করেও আমাকে জানাতে পারেন ছবিটি কেমন হয়েছে, বা ট্রেন্ড নাকি ট্র্যাডিশন কোনটাকে ফলো করেন সেটা কিন্তু জানাতে পারেন। যেমন সরি, যেমন নাম্বার হচ্ছে 01841904904। মাঝে মাঝে কথা বলতে বলতে কি যেন হয়ে যায় বুঝি না, মানে জোন আউট হয়ে যায় মনে হয়, এটারও একটা হয়তোবা কোনো কারণ থাকতে পারে। বাই দ্য ওয়ে, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে তো? রাতে ঘুম ঠিকঠাক না হলে কিন্তু সকালটা সুন্দর হবে না এবং সকালে কিন্তু ফ্রেশ মনে হবে না। যদিও ঘুম ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু সকালবেলা উঠে একটা ব্ল্যাক কফি খেতে পারেন এবং ব্রেকফাস্টটা খুব সুন্দর করে একটা হেলদি ব্রেকফাস্ট করতে পারেন, তাহলে কি হবে যে ওই দুর্বলতাটা কাজ করবে না শরীরে। এবং প্রচুর পানি খেতে হবে যেহেতু গরমের দিন চলে এসেছে, যদিও এখন ইদানিং ঠান্ডাই পড়ছে বলা যায়। আমার কাছে তো এখন লিটারেলি শীতকাল, কারণ আমার কিন্তু এমনিতেই আবার একটু ঠান্ডা বেশি, মানে খুব অল্পতেই শীত লেগে যায়। যাই হোক, আমরা এবার আবারও SMS পড়বো, কমেন্টগুলো পড়বো, মেসেজগুলো পড়বো, মজার মজার SMS কমেন্ট করতে হবে কিন্তু, ঠিক আছে? তো দেখা যাক, আমাদের এখন হোয়াটসঅ্যাপের মেসেজ করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে। ওকে জুয়েল, আবারও আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছেন, উনি আপনার কমেন্ট কিন্তু আমি পড়েছি ফেসবুকে। যাই হোক, আবারও SMS চলে যায়, মানে ফোনের SMS চলে যায়, দেখি কে কে SMS করেছেন। বাইরে বা অনেক SMS আসছে এবং কন্টিনিউয়াসলি আসছেই। কার SMS রেখে কার SMS পড়বো বুঝতে পারছি না। যাই হোক, আসসালামু আলাইকুম আপু, গুড মর্নিং, আমি শাবনুর রংপুর থেকে বলছি। বাহ শাবনুর, এই প্রথম কারো নাম আমি শাবনুর। নর্মালি কিন্তু এই নামগুলো আসলে কিছু কিছু স্পেশাল নাম থাকে, যেমন শাহরুখ খান, ঠিক আছে, তারপরে এই যে শাবনুর, তারপর সালমান, নামটা তো খুব কমন, বাট এই নামগুলো যেমন শাহরুখ খান প্লাস এই শাবনুর নামগুলো কিন্তু খুবই ইউনিক, মানে দেখা যায় যে ওইভাবে কেউ রাখে না ওই নামগুলোকে। কিন্তু আপনার নামটা আবার সেই শাবনুর, নায়িকা শাবনুরের কথা মনে পড়ে গেল, শাবনুরের সাথে মিল রেখে অথবা নামটা রেখেছে, খুব সুন্দর নামটা। এবং ধন্যবাদ SMS করার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটা নামের মানুষ যে আছেন সেটা জানানোর জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? শুনছি সিলেট থেকে, নাম আবিদা। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক বেশি ভালো আছি, সবাইকে বলে দিচ্ছি আমি অনেক অনেক অনেক বেশি ভালো আছি এবং আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আই এম তাওহিদুল হাসান ব্যান্ডের একটি গান প্লে করো, না করলে উড়াল দিব আকাশে উড়ে যাও বাতাসে। ও মাই গড, না না না, উড়াল দিতে হবে না, আমি গান প্লে করে দিচ্ছি। মাই দেবে, আপনারা কিন্তু আমাকে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা পাবেন। সো চলে যাচ্ছি আমরা এখন আবার ব্রেকে এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো সাথে থাকুন ঢাকা FM 90.4, শুনতে থাকুন, স্টে টিউনড।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস ইউনাইটেড 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
7: Morning Mike. Morning Mike.
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, এখন বিদায় নিব। যাওয়ার আগে বলে দিই, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি আমি রেডিও আম্বার 102.4 FM এ। তো যারা যারা আমাকে সকালের সময়টাতে শুনতে চাচ্ছেন, তারা সকালে শুনতে পারেন বা দুপুরও শুনতে পারেন, দুই সময়ই আমি থাকছি আপনাদের সাথে। যাই হোক, অনেক গল্প করছিলাম, এখন বিদায় নিব। যাওয়ার আগে আপনাদের সাথে একটা মজার দুটা নিউজ শেয়ার করে যাব। প্রথম নিউজ হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেতা এবং কিং খান বলা যায় সাকিব খানের একটি সিনেমা বের হচ্ছে, রিলিজ হচ্ছে এই মাসে, মানে কুরবানি ঈদের রিলিজ হবে রকস্টার। সেই সিনেমার টিজার কিন্তু অলরেডি মুক্তি পেয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে রকস্টার সিনেমার টিজারটি, মানে অ্যানিমি টিজার যেটা আর কি বলে, অ্যানিমি স্টাইলে বের করা হয়েছে, সেই টিজারটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এখনো হচ্ছে ফুল টিজার বা রিয়েল যে রিয়েলিস্টিক যে টিজারটা আছে সেটা কিন্তু বের হয়নি, বাট এখনো সিনেমার কাজ কিছুটা বাকি আছে, সো শেষ হলে আই থিঙ্ক আপনার বের হয়ে যাবে। বাট অ্যানিমেটেড টিজার অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আরেকটি সুখবর হচ্ছে, যারা ওই যে বললাম আমার মতো মিস্ট্রি লাভার, থ্রিলার লাভার এবং হরর সাসপেন্স অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু জানেন যে আমাদের একটা খুবই পরিচিত এবং খুব জনপ্রিয় একটা সিনেমা আছে তুম্বাদ, এবং এটা দেখেনি এখন পর্যন্ত একটা মানুষও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অসাধারণ সুন্দর একটি সিনেমা। সেই সিনেমার পার্ট টু আসছে আগামী বছর, মানে 2027 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে। যদিও আমার কাছে মনে হয় সময়টা অনেক বেশি, কারণ এক প্রায় 2 বছর অপেক্ষা করতে হবে, এটা আমার জন্য আসলে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা আর কি। সো দেখা যাক, বাট আমি অনেক বেশি এক্সাইটেড। এবং আরেকটা জিনিস আছে যে রিউমার ছড়াচ্ছে যে টুম্বা টুতে নাকি আলিয়া ভাটকে দেখা যাবে। আপনারা কিন্তু চাইলে আপনাদের মতামত জানাতে পারেন এই বিষয়ে, যে টুম্বা টু কি আসলে অনেক দেরিতে রিলিজ হচ্ছে, এবং এই যে আলিয়া ভাট এর মধ্যে যে জয়েন করেছে এই ব্যাপার নিয়ে আপনাদের মতামত কি, আপনারা কি কি প্রতিক্রিয়া জানাতে চাচ্ছেন সেটা কিন্তু জানিয়ে দিবেন। আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো যাই হোক, যাওয়ার আগে কিন্তু গরম গরম চটপট অনেক কিছু সুন্দর মশলা দিয়ে গেলাম। আই থিঙ্ক সেই মশলাগুলো নিয়ে ভাবতে থাকুন এবং আমাকে জানাতে থাকুন। আমি কিন্তু আগামীকাল ঠিক এই সময় আবার ফিরবো আপনার সাথে গল্প করতে। সো আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন। So bye bye, keep smiling, keep listening.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
5: ঢাকা
4: এবং শুনাই দে তো।

Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United 94.1.

0: Service United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
6: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে. কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো মগর কি গুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে ওহো লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: FM 90.4
1: Chakkarvakkar Chakkarvakkar Batchit
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত কিন্তু আয়া পড়ছি আপনার লগে আড্ডা দেওয়ার লেগে রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত লি। আলবত আপনি বি পাঠাবেন আপনার কথাবার্তা, আপনার কথা শুনানোর লেগে তো আছি এই জায়গার মধ্যে। তো যে লোক কথা কেমনে পাঠাবেন এটা একটু পয়লে কয়ে দিই। আচ্ছা, তার আগে কয়ে দিই, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 এবং এই জায়গায় কিন্তু আমি থাকতেছি। এই যে এখন থেকে শুরু করলাম মাত্র, একেবারে বিকাল 5টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো আপনার লগে সবকিছু ঠিকঠাক থাকলে। তো আলবত পাঠাবেন আমার কাছে আপনার কথাবার্তা 01841904904 এই নম্বরটাতে, এবং চাইলে আমার কমেন্টও করতে পারেন। আমাকে ফেসবুকে একটা পোস্ট দেওয়া আছে আমার ছবি দেওয়া একেবারে, তো আপনি ওই জায়গার মধ্যে কমেন্ট আকারে আপনার কথাবার্তা লিখবার পারেন। আমাকে ঠিকানা রয়েছে গিয়া facebook.com/ilovedhakafm। তো যেটা লোক এক কথা আমি অমৃত বোস যুক্ত হয়ে গেছে, স্বাগত জানাইতেছি বন্ধু। কি অবস্থা, কোন তো বৃষ্টি হয়েছে মানে আপনাকে ওই জায়গায় না রোহিত পুরা ঠাটা পড়া রোহিত কোনটা জানায় একটু আমার, ঠিক আছে। আচ্ছা, আরো যারা যারা আছে একটু দেখি কেটা কেটা আছে, মাত্র তো আইলাম। আমি সালিহুর রে দেখবার পারতেছি কি লিখছে সালিহুর। যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো আমার, সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আজ আপনার কাকা আমার মামা তার ডিউটি আচ্ছা পালন করতেছে এক সপ্তাহ পর, কিন্তু উনি এতদিন পর এসে খুব দাপট দেখাচ্ছেন। আসলে সালিহুর আমগহিনে কিন্তু এত নাই, আমগহিনে আছে মাকার হ্যাঁ ওই লোক সানগ্লাস পরে রিসার্চ বুঝা এই লোক আর কি বেশি তাপ দিবা পারতেছেন আর কি। তো ফোরকাস্ট কিন্তু কইতেছে লোকে আপনার মোটামুটি মনে করেন এই 7 মে পর্যন্ত বা 6 মে পর্যন্ত, 7 মে থেকে মোটামুটি বৃষ্টির প্রবণতা কমে যাব, তাপ একটু বাড়বো। তো আপনারা তো অনেক ফাস্ট, আপনি আগে তাপ তো পুলে রেখেছেন, চুলা উলা জ্বালায় রেখেছেন, দেখেন তো আশেপাশে। আচ্ছা, আরো কেটে আছে দেহ টঙ্গলগে আছে জান্নাতুল হীরা। হাই শিবু ভাইয়া কেমন আছেন? হ্যালো, আছি আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি ভাইয়া। আপনি জন্মের পর হাঁসের ডিম কয়টা খেয়েছেন? হাঁসের ডিম জন্মের পরে খাই মাইনছে এটা তো জানতাম না। আপনি খাইছিলেন হাঁসের ডিম? আপনি একটু জানেন তো জন্মের পরে। আচ্ছা আচ্ছা, এত হাসাতে পারেন কেউ এর লেগে? হাসের ডিম গেলে মানে হাসায়। আচ্ছা, আপনার কথা শুনে চুপ থাকতে পারছি না, যদি আমি অসুস্থ তবু হাসি থামছে না। জান্নাতুল হীরা, পয়লা তো আপনার লেগে অনেক অনেক দোয়া রইল যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। লগে আমার যে যে বন্ধুরা অসুস্থ সব বন্ধুগুলো লেগে অনেক অনেক দোয়া রইল। আর দ্বিতীয় কথা হলো গিয়া যে এই যে আপনি মনে করেন অসুস্থতার মধ্যে আপনি হাসতেছেন, এই হাসি কিন্তু আমাকে হার্ট ভালো রাখে। হাসি কিন্তু মনে করেন অনেক অসুস্থতারও মানে ওষুধ। যখন দেখবেন যে হাসবেন মন খুলা, তখন মনটা ফ্রেশ থাকবে। দেখবেন এই আজাইরা চিন্তা, তারপর মনে করেন যে আপনার এই যে এই মনটা যে খারাপ হয়ে রয়েছে অসুস্থতার লেগে, এটি সব যাবোগা। তো এলাকা বেশি বেশি করে হাসেন, তবে যদি সিলাই মিলাই থাকে তাহলে আবার হাসতে যায় না, তাহলে আবার দেখা যায় আরেক কাহিনী হয়ে যাবোগা। ঠিক আছে, একটু জানেন কি সমস্যা আসলে? আচ্ছা, মুভি দেখতেছিলাম আপনার কথা মনে পড়তেই চলে এলাম মজা নিতে, জাকারিয়া রং। ভালো আসা বন্ধু, আপনার লেগে তালি হইব একটা সুন্দর, মানে আমি আপনার কাছে মুভির ছবি সে আকর্ষণীয়। আহ, কি যে ভালো লাগতেছে, মন চাইতেছে সো তুইয়া পাই জায়গা। আচ্ছা, সাহারিয়া রংপুর থেকে আছে আমগো বন্ধু, স্বাগত জানাইতেছি বন্ধু আপনারে। এটা কেটা একটু আমি একজন আচ্ছা সোরসি মানুষ, আমার কথা শুনে বুঝতেই পারে না আমি কোন জায়গায় কোন বিভাগের, এইটুকুই বুঝে আমি একজন বাংলাদেশি, এটাই আমার ফার্স্ট SMS বলে দুইটা, তারপর এটা আপনার তো এটা মানুষ আপনার SMS দেখে কে কারে বুঝে? আমি তো এই পর্যন্ত এত বছর ধরে পড়তেছি, আমি তো ওইভাবে বোঝার চেষ্টা করিনি। সরেছি, আপনি আর একটু বড় হন তারপর আপনি বুঝবেন যে এটার মিনিং আসলে তেমন আছিল না কিছু, আপনি আর কি ভাবছেন এইভাবে আর কি জিনিসটারে। সিবাদ ভাই, আমি আশরাফুল ইসলাম আপনার নতুন বন্ধু, যুক্ত হয়ে গেলাম সুনামগঞ্জ এক আসন মধ্যনগর থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। এর মধ্যে আপনারা আইবেন না এই কথাটা কয়ে তো আপনি বুঝাই দিলেন যে এর মাঝখানে আপনারা আইবেন না, আগেই জানাই দিলেন ঈদের শুভেচ্ছা, এডিনি করেন আপনি। হ্যাঁ, না চাউকা বন্ধু, আপনার স্বাগত জানাইতেছে আশরাফুল। আশা করি ঈদের আগে আপনার লগে আরো বহুত কথা হইব, তখন আপনি উইশ করেন আরো। আচ্ছা আমি মরিয়ম শুনছি রংপুর থেকে, কেমন আছেন ভাইয়া? মরিয়ম আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো ভালোই লাগতেছে আর কি, খারাপ না। আর এদিকে আছে লোকে আপন, আসসালামু আলাইকুম সিওদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। পুরো সপ্তাহ এই শোয়ের জন্য অপেক্ষা থেকে যুক্ত হয়ে গেলাম মিরপুর থেকে, স্বাগত জানাই যাচ্ছে আমার বন্ধু আপন। আপন হওয়াতে আমার কাছে অনেক আপন আপন লাগতেছে, স্বাগতম বন্ধু। এবং আমার যে যে বন্ধুরা আরো যুক্ত হয়েছে, হ্যাঁ কথাবার্তা একটু পরেই আমার আছে। এই দুষ্টু কিছে কি বা আছো, যুক্ত হয়ে গেলাম। রাহা ইসলাম, আকাশপ্রিয়া, বাহ সুন্দর নাম, তিস্তা নদী থেকে। এই তুমি কি কি বিয়ে করেছো? হ হ করে লাইছি, কিছু মনে করো না, আবার জানতে মন চাইল তাই বললাম। না না না না, জানতে তো মন চাই বাড়ি, আপনি করছেন? আচ্ছা যাও গা, তো আরো বন্ধুরা যে আছেন, হ্যাঁ কথাবার্তা বলবো, পয়লা এত কথা কইলে কেমন হইব। আচ্ছা যাও, আরো দুই একটা একটু পড়ি। হ্যালো ভাই, আমি ইসানা রংপুর থেকে বলছি। জানেন ভাই, আমার ছোট ভাই খালি আমার পিঠে মারে, কি করবো বলেন তো? ওরা অন্যান্য জায়গায় দেখা দেন যে তুই পায়ে মার, তুই খালি পিঠেই মার, হচ্ছে আমার শরীরের ভিতরে খালি হুদা পিঠে আছে, চুলে মার, মাথায় মার, ঠিক আছে, হাতের ভিতরে ঘুষি মার। আপনার তোমার, হ্যাঁ ছোট, আপনি তো লিখছেন, আমি ইসানা রংপুর থেকে বলছি। জানেন ভাই, আমার ছোট ভাই, আপনি ছোট ভাই জানেন আসলে কই কই মারতে, আপনি একটু দেখা দেন, প্লিজ মার্ক করে দেন আপনি যে এই জায়গায় মারতে হইব। প্রশ্নটা উচিত ছিল যে আমার ছোট ভাই খালি গায়ে হাত তুলে বা মারামারি করে ওরে ঠান্ডা করুন যায় কেমনি, আপনি এমন ভাবে কইছেন যে মূল লাগে আপনার ছোট ভাই লোকেশন ছিল না, কই মারতে হইব। আচ্ছা সাউদা ফ্রম মগবাজার, হাই ভাইয়া কি অবস্থা, কেমন আছো? সাউদা আছে আলহামদুলিল্লাহ বন্ধু, অনেক ভালো আছি। তবে এই মুহূর্তে একটা গানে যাবো, সুন্দর একটা গান, একটু পরে আবার ফিরতে আসি আরো কথাবার্তা নিয়ে। পাঠাতে থাকেন আমার SMS, হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট। যে গানটা শুনবো এটা খুব পছন্দের একটা গান, স্টোয়িক ব্লিস, পুরো অ্যালবামটাই আমার পছন্দ, স্টোয়িক ব্লিসের গান মায়াবী চোখ। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বিজনেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: জাগরণ চক্রবকর চক্রবকর বাতচিত
5: চক্করবক্কর বাতচিত। আপনি শুনতেছেন ঢাকা FM 90.4 আর চলতেছে রবিবারের বিশেষ শো চক্করবক্কর বাতচিত। আপনার লগে আছে আপনার বন্ধু সিফাত, আছেন আপনিও আপনার কথাবার্তার মাধ্যমে। তো একটা বৃষ্টি আর রোদের গোসল করা একটা সময় আর কি। তো যাই হোক, এই বৃষ্টি থাকবো আরো দুই তিন দিন মোটামুটি, মনে করেন যে আপনি আশা করবার পারেন বৃষ্টি হইব। তো বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, বৃষ্টির পরে যে রাস্তার অবস্থাটা ওইটা আর মনে করেন ভালো লাগে না। ওই যে রাস্তার ভিতরে নিজের নিজে কেমন জানি হাস হাস মনে হয়, যে বাইরে লিক করতে হয় যেন ওই জায়গায় পা দিয়ে মনে কেলে দিবি না, প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক, এরকম একটা কিন্তু আমরা পাই আর কি রাস্তার ভিতরে, প্যাক কাদা আর কি জমে। তো যাই হোক, আমি কিছু কথাবার্তা পড়ে ভালাই। আমি তৌহিদুল বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন সিফাত ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত। ময় শুক্রিয়া বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন কেমন জানায়েন আমারে, ঠিক আছে। এস এম এস গুলি করবো এখন আর কি। আচ্ছা, আমি লোকে আরো আছে লোকে কেটাইটা, এক বন্ধু অনেক কিছু লিখছে কিন্তু কিছুই আয় না আর কি বন্ধু, সরি। ওকে, আরো আছে লোকে পিপ পিপ পিপ সবাইকে, এটা একটা শো চলতেছে মাঝখান দিয়ে আপনি হর্ন বাজায় ডিস্টার্ব করেন কিনা। আচ্ছা, সাইড হর্ন, রানীকে তার হাতি নিয়ে যাইতে দাও, পরে দুই সপ্তাহ পর জয়েন হলাম পড়াশোনার চাপের কারণে। আমি কি আমাকে ভুলে গেছেন ভাইয়া, রানী ফ্রম হাতিবান্ধা? না রানী, আপনার ভুলি নাই কে, আপনার লেগে অনেক অনেক দোয়া আছে। আপনি ঠিকঠাক মতো পরীক্ষা দেন, আর অন্যান্য যে বন্ধুরা আছে পরীক্ষা দিতে আছে, সপ্তাহের লেগে অনেক অনেক দোয়া।

তারপরে যদি আপনি পরীক্ষার মাঝখান দিয়ে আইছেন, এর লিগে আপনাদের শুক্রিয়া। হাতিটা একটু বাইরে রাখেন আজকে, কারণ এর আগের বার হাতি লুয়েছেন আপনি, হাতির লেঞ্জার লগে বাড়ি খেয়ে আমার অনেক বন্ধু আহত হয়েছে। পরে আমি হাতিরে জিগেছিলাম যে তুই যে হাতি ই করলি, এই যে লেঞ্জার দিয়ে যে বাড়ি দিয়ে যে ঝামেলাটা করলি, এটা ক্ষতিপূরণ দেবো, আপনি আছেন আপনার লেঞ্জার লয়ে। আমি কানের লেগে শুয়ে দেখবার পারি না লেঞ্জা আমার এটা, পরে আর কি করবো আমি ঘরে আনেন। যাক শিবাদ ভাই কেমন আছো, তোমাকে আর কিছুক্ষণ শুনতে পারবো, কারণ আমার 2:30 পরীক্ষা আছে। আচ্ছা রংপুর থেকে ওলি, ওলি আপনার লেগে অনেক অনেক শুভকামনা বন্ধু। এই যে বাক এই পরীক্ষা রাখ দেওয়া যে আমার শুনছেন, আমি ভয় আছি আসলে, আর যদি কোনোভাবে পরীক্ষা খারাপ হয় আপনি পুরোপুরি আমার উপরে নাম দেবেন যে হ্যাঁ উনতে যায় বলি, এটা করবেন না বলেও। হ্যাঁ তবে আপনার লেগে অনেক অনেক শুভকামনা। রাইস আছে আমার লোকে, রাইস আমি হুয়া হে আজ পেহলি বার সংটা আরমান মালিকের শুনতে চাই প্লিজ। আরমান মালিক আপনি একটা নক দেন, হ্যাঁ আপনার আলব শুনাইব। আচ্ছা ভাই আমি জিহান সিলেট থেকে, তারপর কি পুরান অনেক পুরান বন্ধু কিন্তু আজকে ফার্স্ট এস এম এস, এটা তো খুব লজ্জার কথা, এত পুরান বন্ধু আজকে প্রথম এস এম এস করলেন, এতদিন কি ছিল হাতে গা হয়েছিল আপনার? আচ্ছা সরোজ একটা জোক কইছে, জোকটা ছোট আমার মনে বুঝা কয়া পারম, একটু কই। এক অন্ধকে তার স্ত্রী খোঁটা দিয়ে বলল, তুমি যদি আমার রূপ দেখতে তাহলে রীতিমতো পাগল হয়ে যেতে। তো অন্ধ কইতেছে, এটা সত্যি হইলে আর আমার কপালে তুমি জুটতা না। এটা ঠিকই কইছে যে তুমি, যাই হোক জাস্ট এ জোক। তাসবি চিটং থেকে আছে, হ্যালো আঙ্কেল আমার কথা মনে আছে না, কেমনে মনে থাকবে, এত বন্ধু মাঝখান দিয়ে ভাই ভাতিজার কথা মনে থাকেনি। আচ্ছা যাকে, আচ্ছা ভাইয়া বলো কি ওয়েট গেইনের জন্য কি করবো, আচ্ছা ওয়েট গেইনের জন্য কি করবো, আমাকে দেখতে স্টিকের মতো লাগে, সবাই ইনসাল্ট করে। শুনেন বন্ধু আমি এটার হলো একটু বিশদ বিবরণ দিই, ওইটা লোক যে প্রত্যেকটা মানুষেরই একটা বয়স, যারা একটু হুগনা টাইপের আর কি, আমি নিজে হুগনা ছিলাম অনেক বেশি, কিন্তু অনেক ছোটবেলা আবার অনেক মোটা ছিলাম আর কি, এরকম বিষয়টা। তো সেই ক্ষেত্রে দেখবেন যে মানে একটা বয়স হয় ওই সময় মনে হয় যে আহারে আমার যদি স্বাস্থ্য আরো ভালো থাকতো, এটা থাকতো, কিন্তু স্বাস্থ্য ভালো করার লেগে কোনো কাজ করবো না, কিন্তু স্বাস্থ্য ভালোই তৈব আর কি বিষয়টা। মানে আবার এরকম মিনা কার্টুনের মতো একটাই করে যে, যেমন গাছে পানি দিল গাছ লগে লগে বড় গেলো, হ্যাঁ খাইলো লগে লগে মোটা গেলো, এরকম একটা আশা নিয়ে বয়ে থাকে, এলাকে নিরাশ হয় বেশি। প্রত্যেকটা এক একটা বয়সে যায় মানুষের এক একটা রূপ আয়, ঠিক আছে এক একটা পরিবর্তন আয়, তো আপনার একটু ওয়েট করতে হবে। আর দ্বিতীয়ত লোকে আপনার বয়সের ভিতরে আপনি স্বাস্থ্যবান হইতে পারেন, স্বাস্থ্যবতী হইতে পারেন, ওই ক্ষেত্রে আপনার নিয়ম মাফিক চলতে হইব আর কি, ঠিক আছে। নিয়মিত 8 ঘন্টা ঘুম, 3 বেলা খাবার দাবার ঠিকভাবে পুষ্টিকর খাবার, উল্টা পুল্টা খাওয়ান দাওন না, তারপর মনে করেন বেশি বেশি করে পানি খাওয়া, এই সবগুলা ঘুম খাবার এবং আপনার এই এই পুরো সিস্টেমটা যদি ঠিক থাকে, আপনার স্বাস্থ্য যতটুকু বাড়ার দরকার অতটুকু আলবোধ বাড়বো। আর সারাদিন টেনশন করতে থাকলে হুক না তো মোটা হইবে না, উল্টারও চোখ তিন আর দিতে যাবো, পরে মাইন্সে কিন্তু এই জায়গায় বালতি ধুয়ে যাবো, ঠিক আছে। এলেগে এটা নিয়ে আপনি আপাতত কোনো চিন্তা করেন না, মাইন্সের কাম মাইন্সে করতে চাই। আপনি করবেন যে আপনি কিন্তু সবাই ইনসাল্ট করে, সবাই ইনসাল্ট করলে আপনি লোবেন কি লেগা, আপনি করবেন যে আমি আমি তো এমনি সুস্থ আছে। একটা মানুষের সুস্থতা লোকের তার নিজের মধ্যে, হুক না মোটার মধ্যে না, ঠিক আছে। তো আপনি নিয়মটা আসলে মানেন, খাবার দাবার ঠিকঠাক মতো খান, ঘুম ঠিকঠাক মতো দেন, দেখবেন যে এমনি আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন এবং আপনার স্বাস্থ্য ভালো হইব আশা করি, ঠিক আছে এই ক্ষেত্রে। আর যদি মনে করেন হুদে মোটেই হইতে চান, তাহলে অনেক খাবার আছে যেগুলি খাইলে, যেমন ধরেন এই যে জাঙ্ক ফুড যেগুলো আছে এগুলো খাইলেও মানুষ অনেক মোটা হয়, চিনি খাইলে অনেক সময় স্বাস্থ্যেরই স্বাস্থ্য ভালো হয়, কিন্তু এটা তো আপনার লেগে ক্ষতিকর, খালি স্বাস্থ্যই ভালো হইব বাকি সব মরে যাব, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি হুদা নিয়ম মাইনা চলেন, তাহলে ঠিকঠাক হয়ে যাব বন্ধু। ও তবে আমার কাছে মনে হয় আপনি অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ, ঠিক আছে। মাইন্ডসেট কি করলো ওইটা নিয়ে চিন্তা করতে চান না, মাইন্ডসেট কথা তো আপনি ঘুরে বার পারবেন না, আপনি নিজে আপনার ভালো কাজ দিয়ে হয়তো বা মানুষের মন মানসিকতাটা আপনার প্রতি কিছুটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু হ্যাঁ আপনার মতোই কথা কবে এটা হইব না কোনোদিনই। আচ্ছা ও ভাইও তোমার শো কি, তোমার বসুনের ড্যামনা থেকে হালিমা, এটা তো আমি জানি না, আমি জিগাইনি কোনোদিন আসলে। আরে ভাই আমি অনিমেষ, আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাতেছি অনিমেষ বন্ধু আমার। রাহা ইসলাম আকাশপ্রিয়া, না ভাইয়া আমি করি নাই। তো আপনি আস্তে আস্তে তো পুরো ইয়ের ভিতরে যেতেছেন গা, ব্যক্তিগত ইয়ের দিকে যেতেছেন গা, আপনি আগে এই জায়গার কথা কন, আপনি ওইটা করতে চাইলে এত কিছু জানতে চাইলে আইন সামনে বয়ে চা খেতে খেতে কই। আচ্ছা আবারও যুক্ত হয়ে গেলাম ভাইয়া আমি পাখি, ও আপনি আগেও আছিলেন আমি খেয়াল করি নাই, তাহলে না না আবারও যুক্ত হইলেন যে কইলেন। আচ্ছা রংপুর থেকে শুনছি তোমার কথাগুলো, শুই না আমি পুরো হাসতে হাসতে পুরো শেষ, শুধু উল্টিপিটু আছে তোমার কি উল্টিপিটু আছে তোমার শোনার জন্য। আচ্ছা ঠিক আছে হাসি খুশি থাকেন, হাসি আমি তো চাই এটা যে আমার সব বন্ধুরা হাসি খুশি থাকুক।
ভাইয়া আমি মরিয়ম, আমি কি গানের রিকোয়েস্ট করতে পারবো নাকি আপনার বাজানো গানগুলোই শুনবো, কি করবো বলেন ভাইয়া? বন্ধু মরিয়ম, আমি আসলে আপনি খুব সুন্দর করে এজে গেছেন তো মরিয়ম, আমি আসলে আমার কোনো শোয়ের ভিতরে আসলে রিকোয়েস্টের গানের কোনোই নেই, কারণ আমার যে শোগুলো বা ঢাকা এফএম 90.4 এর যে প্লে লিস্ট আপনি শুনেন এটা পুরাটাই আপনাকে পছন্দের যে গানের তালিকা আছে ওই জায়গা থেকে কিন্তু বানানো, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে বন্ধু আসলে রিকোয়েস্টের গান আমি প্লে করতে পারবো না, তবে আমার প্লে লিস্টে যে গানগুলো আছে এগুলো আপনার আশা করি ভালো লাগবে যদি আপনি ফিল করবো পারেন। সালিহুল লিখছে, ভাই আজ আমার সাথে অনেকগুলো ছোট বন্ধু যুক্ত হয়ে আপনাকে শুনছে, ওরা একটা বক্সে আপনার কথা শুনছে। এই ছোট্ট বন্ধু সব তারা সব ছোট্ট বন্ধুর লেগে একটা ব্যান্ড পার্টি তো আওয়াজ তো করাই যায়।

আমি তো মাঝখানে মাঝখানে আমার র্যাপ দিয়েছি কিন্তু ছোট বন্ধু। আচ্ছা ছোট বন্ধুকে নামগুলো একটা কই, নামগুলো লোকে ইব্রাহিম, সাদিয়া, তারপরে আছে আরোহী, আলভি, এটিকে হামিম, আচ্ছা তারপর সাফিন, তারপর আছে হলো গিয়া বাবা হামিম সাফিন মাইলসের দুই ভাইয়ের নামই লয়ে লইছেন আর কি, সিরিন, জিহাদ, সিফা, আরস অ্যান্ড মুনতাহা। ভাই ওদেরকে তালি দিয়ে স্বাগত জানাই, ব্যান পার্টি বাজার তারপরে হ্যাঁ লেগে তালি, সুক্রিয়া, স্বাগতম আমাকে সব ভিআইপি বন্ধুক। আচ্ছা তোমাকে এস এম এস করবো বলে সাইটটা এস এম এস কিনছি, কয়টা করছেন এখন, কয়টা আছে বাকি? সাইটটা এস এম এস তো আপনি আমার পাঠাবেন না, আপনি আমার পাঠাবেন খুব বেশি হলে পাঁচটা কি দশটা, তার বাকি চল পঞ্চাশটা আপনি পাঠাবেন। যাই হোক আমি ভুলোকে ব্যাপারে আমারটা ঠিক করে দিন। আচ্ছা তুবা আছে রংপুর থেকে, আজ ফার্স্ট এস এম এস করলাম, কাল আমার এক্সাম আছে কিন্তু আজ আমার জ্বর আসছে, পড়তে ইচ্ছা করছে না, কি করবো বুঝতেছি না। এইটা এখন ঘরে ঘরে বন্ধু জ্বর আইতেছে, অনেকে অসুস্থ হইতেছে, তো পরীক্ষা তো আসলে থাইমা থাকবো না, পরীক্ষা পরীক্ষার মতোই যাইবো। আপনি চেষ্টা করেন একটু, যদি আপনি কিছু তো বেটার ফিল করেন বা পড়ার মতো অবস্থায় যদি আপনি থাকেন, আলবত আপনি একটু মোটামুটি মাথায় প্রেশার নিয়েন না, ঠান্ডা মাথায় যতটুকু আগায় রাখা যায়, আশা করি আপনার পরীক্ষা ভালো হইব, যা যা আপনি পড়ছেন ওর মধ্যে থেকে যাইবো এবং আপনি পরীক্ষা ভালো করবেন, ঠিক আছে? এই দুঃসময় সবসময় থাকে না বুঝছেন। স্বাগতম সিবাদ ভাইয়া, আমি আশরাফুল ইসলাম, আমি আপনাকে শুনছি রেডিওতে, তাই আমি আপনাকে দেখতে পাচ্ছি না আজকে সিবাদ ভাইয়া, দিতে পারে না যে রেডিওতে দেখা এবং শোনা যায়, রেডিওতে দেখার লেগে তো আপনি আমগো তো পেজই আছে, আর আপনি যদি এমবি কিনা না এন এটা এখন কার দোষ কম, এখন টেলিভিশনের ভিতরে তো গিয়া ছেড়ে দিয়ে না কেউ, এখন আমরা যেমন ফেসবুকের ভিতরেও থাকি, আপনি আপনার কথা ঠিক আছে যে এগুলো অডিও শো গুলো যদি দেখানোর ব্যবস্থা থাকতো না সবগুলি, তো তাহলে তো আর রেডিওর ফিল্ড আপনি পেলেন না, রেডিওর ফিল তো রেডিওর মতো। তবে এখন একটা সুবিধা কি বর্তমান সময়ের ভিতরে ওইটা লোক আছে, রেডিও শোনার সাথে সাথে আপনি যেই আর জারে হুনতাছেন বা যার প্রোগ্রাম আপনি হুনতাছেন ওই মানুষটা আপনি ফেসবুকে দেখবার পারবেন, বা তার সম্পর্কে আপনি যদি সার্চ দেন তাহলে অনেক ইনফরমেশনই আপনি পাই যাবেন ইউটিউব গুগল বিভিন্ন এআইতেও পাইতে পারেন, ঠিক আছে? তো এইটা লোক একটা সুবিধা বর্তমান সময়ের, ওইটা আপনার নিজে কাজে লাগাই তো এবার কি নিজে কষ্ট করে। রংপুর থেকে বলছি আমি মেজবা ভাইয়া, আপনি ভালো আছেন? আপনার মামা কিন্তু ফাজলামি করতেছে রংপুর ভাইয়া, আপনি কিছু বলেন আপনার মামা, কোন মামা আমার, আমার কোন মামা এই জায়গার মধ্যে, আমার তো মনে পড়তেছে না, হেনে কোনটা মামা নাম কোন? সি সি সি সি সিফাত ভাই কে কে কে কে কেমন আছেন? সিলেট থেকে নাইম শাহ আফ্রিদি, আপনার মুখে কি আপনার সুপারি, আপনার তোদলাইতেছেন কি লেগা আফ্রিদি? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, অনেক অনেক শুক্রিয়া আপনার এস এম এস এর লেগা। আচ্ছা এই জায়গার লোকের সাংঘাতিক জাহাঙ্গীর, আচ্ছা কবির কি মির্জাপুর মোহ হার্দি থেকে, আচ্ছা কি মনে আছো ভাইয়ে, তোমার মাঝে মাঝে শুনিও রেকর্ড করে রাখি। সিফাত পারুল জুটিটা খুব মিস করি, সিফাত যেও খুব কম ছিল না, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। তো ওইটা তো ছিল আসলে আমগো পেছনের, মানে বা আমরা একদম প্রথম শুরু করছিলাম ওইভাবে, তার পরবর্তীতে আমরা অনেকগুলো শোয়ের ভিতরেই আসলে আছিলাম, তো পরবর্তীতে আবার ওগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও এটা আসলে ফিল করার মতো যেন আমার বন্ধুরা চায়, তো ওই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে এই চক্কর বক্কর বাতচিত আমরা স্টার্ট করি, তো আশা করি আপনি এটা এনজয় করেন, আপনার এটা ভালো লাগে। অনেক অনেক শুক্রিয়া আপনার এস এম এস এর লেগে, অনেক কথা আছে ওই কথাগুলিও পড়বো, তবে এই মুহূর্তে যেমন একটা গান, এই গানটা সেরকম আপনার অবশ্যই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে, এটা লাগে আরএস এর গান ব্রোকেন এঞ্জেল, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফ এম 90.4।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United. হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমারও সেটা থাকুন লাগবো না। আছি তো আপনার বন্ধু সিফাত আপনার লগে আছি, চক্কর বক্কর বাতচিত দিয়ে আপনি হুনতাছেন ঢাকা এফএম 90.4। বহুত কথাবার্তা আয়া পড়ছি, আর যে গানটা হুনতাছিলাম ওটা লোকে কোথায় যাবি ভাই জুয়েল এন্ড সোমু চান্দা, তো যেটা লোকের কথা আরো সুন্দর সুন্দর গান কিন্তু রয়ে গেছে আমার প্লে লিস্টে, ওগুলি শুনামু আস্তে আস্তে শুনামু। বিকাল পাঁচটা পর্যন্ত আপনার লগে আছি, তো আপনার হালচাল কি, কি অবস্থা, বৃষ্টি কি মন উপভোগ করলেন সবকিছু জানেন। এই যে গামগো অমৃত বোধ লিখছিল, কাল বিকালে প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছে, এখন মেঘলা মাঝে মাঝে সূর্য উঁকি মারছে। এটা কিন্তু একটা মজার ব্যাপার আছে না, এই অমৃত বোধ মজা লাগে কিন্তু, যে মেঘলা মেঘলা আকাশ সূর্য উঁকি যাচ্ছে, তখনই মনে হয় এই বুঝি বৃষ্টি গেল গা, তারপর আবার যখন মেঘ আয় তখন মনে হয় বুঝি বৃষ্টি আয় পড়লো, তারপর যখন খেলতে থাকে তখন বিরক্ত হয় তার কিচ্ছু হয় মনে ঘুমায় থাকি, এরকম হয় না। যাই হোক, আমগো সাইফুর লিখছে কি, রোদ আর বৃষ্টির লুকোচুরির মতোই বৈচিত্র্যময় সিফাত বস, তার উপস্থিত আড্ডায় প্রাণ ফেরে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে সতেজ আর আনন্দময়, সেই মানেই এক রাস উজ্জ্বলতা। অনেক অনেক শুক্রিয়া বন্ধু আমার, ভালোবাসা আপনার লেগে অনেক অনেক, যদি আপনার এখন আগের মতো আমি খুব বেশি পরিমাণ পাই না। আচ্ছা, এক বন্ধু সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, নাম ঠিকানা কিচ্ছু দেন নাই কে। বাই দ্য ওয়ে ঈশানা লিখছে এটা আমার, বাই দ্য ওয়ে তোমার ভয়েসটা অনেক জোস, লাভ ইট, ও রিয়েলি থ্যাংক ইউ, শুক্রিয়া বন্ধু দুষ্টু। আচ্ছা এটা কোন বন্ধু আমার রে, দুপুরবেলা লিখছে লোকে, যে দুপুরবেলা ওই সকালবেলার এস এম এস পাঠিয়ে কি আছে আপনার, উঠেন ঘুমেতে, বেলা হয়ে গেছে 2:44, আরে অনুভব ইচ্ছে, উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন উঠেন, এইটি কি কয়টা রে ফ্রেশ ট্রেশ অন, আর দেখছি ঘুমেতে উঠার পরেও তো আধা ঘন্টা আউলায় থাকে আর কি, আমি নিজেই থাকি আউলায় ঘুমেতে উঠার পরে, দেখছি আমি কে কে লেগে এই জায়গায়, এটা সপ্তাহে আমার মনে হয় কম বেশি ঘুমেতে ওইটা কিচ্ছু মন থাকে না যে আসলে কি হয়েছে না হয়েছে। যাই হোক, অবশ্যই এরকম একটা ঘুম দেওয়াটাও খুব জরুরি, কারণ একটা ডিপ ঘুম বা একটা যদি মানে ফ্রেশ ঘুম যদি না হয় তাহলে আপনার সারা দিন মনে করেন মাটি, দেখবেন যে মাথা ইয়ে থাকে, ভালো কথা কইলেও মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, তো এমন যেটা লোকের কথা আমি একটু কমেন্টে যাই, রুবাইয়া তাপস আমি খুশি আয়া পড়ছে, প্রিয়জনের শূন্যতা থেকে বিদ্যুতের শূন্যতা বেশি প্যারা দিচ্ছে, এটা আপনার কাছে ফাও মনে হয়, আপনার প্রিয়জন নাই দেখে আপনার এরকম মনে হয়, প্রিয়জনের দুঃখ আর অন্য রকম কষ্ট, ঠিক আছে, প্রিয়জন লগে থাকলে কারেন্ট থাকুক আর না থাকুক এটাতে কিছু যায় না, মানে এটা বিয়ার আগের কথা কইতেছি আমি আর কি। আচ্ছা, গান শুনতে শুনতে হঠাৎ তোমার কথা যখন শুরু হলো আর কিছু শোনা যাচ্ছে না, ঝিরঝির করছে, অনেকবার ট্রাই করলাম না শোনাই যাচ্ছে না, এখন ফোন বন্ধ করে চালু করে দেখি 90.4-ই নেই। আচ্ছা বিরক্তি, আচ্ছা ভাই তুমি কি আমার কমেন্ট পড়েছো, এই যে মাত্র বললাম। আচ্ছা তন্নি আছে আমগুলোকে, ভাইয়া যুক্ত হয়ে গেলাম, শুক্রিয়া, স্বাগত জানাই দেশি বন্ধু তন্নি, আমগো আজহার ইসলাম ফ্লেভার চক্কর বক্কর বাতচিত সিলেট থেকে আছে আমগো বন্ধু। ফিরুজা সারমিন আছে আমগুলোকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে অনেকদিন ধরে শুনি, আজকে আম্মু থেকে লুকিয়ে আপনাকে মেসেজ দিয়েছি, সিলেট থেকে তাদরিন, বাহ সুন্দর নাম তাদরিন। আচ্ছা তাদরিন সহ আর অন্যান্য বন্ধুরা যারা কয়ে যে আম্মুর থেকে লুকায় আব্বুর থেকে লুকায়, আমি কি এরকম কোন শো করি যে পরিবার রহুনান যাবো না, এত কষ্ট আমি কই রাখি, আমি তো মানে এটা পিওর ফ্যামিলি শো, আমি আমার বন্ধু তাদরিন রকম, তাদরিন যদি পসিবল হয়, আন্টির যদি মেজাজ মুজাজ খারাপ থাকে বা মানে ঠিকঠাক থাকে আর কি, যাই একখানে শুনবার পারেন কোনো সমস্যা নেই, খাইলেন দুই চারটা মায়ের মুখ খেলে কে, বিভিন্ন কারণে মায়ের খান না, মনে করেন একটা খাইলেন সো হুনানের লেগে, যদি ভালো লেগে যায় তাহলে তো মাইন না, আপনি চকলেট পাবেন। আচ্ছা আনোয়ার হোসেন আয়ান সাথে আছি ব্রো, ও শুক্রিয়া ব্রো আয়ান। আচ্ছা লিখছে খুশি, আরো লিখছে লোকে, যে পাত্তা দেয় তাকে পাত্তা না দিয়ে, যে পাত্তা দেয় না তাকে পাত্তা দিতে গিয়ে, পাত্তা না পেয়ে পাত্তাহীনতায় বেপাত্তা আমি, চমৎকার, এরকম আর কয়েকদিন করেন আপনি সিওরলি পিওর পাগল হইবেন আর কি। জাহিরুল ইসলাম, আমি আপনার অনেক পুরনো একজন শ্রোতা ও ভক্ত, শুধু আপনাকে শুনতাম কিন্তু কখনো টেক্সট বা কমেন্ট করা হয়নি, সম্ভবত 2017 সালের পর আজ আবার আপনার কণ্ঠ শুনছি, এত বছর পরও সে আগের ভালো লাগাটা একদম একই রকম আছে, আবার শুনে খুব ভালো লাগছে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আমার জাহিরুল ইসলাম। এবং এটা জানি না আমারও ভালো লাগলো যে 2017 পরে আমি 2026 অলমোস্ট 9 বছরই প্রায়, তো এই 9 বছরের ভিতরে আপনার মনটাও যে ওরকম কোমল আছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এত কিছুর মাঝখান দিয়ে আপনার মনটার আপনি এখনো স্নিগ্ধ রাখছেন, রহস্য কি ম্যান। শুক্রিয়া বন্ধু জাহিরুল ইসলাম, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা যে আপনি এতদিন পরও শুনছেন, আপনার মনের মানে অনুভূতিটা আপনি শেয়ার করছেন, খুবই ভালো লাগলো, খুবই উৎসাহিত হইলাম। ইয়াসিন আহমেদ আরাফাত, হ্যালো হাই, অহনা ইসলাম আছে লোকে, আসসালামু আলাইকুম, শুভ বৃষ্টি ভেজা দুপুর, কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আর এটা এলোকে আমগো বন্ধু সাইফুর একটা লিখছে, বিশাল বড় একটা এস এম এস করছে মানে কমেন্ট করছে, দেখি ট্রাই করি, রোদ বৃষ্টি আর সিবাদবাস এই তিনটা শব্দ যখন একসুতোয় গেঁথে যায় তখন
জীবনটা যেন একটু ফাস্ট পড়ি না, শেষ হবো না, জীবনটা যেন এক চমৎকার কবিতা মনে শোনে। প্রকৃতির রোদ আর বৃষ্টির লুকোচুরি যেমন চারপাশকে এক অদ্ভুত মায়াবী রূপ দেয়, ঠিক তেমনি মানুষের জীবনে এমন কিছু চরিত্র থেকে যায় যা আবহাওয়ার মতো মুহূর্তের মধ্যে মেজাজ বদলে দিতে পারে। এখানে সিফাত বসের বিশেষত্ব, সুক্রিয়া বন্ধু, সুক্রিয়া। সিফাত বসের ব্যক্তিত্ব অনেকটা দুপুরের কড়া রোদের মতো, জ্যোতিপ্ত উজ্জ্বল এবং চারপাশকে আলোকিত করার মতো এক সহজজাত ক্ষমতা তার মধ্যে আছে। যে কোনো আড্ডায় তিনি যখন উপস্থিত থাকেন তখন সব জড়তা যেন রোদের তাপে বাষ্পে মতো উবে যায়। উনার উপস্থিতি মানে একটি পজিটিভ ভাইব যে চারপাশের মানুষকে প্রাণবন্ত করে দেয়। ও অনেক অনেক সুক্রিয়া বন্ধু, অনেক অনেক সুক্রিয়া, খুবই ভালো লাগলো। যাই না, তারপরে আবার যাইতেছি, একটু নিঃশ্বাস ফেলেই। আবার জীবন তো সবসময় রোদেলা হয় না, মাঝে মাঝে বৃষ্টির মতো মন খারাপের মতো ঝাপটা আসে। সিফাত বল যেখানে অন্যরকম বৃষ্টি হয়ে যায় বিকাল বা মেঘলা দিনে, উনার যে শান্ত কিন্তু গভীর আড্ডা দেওয়ার ক্ষমতা যাত্রা যেন এক কাপ গরম চায়ের মতো প্রশান্তি দেয়। যখন পরিস্থিতি কিছুটা ঘোলাতে হয়ে যায় তখন উনার সেই প্রাণ খোলা স্বভাব বৃষ্টির মতো চারপাশকে ধুয়ে মুছে সতেজ করে দেয়। আসলে রোদ আর বৃষ্টির এই লোকচরিত্র জীবন আর সিফাত বসের মতো মানুষের পাশে থাকলে আবহাওয়া যেটাই হোক আড্ডাটা সবসময় জমে ওঠে। উনি যেন সেই মানুষ যিনি রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুকেই পাত্তা না দিয়ে জীবনের ছন্দটাকে সবসময় উচ্চগ্রামে ধরে রাখতে পারেন। লাভ ইউ বস, দিল দিয়া ফিল। অনেক অনেক সুক্রিয়া বন্ধু, অনেক আস্তে আস্তে বললাম, সুক্রিয়া বন্ধু, সুক্রিয়া, কেউ একটু শ্বাস দাও। আচ্ছা কি সাইফুর, আপনি কি যাইতেছেন গে কোনো জায়গার ভিতরে? সব একের এক জায়গায় করতে মনে হলো যে উপন্যাস পলম এটা, তবে ভালো লাগছে, আপনি প্রশংসা করছেন, ঠিক আছে, কিন্তু একটু ছোট ছোট করে করেন আর কি, একখানে করলে তো বুকে বিষ করে। আচ্ছা দুঃখের কথা, আচ্ছা আমাকে খুশি কি লিখছে, আয় পড়ছি তোমার খুশি ইসলাম বেদনা, তুমি বন্ধুরা আছো কেমন, দুঃখের কথা আর কি বলি, ঝড় বৃষ্টি আর লোডশেডিং এর জন্য প্রোগ্রাম শুনতে পারি না, পুরা চাপা একটা, এটা তো সুরুলে হে দিন, আপনি তো প্রথম থেকে এরকম দুষ্টামি করেন, খুব কষ্ট লাগছে, তবে আমি কিন্তু জানিয়ে দিলাম কারণটা, তবে কারণ জানি না, আমরা খুশি হইলাম। যাই হোক, আজকে পুরোটা সময় তোমার সাথে আছি, তোমার লাল টিপ গানটা কিন্তু জোস, অনেক অনেক সুক্রিয়া বন্ধু, আমাকে ওয়েলকাম করো হাসি দিয়ে, না দিচ্ছি, ওকে। অবুজ পদ্ম, আমি নাজিয়া ফ্রম রংপুর, নাজিয়া স্বাগত জানাইতেছি বন্ধু আমারে। নাজিয়া নামে কিন্তু একটা খুব জনপ্রিয় শিল্পী আছিল, উনি পাকিস্তানি সম্ভবত শিল্পী, এবং আমার যদি ভুল নয় থেকে ডিস্কো দিবানে বা এরকম খুব জনপ্রিয় বেশ কয়েকটা গান কিন্তু ওনার আছে আর কি, নাজিয়া। আচ্ছা জিসান আছে আমি লোকের রংপুর থেকে, সিরত ভাই কান্দা থা কি ও আলাগি লেভেল কা বান্ধা থা, ও আচ্ছা সিফাত ভাই ও আলাগ হি লেভেল কা বান্ধা থা, ও সুক্রিয়া বন্ধু, বহুত বহুত সুক্রিয়া। আচ্ছা আবু নাইম, সিফাত ভাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। মোরসালিন সে গেছে আমি লোকে, বলেন তো আমি কে মোরসালিন, আর কেটা হইবেন ভাই, আমাকে মনে আছে নাকি ভুলে গেছেন, আর কয়েকদিন নাইলে ভুলে যেতাম গা। আচ্ছা সুমাই আসিফ আছে আমি লোকে, ভাইয়া যুক্ত হয়ে গেলাম আপনার সাথে, রংপুর থেকে এক্ষুনি কলেজ থেকে আসলাম আর ধুম করে আপনাকে কমেন্ট করলাম, এ লেগে তো আমার কমেন্ট বক্স কাইপা গেছে গা, বেশ কয়েকজন, একজন ভাইয়া লিখছিল হুদা ভাই আছে আ নিচে পড়ে গেছে গা, এরকম ঝাঁকি দিয়ে কমেন্ট করেন, আস্তে আস্তে করেন। আচ্ছা রকুনুজ্জামান আছে, আয়া পড়ছি, সুক্রিয়া বন্ধু আমার, আয়ান সব ফেসবুকের কথা নিয়ে পড়লাম, পরবর্তী ঘন্টায় আবার আমরা হোয়াটসঅ্যাপ এবং যেই বন্ধুরা SMS করছেন এই SMS গুলি আমরা পড়বো, আলবত তো থাকে নামগুলো লগেই। আর এই যে এই বন্ধু আপনি চাই পাবেন, আরে যে এই মেয়ে, আরে এই মেয়ে মানে আমার প্লেলিস্টের গানের লোক মেয়ে বাই LRB, শুনতে থাকেন, লগেই থাকেন ঢাকা FM 90.4 এর।

0: ஷக்குருபக்குர் ஷக்குருபக்குர் ஷக்குருபக்குர் பாத்சித்
1: নয়া ঘন্টায় স্বাগত জানাতেছি আপনার বন্ধু সিফাত। আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, জেনে চলতেছে রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত। তো যেটা লোকের কথা, এর মধ্যে লোকের বন্ধুরা লিখছে, কইছিলাম যে পরবর্তীতে এসএমএস পড়মু, হোয়াটসঅ্যাপ পড়মু। আমি যে যে বন্ধুরা আছে, আপনার কথাগুলো শুনছি আজ অনেক সুন্দর। আমার কথা সবসময় সুন্দর, আপনি আজকে শুনতেছেন। আমি আমি কবে থেকে কত সুন্দর করে কথা কই দেখছেন, এর কষ্ট দিয়ে ফেলাইলেন না। আপনি না কইবেন যে আপনার কথা সবসময় সুন্দর। যাক, পুনটামি করলাম, শুকরিয়া আপনারে বন্ধু। আচ্ছা, বাইরে যখন ঝুম বৃষ্টি, তার প্রকৃতি নিজেকে ধুয়ে মুছে সতেজ করছে, তখন আমাদের আড্ডায় আসছে ডক্টর সিফাত বসের উপস্থিতি যেন সব ক্লান্তির মহ ঔষধ। ও শুকরিয়া। আমি তো ভিজিট নেওয়া শুরু করছি, এরপর থেকে জারি আমি কোনো ধরনের কোনো মনে করেন সাজেশন দিই। যাই হোক, মনের মেঘলা আকাশ পরিষ্কার করার জাদুকরী প্রেসক্রিপশন তার পকেটে সবসময় থাকে। লাভ ইউ বস, দিল দিয়ে ফিল করি। আগে থেকে এখন একটু দূরের উপর থাকি, তাই গলতি সে মিস্টেক হো গায়ে। আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া বন্ধু সাইফুর, সমস্যা নেই, তারপর চেষ্টা করবেন অ্যাড্রেস থাকার লেগে আমগুলোকে। আর আপনার যেটা নিয়ে দৌড়াদৌড়ি চলতে আছে ওটাতে সফল হন, আমরা দোয়া করি আলবত। আচ্ছা, এদিকে আছে লোকে তোমার আর যে পিঙ্কি এর গান কবে আসবে, এটা পিঙ্কি রেজি গান, যেহেতু পিঙ্কি অ্যানাউন্স করছিল আমগো বলে গান এটাছে। আমি এখনো এই নিউজ পাইনি আর কি। ওকে, ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। কি ভাবছেন আমাকে কি কবি মনে করতেছেন? জি না, আমিও সবার মতো কপি করলাম। রংপুর থেকে সুজন মাঝি হাজির হয়ে গেলাম, কেমন আছেন সবাই? আচ্ছা, যারা যারা খুঁজতে ছিলেন যে সুজন মাঝি, সালিহুর, খুশি, এরা কই, সবাই সবাই কিন্তু পায়ে গেছেন গে আপনি। যদিও ফাতেমা এখনো ফাতেমারে দেহি নেই, কার ফাতেমা বিনুর। যেটা কইছেন এটা কথা যে ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। শুনেন, ফুলকে ভালোবেসে আমি একবার রাখছিলাম, পোকা হয়ে গেছে গোড়ার ভিতরে। মানুষরে ভালোবাসা ভুলবার চাই নাই, পরে পরের ডোনায় থাবড়ায় ভুলাইছে যে গুলজটা গেলে গা, তাহলে আমি কই থাকবো। সো প্রথম দুইটা লাইনই ভুল, ঠিক আছে? এগুলো ইয়ার মতো দেন না। আপনি বিভিন্ন গানের ভিতরে তোমায় চাইলে তোমাকে আকাশ এনে দিব, আমি এই কথাটা আগেও কইছি অনেকবার, যে তুমি চাইলে তোমাকে আমি আকাশ এনে দিব, বাতাস এনে দেবো। তোমরা আকাশ আর বাতাস আর পৈতৃক সম্পত্তি আয়না দিবে, নিজে চাইলে মানে ই দেয় না, কি কয় এটা, চা চাইলে ঘরের থেকেও চা দেয় না, হ্যাঁ দিব আকাশ কেউ। আচ্ছা, যাই হোক, your other কথাস আর ওকে, বাট ইউর দুষ্টু হিটস ডিফারেন্ট। ও শুক্রিয়া। আচ্ছা, এই জায়গায় আছে আরো কথা, কেমন আছেন ভাইয়া মুমু সিল থেকে? মুমু আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, স্বাগত জানাইতেছি আপনার। আচ্ছা, আমরা একটু এসএমএস এ যাই। এসএমএস এ যারা যারা লিখছেন আমাদের, অনেক কোটি কোটি এসএমএস। হাঁস ডিম পারে, মুরগি ডিম, টিকটিকির ডিম পারে, তেলাপোকার ডিম পারে, পিঁপড়া ডিম পারে, মানুষ ডিম পারে না কেন? তো এত মাইন্সে পারতেছে, তারপরও কেন মাইন্সের দিকে আপনারা তো নজর থাকবো? মাইন্সের যে মানে মানুষের যে বাচ্চা ওইটাছে, এটা আপনার ভালো লাগে না? মানে সবাই খালি ডিমই পারবো, তাহলে আমার আমি যদি না আপনার এত মাইন্সের ডিম পারে, এত কি জিনিস আপনি বুঝলেন? আপনি দুই একটা পায়রা দেখান, মানে মানুষের শখ দেন, হাঁসে পারতাছে, মুরগি পারতাছে, টিকটিকি পারতাছে, উট পাখি পারতেছে, কত মাইসে পারতেছে না, তারপরও মানুষকে লেগে পারে না। আহ কে ভাই, আমি মারফি। ওকে ভাই, আজকে এক জুনিয়র সহ মেস মালিকের গাছের আম চুরি করেছি, প্ল্যানটা কিন্তু ছিল বড় আপুদের। মেস মালিক, আশা করি আপনার দৃষ্টি আপনার কান আকর্ষণ করতেছে, আপনি নিশ্চয়ই শুনছেন, ব্যবস্থা নেন। আপনার বড় আপুরা যদি শুনে, আপনারা কিন্তু উত্তম মাধ্যম দিব যে আমরা তো চুপি সারি করছিলাম, তুই তো পুরো এফএম এর মাধ্যমে দুনিয়াটারে জানাই দিলি যে আমরা চুরি করছি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আমি তোমার রংপুরের বন্ধু মারিহা, ওয়েলকাম মারিহা, যুক্ত হয়ে গেলাম, থাকবো চারটা পর্যন্ত, কারণ চারটার সময় কোচিং আছে। তোমার এই সোচ ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু আমার চারটা বাজনি বলে বের হ এখনই বের হন, কি করবেন বন্ধু? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ালেখাটা, তো পড়ালেখাটা করেন, সমস্যা নেই। তারপর যখন পড়ালেখা শেষ হইব, তখন আবার আমগুলো আর আড্ডা দিবেন, দোয়া করবেন ততক্ষণ বন্ধু যেন থাকি আর কি। আচ্ছা, দুইটা তাকি লগে আছি, মাগার মেসেজ যাচ্ছে না, কেলেগা মোরজালা। আচ্ছা, আমিও তো লগেই আছি, আমি কি গেছি কে কোনো জায়গার মধ্যে? এটা লোক আমার বন্ধু তমা, আমার সিলেটি তমা, সিলেটি তমা বন্ধু, আপনার এসএমএস পর্যন্ত আইতে আইতে আমার একটু সময় লাগলো, অনেক অনেক শুক্রিয়া। আপনি আমার একজন নিয়মিত বন্ধু, আপনি সবসময় থাকেন, এলেগে আপনার বিশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি। আচ্ছা, রংপুর এসএসসি, ওকে যাই হোক, এন্ড পরীক্ষা, যেহেতু পরীক্ষা চলতেছে পরীক্ষা নিয়ে কথাবার্তা হইতেছে আর কি বেশি। সিওদ ভাই কেমন আছেন? রংপুর থেকে সাইমা, সাইমা আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আচ্ছা, মুস্তাকিব আছেন, গণিত পরীক্ষা দিয়ে আসলাম, দোয়া করবেন, অনেক অনেক পরীক্ষা তো দিয়ে পড়ছেন, এখন দোয়া করে কি করবো? আচ্ছা না, তারপরে দোয়া রইল আপনার লেগে। আচ্ছা কি মনে আছেন, বয় আজকে মনটা অনেক খারাপ, গুড বয় মনটা আজকে অনেক খারাপ, লাইফটা শেষ সারমিন, এইটাই আপনার মিছা কথা সারমিন? লাইফ শেষ হলে আপনি কি মানে মানে মৃত্যুর পরের থেকে বা জীবনের পরের থেকে কি আপনি আমার SMS করছেন? মানে আপনি যেহেতু আমার SMS করছেন মানে আপনার লাইফ শেষ হয়নি, ওইটা আপনার হয়তো মানসিকভাবে আপনি কোনো জায়গার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক আছে? ওইটা ঠিক হয়ে যাবে, আমি জানি আপনি অনেকজন স্ট্রং মানুষ সারমিন, আপনি বুদ্ধিমতী, তো ওই ক্ষেত্রে এগুলো কোনো বিষয় না। কি বিষয়, যদি কোনো ঘটনা থাকে যদি শেয়ার করার মতো হয় আলবত আপনি শেয়ার করবো পারেন, ঠিক আছে? ঋণই আছে আমগুলোকে, আগে ঋণ পরিশোধ করেন তারপর আইন। ও না, এটা পুংখামি করলাম, সরি, আমার বন্ধুর নাম ঋণী, নাটোর থেকে আছে আমগো বন্ধু, এই প্রথম SMS করলাম। সুপ্রিয়া বন্ধু ঋণী, স্বাগত জানাতে আসি আপনাদের চক্কর বক্কর বাচ্চিতে। আচ্ছা আরও আছে কেটা, এটা কেটা হুদা ডট ডট ভাই, আপনি জিন্দগিতে যতটি ফুলস্টপ দেন নেই সব SMS এর মাধ্যমে আমার কে লেগে দিতেছেন, বোর্ডে যাই দেন। সালিহুর ভাই, যখন ছোটবেলায় রেডিও শুনতাম ভাবতাম যারা রেডিওতে কথা বলে তারা বুঝি রেডিওর ভিতরে ঢুকে কথা বলে, প্রশ্ন করতাম এইটুকু রেডিওর ভিতরে ওরা কিভাবে ঢুকতো। আচ্ছা কিন্তু একটা সময় আমি আমার আনসার নিজে পেয়ে যাই, আমি অনেকবার রেডিওর ভিতরে ঢুকে কথা বলেছি আর মনে হয় না কিভাবে রেডিওতে ঢুকতে হয়। এইটা কিন্তু একটা সুইট ব্যাপার সালিহুর, এরকম ছোটবেলায় এরকম অনেক অনেক ব্যাপার থাকে, অনেক অনেক ধারণা ছিল আমগো ইয়ের মধ্যে। মনে করেন যে যখন আমি তো যখন এই যে নায়ক নায়িকার গান গাইতো নাচতো সিনেমার ভিতরে, আমি বাবা রে হ্যাঁ এত সুন্দর গান গাইতে এত কষ্ট করতেছে গেলে গান রেকর্ড করে ভাই করে দিলেই তো এরা পায়। পরে না জানলাম যে পিছনে গান গাইতেছে লোকিয়া এন্ড্রু কিশোর, পিছনে গান গাইতেছে উদিত নারায়ণ, পিছনে গান গাইতেছে আরো বড় বড় আর্টিস্টরা। আচ্ছা এদিকে লোকে আমগো বন্ধু আপন, আচ্ছা পাগল হয়ে যাই কখনো কোনো ভাতে কখনো। আচ্ছা স্ত্রীর চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখান কবিতা, তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই। ও হো করা, এটা তো ভালো। আরেকটা জোক আমার মনে পড়লো, আমি তারপরে এটা একটু একটু একটু দেই শেয়ার করুন যায় নাকি, ওইটা লোকে যে ওয়াইফ হাজব্যান্ড মানে বাসায় যাওয়ার পরে হাজব্যান্ডের কাছাকাছি গিয়া তারপরে ওয়াইফের একটু সন্দেহ ছিল আর কি, যে হাজব্যান্ড হয়তো বা অন্য কোনো জায়গা থেকে ঘুরে আছে বা অন্য কোনো গার্লফ্রেন্ড আছে হ্যার বা ইত্যাদি ইত্যাদি এরকম এরকম, তো উনার সন্দেহ থেকেই বেসিক্যালি উনি ওনার সামনে গেছিল। তো শার্টের ভিতরে কিচ্ছু খুঁজে পায়নি, এরকম মানে চুল থাকবো বা এরকম থাকলে তো বোঝা যায় যে না অন্য কোনো জায়গা থেকে আছে হয়তো বা ওই মানুষটার চুল থাকবো শার্টের মধ্যে এরকম থাকলেন, কিচ্ছু পায় নাই, এমন সন্দেহ তো হইতেছে কিছু একটা তো কইতে হইব। পরে হাজব্যান্ডের কইতেছে কি কোন টাপকা মাইয়ার লাগে আছিল তুমি, মানে তারপরে সন্দেহ ঠিক হয় নাই। এনিওয়ে রংপুর থেকে আছে আমি আইহাম, আজকে প্রথম মেসেজ করলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? অনেক বছর ধরে তোমাকে শুনছি, আমার মেসেজ পড়ো না কেন, অনেকদিন ধরে। আচ্ছা লিখছেন লোকিয়া, প্রথম কথাটা হলো রং শুনছি আমি আইহাম, আজকে প্রথম মেসেজ করলাম, অনেকদিন ধরে শুনেন আজকে প্রথম SMS করলেন, লাস্ট কথাটা হলো আমার মেসেজ পড়ো না কেন, মানে আমি কি কম, আপনি নিজে নিজেরটা বুঝেন, আপনি SMS করেনি না আমারে, অনেকদিন ধরে খালি শুনেন আজকে SMS করছেন তারপর আবার আজকে উঠেছেন পড়ো না কিলে, ঘুমের থেকে মাত্র উঠছেন। তো এতদিন এখন যদি কই যে এতদিন আপনি আমার SMS করেন না কিলে, আপনি একটা পূর্ণ কিলে তখন আপনি কি করবেন, উত্তর কি হবে আপনার? আচ্ছা আমাকে কি মনে পড়েই না, গরম এতে না এতেই বরফের মতো তোমার মন থেকে আমিও গলে পড়েছি মিসকাত, মিসকাত এই ডায়লগ এটি চলে না, এডি আমার চলে, এডি সিনেমাতে বহুত আগে শেষ হয়ে গেছে, নিজে না এলে জিন্দগি তো আমি মনে রাখবো না, একদম সোজা কথা, আমি হাঁচা কথা, যে আইবেন না যেই হোক, ফাতিমাও যদি না আয় সালিহুরও যদি না আমি ভুলে যাবো, সোজা হিসাব ভাইয়া দাওয়াত থাকলো আপনার আমার বিয়েতে, বিয়ে ঈদের পর আসবেন কিন্তু, নিজের নাম ও কয় নাকা অ্যাড্রেস ধরে কার বিয়ে খাইতে যাবো আমি, পরে না মায়ের খাই বিয়া খাইতে যায়। আচ্ছা চট্টগ্রাম থেকে সামিয়া ভাইয়া, আপনি কেমন আছেন? সামিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, ম্যাথ এক্সাম দিয়ে এখন বাসায় আসলাম, ওকে, তারপর ফোনটা হাতে নিয়ে মনে পড়লো আজ তো রবিবার সিফাত ভাইয়ের শো এর দিন, তাই ফোন হাতে নিতে তোমাকে শুনছি, মিমি ফ্রম নজিরের হাট রংপুর। মিমি অনেক অনেক শুকরিয়া বন্ধু, যে আপনি এই যে এই ব্যস্ততা এই ক্লান্তির মধ্যে আপনি আমার মনে রাখছেন, তো আপনার লেগে অনেক অনেক শুক্রিয়া, এবং আশা করি সবসময় আমগুলো লগেই থাকবেন এবং পড়ালেখাটাও ঠিকঠাক মতো করেন। এটা কেন রে টেকা পাঠাইছে আমারে, সরি টেকা পাঠাইনি, এটা এমনি করলাম। যাই হোক সি সি সি সিফাত ভাই, আমি আশরাফুল ইসলাম, আমি আবারও যুক্ত হয়ে গেলাম সুনামগঞ্জ এক আসন মধ্যনগর থেকে, আপনি এমনভাবে কঞ্চমন লাগে ওই জায়গার MP আমারে পাঠাইতেছে SMS, আপনি জায়গার নাম করলি তো। আচ্ছা ভাই ফারিহা বলছি, মেরে মেহবুব সং প্লে করো, ঠিক আছে বন্ধু না। আচ্ছা রংপুর থেকে আছে আখি, আখি কি লিখছে দেখি একটু, কি লিখেছে আখি, আমরাও একটু চায়ে চায়ে দেখি। ভাইয়া আপনার রবিবার শো অনেক ভালোই লাগে, মঙ্গলবার শো ভালো লাগে, কিন্তু ফোনটা একটু সমস্যার কারণে ভালোভাবে শোনা যায় না, তাই ইয়ারফোন দিয়ে শুনছি। সমস্যা নেই আঁকি, আপনি আমার লোকে জয়েন করে দিল, ঠিক আছে, দোয়া রইল আপনি যেন একটা ইয়ারফোন কিনা ফেলান অথবা আমাকে অ্যাপটা ডাউনলোড করে ফেলান। অ্যাপটা ডাউনলোড করলে আপনি কিন্তু একেবারে বিন্দাস শুনবার পারবেন। আমাকে অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ই করতে হবে, হ্যাঁ বাটন ফোনে খুঁজতে, বাটন ফোনে প্লে স্টোর করতে হইব। আমি বলছি অ্যান্ড্রয়েড ফোন যাগো আছে ওই জায়গায় ঢাকা এফএম লিখলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা রাহ ইসলাম আকাশ প্রিয়া ভাইয়া, আমার সাথে আমার বনযুক্ত হয়ে গেল মুস্কান ইসলাম প্রিয়াংশী, সুন্দর নাম, ওকে স্বাগত জানাও। আমরা আর আমরা দুইজন যমজ, ওয়াও, আকাশ প্রিয়া এবং প্রিয়াংশী সুন্দর নাম, দুইজন আবার যমজ, সেরকম আমার এই শো এর মাধ্যমে আমি আসলে অনেক যমজ মানুষরে পাইছি, তো এটা আমার কাছে খুব ভালো লাগে এইসব মানুষগুলোরে সম্পর্কে আমার আসলে জানার কিউরিসিটি অনেক বেশি। তো অনেক অনেক শুক্রিয়া আকাশ প্রিয়া এবং প্রিয়াংশী, আশা করতেছি পাঁচটা পর্যন্ত থাকবেন, আড্ডা উড্ডা দিবেন, আমগুলো গিয়ে আশা করি আপনার ভালো লাগবো, সুন্দর হাসিটা সবসময় দেখতে পারবো আপনার বাড়ির মানুষ, কারণ আপনি কথা হয় না যদি হাসেন হুমরা পাবো, যদি মুখ গোমরা করে রাখেন ওইটাও দেখবেন কেউ না কেউ আয়া দেখেছে, কিন্তু তুমি রাখলে না তোমাকে খুব সুন্দর লাগে, মানে দেখেন একটা মানুষ যাক এগুলো না বিস্তারিত করতে গেলে আরো বিশ মিনিট কথা কইতে হইব। তো আমি যেতে শিখে আমি একটু গোলাপি রেখে যাই, ও বন্ধু লাল গোলাপি

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামাত্তামা।

রেডিয়াল ছেড়ে দিল দিয়া ফিল করেন 90.4।

আইলো আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, সেরকম একটা গান আসলে ইস্তিয়াকের, অসাধারণ। এই গানটা যত শুনি ততই আমার ভালো লাগে, কেমন যেন একটা ফিল হয়ে পড়ে, ডান্স ডান্স একটা ফিল হয়ে পড়ে। এবং এই গানটা ছাড়া আমি জানতে গিয়ে গানটা শুনছি, আসলে আমার কাছে মনে হচ্ছে যে মেলার ভিতরে বা বৈশাখ লোয়া সবচেয়ে বেস্ট গান আমার কাছে মনে হয়। এক একজনের এক এক রকম মনে হইতেই পারে, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। মানে ওটার যে ইনস্ট্রুমেন্ট, গানের স্টাইল, লিরিক সবকিছুই অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, যেন সিফাত আছে আপনার লগে চক্কর বক্কর বাতচিত লিয়া। পাঠাইছেন অনেক কথাবার্তা, আলবত ওই কথাবার্তাগুলোই পড়তেছি আমি পয়লা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার এই আড্ডাবাজি থাকবো। তো যার যে সমস্যা আছে আলবত পাঠাইবার পারেন 01841904904 এই নম্বরটাতে, এবং চাইলে ফেসবুকে কমেন্ট আকারে লিখবার পারেন, যেটা আমার একটা ছবিও আছে। আমি ফেসবুকের ঠিকানা দিতে শিখা facebook.com/ilovedhakafm। তো যারা লিখছেন একটু দেখি, আমি ফেসবুকে কারা আছে। আমি খুশি লিখছে বান্ধবীর বয়ফ্রেন্ড আছে, বন্ধুর গার্লফ্রেন্ড আছে, আর ওদের কি রঙ্গলীলার স্ট্যাটাস দেখার জন্য আমি আছি। তো কি করবেন আপনার, নাই আপনি দেখা ছাড়া আপনার কোনো কাম আছে? আচ্ছা ভাইয়া ও ভাইয়া, আমার গুলুমুলু সুইট কিউট ড্যাসিং সিবাদ, শুক্রিয়া দুস্ত যা। আমি না একটা কথা বলতে চাই, আসলে হয়েছে কি না, আমি বলতে চাইছি যে ব্যাপারটা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে আমাকে মেরে মেহবুব গানটা দুই লাইন শোনায় দাও প্লিজ। কতদিন শুনি না, গান শোনার আগেই গান গাওয়ার জন্য ধন্যবাদ দিলাম। আচ্ছা শুনেন, আমি এটা আপনি কতদিন আইন নাকি আমি আপনার কই খুশি, এই ঢাকায় বাসায় যখন আমি থাকি তখন আমি যে কোনো গান গাইতে গেলে ওটা ঢাকায় জায়গা নয় জায়গা, আমার নিজের কাছে কেমন যেন অস্বস্তি লাগে, বুঝছেন, এই হলো ঘটনা। তবে আপনার ব্যাপারে যে আমার বেজে কত সুন্দর রিসেন্ট গানটা, আমি একদম আনপ্লাগড এমনি বয়া বয়া জানলার সামনে বয়া বয়া গাইতেছিলাম, ওইটা আপনি শুনেন একটু, আবার আরেকদিন শুনা মনে। কিন্তু ঢাকায় বাসার মাঝখান দিয়ে গান শুনেতে গেলে একটু ঝামেলা বেরোচ্ছি, তারপরও যদি মনে হয় যে না পারমু তখন আবার গান মনে। আজকে এই যে বিষয়টা এমন না। আচ্ছা সাইফুল লিখছে বৃষ্টি বললো আমি এলে মানুষ ছাতা খোলে, রোদ বললো আমি এলে মানুষ ছাতা বন্ধ করে, পাশ থেকে এক ব্যক্তি বললো তোরা দুজনই একসাথে যখন আসিস তখন তো শিয়াল মামার বিয়ে হয়, আগে ওটা সামলা। এই পর্যন্ত শুনলামই সাইফুর, মনে করেন বিয়া জিন্দিগিতে খাইবার পারলাম না, ইভেন জিগাইছিলাম কয়েকটা ইয়েতে ওই শিয়াল রে, ওরাও করছে যে জায়গার কই আমাকে বিয়ে হয়েছে, আনতা যে আমি গত 20 বছর ধরে ব্যাচেলর। ওকে ওকে দেখি, এই জিসান বন্ধু অনেক বড় লিখছে আসলে, এটা পড়তে

গেলে, তারপর তো হ্যাঁ আছে সিফার, আছে ঢাকা এফএম 90.4 একজন জনপ্রিয়। ও আচ্ছা, আপনি ওই জায়গার থেকে আর কি করছেন, কি কয়টা এআই এর মাধ্যমে আর কি জানছেন? যাক, খুব ভালো, আপনার জানার একটা ইচ্ছা আছে। পাইছেন তো আমার কথা তো হাঁচা নাকি, যে এআই তো পাওয়া যাবো? যাক, তাহলে মোটামুটি একটু সেলিব্রিটি হয়েছে না, এই খারাপ পরের কথা হইতেছি। ইয়ো, আচ্ছা সোয়েব আছে আমগুলোকে। হ্যালো সিফাত ভাই, আমি সোয়েব ফ্রম কল্যাণপুর। কল্যাণপুর, এই যে মিরপুরের কাছে কল্যাণপুর না নাকি? গতকালকে বাংলাদেশ নিউজিল্যান্ডের লাস্ট টি টোয়েন্টিটা দেখছিলাম, যে 103-4 রানের ভিতরে অল আউট হয়ে গেছে বাংলাদেশ, ওইটা ওইটার কথা কইতেছেন আপনি? ওইটার ওইটা লেয়ার কথা কি কমু। আচ্ছা, অঞ্জনা রায় আছে আমগুলোকে, অর্চনা, অঞ্জনা রায়ের অ্যাকাউন্ট থেকে লিখছে আমগো, অর্চনা রায় লালমনিরহাট থেকে। কয়েকদিন তোমায় শুনতে পারিনি, ফোনে এমবি ছিল না, বাসা থেকে এমবি কিনে দেয় না এক্সামের জন্য, তাই শুনতে পারি নাই। আর তোমায় তো ধন্যবাদ দিতেই হয়, আমি তোমায় বলেছিলাম যে আমি ইংলিশে একটু উইক, তুমি আমায় সাজেস্ট করেছিলে স্মার্টফোনের হেল্প নিতে, বলেছিলে আমি নিয়েছিলাম, ইংলিশ এক্সাম ভালো হয়েছে। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো জানা অর্চনা রায়, যে দেন এই জিনিসগুলো কিন্তু আছে। ওই যে কইলাম যে আমি তো আমার মতো সাজেশন দিব, অ্যান্ড কে কোনটা অ্যাকসেপ্ট করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন তো? আপনারা অনেক অনেক সুখী, আপনার পরীক্ষাটা আলটিমেটলি ভালো হয়েছে, এটা লোকের সবচেয়ে সুখের ব্যাপার। তন্নি লিখছে, ভাইয়া সময় সময় শোনা যায় না, ঝিরঝির শব্দ হয়, এটা ওই লোকে আপনাকে ওই হয়তো বা ওই লোকেশনটার মধ্যে নেটওয়ার্কে কোনো ধরনের কোনো ঝামেলা হইবার পরে একটু লোকেশনটা একটু চেঞ্জ করে দেওয়া পারেন, ধরেন এই ঘর থেকে ওই ঘরে গেলেন বা একটু অন্য জায়গায় গেলেন, জায়গা থেকে ক্লিয়ার হয় আর কি, রেডিও হুনের মজাই তো এই জায়গার মধ্যে। আচ্ছা আরো আছে আমগুলোকে, খুশি কি লিখছে, বুধবার থেকে আমার টেস্ট পরীক্ষা, কিন্তু এখন পর্যন্ত আমি বইয়ের একটা পাতাও খুলে দেখিনি, জানি না কি হবে, কিন্তু বই পড়তে ইচ্ছা করে না, এখন আমার পরীক্ষার আগে গল্পের বই পড়ার ক্রেভিংস হচ্ছে, এমনিতে দিন গেম খেলতে ইচ্ছেই করে না, এখন গেম খেলতেই ভালো লাগছে, এমনিতে রাত 2টাতে ঘুম আসে না আর এখন 10টায় ঘুম চলে আসছে, এই হচ্ছে খুশির লাইভ আপডেট। যাই হোক খুশি, আপনারা অনেক বাধা বিপত্তির মাঝখানে আছেন, তারপরও আপনার উইন করতে হবে, আপনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো ওই ক্ষেত্রে এগুলারে সবগুলারে আপনি কিক আউট করে আপনি পড়ালেখার ভিতরে মনোযোগ দেন, আশা করি আপনি এটা পারবেন, এবং আপনি পারবেনই এটা, আমি সিওর আপনার প্রতি ভরসা আছে। আচ্ছা অর্চনা লিখছে লালমনিরহাট থেকে, এই আই তো আমি আয়া পড়লাম, আছো কি মনে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অহনা লিখছে, আমার বোন আমার আপনার সাইফুর ভাইয়ের কমেন্ট পরে শুনে হাসতে হাসতে বললো, আর যে এটা রেডিওতে বসে পড়ালেখা কেন করতে হচ্ছে, সেরকম দেখছেন সাইফুর, আপনার লেখা আমি স্টুডেন্ট হয়ে গেলাম, আমি এত বড় ই করেন, অনেক অনেক শুক্রিয়া অহনা আপনার, আর আপনার ছোট বোন রে। আচ্ছা তাবাসুম তো নিয়েছে, এত বৃষ্টি আর ভালো লাগছে না, আপনি কোন জায়গায় বন্ধু? আমি আসলে জানি না আপনি কোন এরিয়াতে আছেন আর কি, ঢাকায় কিন্তু আসলে একদম টানা বৃষ্টি হইতেছে, বিষয়টা এমন না, বৃষ্টি হইতেছে আবার থেমে যেতেছে, বাতাস বইতেছে, মানে একটা রোস্টারের মতো যেতেছে, ফার্স্টে রোদ, তারপরে একটু বাতাস, তারপর বৃষ্টি, তারপর আবার রোদ, তারপর রোদ, তারপর বৃষ্টি, তারপর আবার রোদ, তারপরে এমনি চলতেছে আর কি আমাদের। আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে কারা আছে একটু দেখি, এই কি লিখছে, ভাইয়া প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা এটা হলো আমার মোমো, মোমো যাক আপনি আপনার প্যারা প্যারা হয়ে যাক, আপনি যেন মরিচ লবণ দিয়ে খাইবার পারেন, টেস্ট পান, আমরা এই দোয়া করি। কি মনে হচ্ছে ভাই, আজকে আমার মনে ছিল না যে তোমার শো আছে, হঠাৎ মনে পড়লো, যাই হোক শুনবো পুরোটা সময়। জুই ফ্রম বরিশাল, জুই স্বাগত জানাতেছি বন্ধু, এই যে মনে পড়লো এটাই তো একটা ভালোবাসা, এটাই তো ভালোবাসার টান, নাহলে কে কারে মনে রাখে। আচ্ছা রোদ লিখে, তুই কেন আমার কাজে ভাগ বসাতে আসলি, আমি কষ্ট করে মানুষের গা গরম করছি আর তুই এসে সব ঠান্ডা করে দিচ্ছিস, বৃষ্টি করেছে। আরে ভাই আমি তো আর ইচ্ছে করে আসি না, যখনই শুনি তোর আর আমার দেখা হচ্ছে অমনি সবাই বলে ওঠে, এই দেখ সিয়ালের বিয়ে হচ্ছে। রোদ রেগে বলল, তো তার মানে এখন কি আমার আমায় বিয়ে করবি? বৃষ্টি মুচকে এসে বলল, আরে না ওটা তো শুধু সিয়ালের ভাগ্য, আমার না, লাভ ইউ। মানে চামিদার নিজের কথা কয়ে দিলেন না, দেখ ভালো ভালো, এটা ব্রিলিয়েন্ট ব্যাপার একটা। কোন বন্ধু এটা যে ফোন দিতেছেন দিতেছেন তো দিতেছেন, ফোন দেওয়ার লেগে টাকা পাইতেছেন আপনি কোনো জায়গাতে? না কওয়ানোর পরও ফোন দেওয়াটা মানুষ লোকে বোকামি, হ্যাঁ তো ওইটা আপনি করবা গেলে পরে দেখা গেছে আপনি এসএমএস বি করবো পারবেন না, একটা ফাঁপড়ে পড়ে যাবেন, এটা আমি চাই না আসলে। যাই হোক এদিকে এসএমএস আছেন কোটি কোটি বন্ধুরা, ও ভাই কি খবর, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, রংপুর থেকে আমার নবাব। আচ্ছা কি ভাই তোমার নতুন গানটা কও শুনি, আমার নতুন গানটার নাম বলে লাল টিপ, আপনি যে জায়গায় আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন লাল টিপ বাই মিনহাজ সিফাত, তাহলে আপনি পাই যাবেন আমার গানটা, আর আমার পেজে তো আছেই। আচ্ছা কি অবস্থা সিফাত ভাই, কেমন আছেন? আমি সাদমান রংপুর থেকে এসএসসি এক্সাম দিয়ে এসে তোমাকে শুনছি, শুক্রিয়া বন্ধু, আশা করি পরীক্ষা ভালো হয়েছে এবং সামনেগুলো ভালো হোক, দোয়া করি। আচ্ছা সিফাত ভাই ফা, ওকে লালমনিরহাট থেকে আছে তাসলিমা, ভাইয়া আপনি ভালো আছেন? ভাইয়া আজ ম্যাথ এক্সাম দিলাম, ভালো হয়েছে, দোয়া করবেন যেন সব পরীক্ষায় ভালো হয়। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু। আচ্ছা লিখছে, হাই সিবত ভাই আমাকে একজন কল দিয়েছিল, তারপর বলে এটা কি বরিশাল, আমি বলি না এটা 2026 সাল। ওকে
আরিয়ান ফ্রম সিলেট, ছোট ভাই ফ্রম ক্লাস ফোর, না সেরকম, আপনি খুব স্মার্ট আনসার দিচ্ছেন তো সেরকম। আচ্ছা সিফু দাদা, পিঙ্কিকে বকা দেন, ওকে বকাটা না হলে আমি আর আন্নেরও হুনমুনা। আচ্ছা গতকাল আমার এস এম এস এর বানান ভুল ধরছে, তারপরে এস এম এসটা নাকি তার পিঙ্কি পেজে ছাড়ছে, এটা হবে না না না এস এম এস, এটা তো অনেক বানান ঠিক করতে পারবো না, ঠিক করে লইবেন, আমি পাগল জন্য সবাই যা বলবো তাই হবে। আফরিন আফরিন, আমি আসলে এই ব্যাপারে জানি না আসলে দিচ্ছে কিনা আপনি লোকের পিঙ্কির কি কথোপকথন হয়েছে, কিন্তু আপনি এটুকু হয়েছে যে পিঙ্কিরে যে আমি বকতে যাবো, ঠিক আছে বকা উয়ে খাইবো, কিন্তু পরে যাবার মাইটে আমার খাইতে হইব, মনে করেন এটা ভয়ঙ্কর। ও বকা খায় তারপর ঠিকঠাক হয়ে যাবো, কিন্তু চামেদে আর কি যে আদর ভালোবাসা আবার একটু মায়ের মুড়ে দিবার পারে আর কি, তো ওই ক্ষেত্রে আসলে দেখা গেছে এটা করাটা আসলে রিস্ক হয়ে যাবো, দেখা গেছে যে আপনি তো আমার শুনবেন না, কিন্তু এটা করবার গেলে আমি এবার পারবো না আর কি, মারামারি লেগে যাবো কত আমার মধ্যে, তো যাই হোক আপনি কষ্ট পাবেন না, দিল সিফাত ভাই আছেন আপনার লোকে। আচ্ছা হ্যাঁ ভাই, আমি তাসনিয়া সিলেট থেকে আছি, তাসনিয়া স্বাগত জানাই যাচ্ছি বন্ধু আপনাদের, রানী আম করে কিলিচ্ছে ভাইয়া, কিছু ইম্পর্টেন্ট কথা জানাই দেই কি, আমার সব ফ্রেন্ডের জব পাইতে ইজি হবে ভাইয়া, জাপান টু চায়না ওইখানে না 60 সেকেন্ডে 1 মিনিট হয়। আচ্ছা ভাইয়া কাতারের কথা তো শুনছেন, ওইখানে 30 দিনে 1 মাস, ও মাই গড আসলে। আচ্ছা ভাইয়া আমেরিকাতে না 12 মাসে 1 বছর, ও মাই গড, অথচ দেখেন আমাকে পয়লা বৈশাখের দিন জ্বর হয় না কোনো, শুক্রিয়া শুক্রিয়া বন্ধু। আচ্ছা হাই আর জে মিস্ট্রি, হাউ আর ইউ, এসএসসি এক্সাম চলছে, দোয়া করবেন হাবিবা ফ্রম সিলেট, আমি ফার্স্টে মনে হচ্ছে মিষ্টি কেটা আবার পরে আবার হাবিবা হাবিবা, শুক্রিয়া বন্ধু আপনারে। সিবত ভাইয়া আমি নবনীতা সিলেট থেকে, আমার একটা কোশ্চেন আছে, 90.4 এ সিফাত কয়জন আছে, 90.4 এ যদি আর্ডের সিটের কথা কন বা পুরো টোটাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের কথা কন বা পুরো টোটাল ঢাকা এফ এম রেডিও আম্বারের কথা কন, তাহলে সিফাত একটাই আছে, ওইটা লোকের মিনহাজ সিফাত, আমিই আছি, কিচ্ছু বাড়ি না সব দিকে ট্রাই করি আমি, আর কারে দেখছেন হয়তো লিসেনার থাকবার পারে, অনেক লিসেনার থাকতে পারে। আচ্ছা তোমার ভয়েসটা খুব সুন্দর দুষ্টু যা। আচ্ছা তোমার সাথে কি পিঙ্কিয়াপুর কোনো গান আছে, ইস্টার্ট ফ্রম রংপুর, খুব বড় নিউজ তো আসলে আমি ওইভাবে শুনি নাই, তবে আমি ওর কাছেও শুনছিলাম যে ওর লোকে নাকি আমার গান আইতেছে, তারপরে আমার গান শুনেছিল, তারপরে আমি অনেকদিন আমার সেন্সা ছিল না আর কি, যাই হোক এর মাত্র মনে পড়লো আবার দেহি, যদি সেন্স থাকে আলবত ইনশাল্লাহ, না পিঙ্কি স্পেসিফিক কিছু কিছু জনরার গান ভালো গায়। আচ্ছা যাই হোক আমার ক্ষেত্রে হয়তো বা তাই। রংপুর থেকে বলতেছি খাদিজা, আমি প্রথম মেসেজ দিলাম, স্বাগত জানাইতেছি আপনারা, প্রথম মেসেজ দিলেন আপনি, মানে এত বছরে আপনার মাত্র হয়তো 2-1 টাকা খরচ হইল আর কি এই। আচ্ছা হাই সিরাজ ভাই, শুনছি রংপুর থেকে অনেকদিন পর এস এম এস করলাম, কেমন আছো? তিথি তিথি তিথি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা আমার মেসেজ পড়তে গেলেন একটু বড় দেখে কি, একটু বড় দেখে পড়ে না, অন্যটা কত বড় মেসেজ পড়লেন, আপনাকে আর শুনবো না, পচা না শুনলে আর কি জোর করে তো আর একবার পারো না, গেছেন কি আপনি? না আছেন এখনো। দেখি লিখছিল, গেম খেলছিল হঠাৎ মনে পড়লো সিফাত ভাই আসছে, কি মনে আছেন? আমার বন্ধু শুধু আমার চুল ছিঁড়েই টাক বানায় ফেলে চিটাং থেকে, তাসবিদ। ওকে আপনার দুইটা গান যখন শুনি মনে হয় ওই গানে হারিয়ে যায়, এত ভালো লাগে তাসবিদ, আপনার প্রতিদিন শুনি, মেসেজ করি না, মেসেজ করলে মেসেজ পড়েন না তাসবিদ, এটা পুরো ফাও কথাবার্তা, প্রতিদিন মেসেজ করেন না, প্রতিদিন করলে আমি পড়ি না, এটাও ভুয়া কথা। ব্রোকেন অ্যাঞ্জেল গানটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমার খুব প্রিয় গান, রেকর্ড করে রাখছি তাসবিদ। দেন আপনি গেলেন গা, আপনার এস এম এস সব পড়ে দিলাম, কি পোড়া কপাইল আপনি দেন। আচ্ছা তারপর আছে বৈশাখ শেষ হয়ে গেল এখন এই গান দেন মিয়া, বৈশাখ শেষ হয়ে গেছে এখন এই গান দেন মিয়া না, তারপর কি লিখছেন আপনি, জেমসের গান দেন জাকারিয়া, জাকারিয়া আপনি একটু আপনিও মনে ঘুমেতে উঠছেন আপনি না, বৈশাখ যায় না এখনো, বৈশাখের আজকে হইল গিয়া 20 তারিখ, ঠিক আছে উঠেন ঘুমেতে উঠেন, ক্যালেন্ডার চেঞ্জ করেন তারপর কথা বলেন। হেট মিয়া জাকারিয়া না ওই নেই আবার করি, হেট মিয়া জাকারিয়া, এই জাকারিয়া শুক্রিয়া বন্ধু আপনার ভালোবাসার লেগে, তবে আপনার মানে ভুলের লেগে আমি জানাই দিই আপনার তথ্যটা ভুল, বৈশাখে আমার শেষ হয়নি, বৈশাখের লোক এখন 20 বৈশাখ চলতেছে আর কি। আচ্ছা নিমু আছে, আমি অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, বর্তমানে নবম শ্রেণীতে, কংগ্রেচুলেশন বন্ধু, লং ডিস্টেন্স লাভ দেন, আমার আমার নাম নিমু, আর এটিপি রোজের গানটা দিবেন। হ্যালো ভাই আমি নিমু, আমি নিমু, আমি অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, বর্তমানে নবম শ্রেণীতে, আমি নিমু, আপনার লাগে আমার একটা গানি মনে দেন, নিমুরা নিমুরা নিমুরা মরিয়ম রংপুর থেকে গানগুলো শুনে সেই ভালো লাগতেছে, থ্যাংক ইউ, এই দেখেন মরিয়ম আমার কত লক্ষ্মী বন্ধু, দেখছেন গানগুলো ফিল করতেছে, শুক্রিয়া বন্ধু আমার। জান্নাতুল আদন আছে চট্টগ্রাম থেকে, আমগুলোকে আরো আছে আমগুলোকে, আপন আপন কি লিখছে,
বোবা ছেলেটা যখনই গান গাইতো বয়রা মেয়েটা তার গান শুনলে চলে আসতো। একদিন মেয়েটা অন্ধ চাচা তাদেরকে দেখে ফেললো, সে গিয়ে মেয়েটার পঙ্গু বাবাকে সব বলে দিল। মেয়ের এই কাহিনী শুনে তার বাবা দৌড়ে সেখানে গেল, সেখানে গিয়ে পেছন থেকে তলোয়ার বের করে গুলি করলো আর ছেলেটা মরে গেল। ও হো হো হো হো হো, এরকম একটা বিনোদনমূলক ফানি শো এর ভিতরে এরকম একটা স্যাড স্টোরি না কইলে কি হইতো না? যাই হোক, সালিহুল লিখছে, ভাই কয়েকদিনের বৃষ্টিতে আমাদের পাশের নদীতে পানি জমা হয়ে নদী ভরে যায়, তাই গতকালকে এই বছরের প্রথমবারের মতো আমরা নদীতে জাল ফেলছি, কিছু মাছ পেয়েছি, সাথে সাথে একটা বেশ লম্বা সাপ পেয়েছি। নদীতে নতুন পানি আসাতে এলাকার মানুষ খুব আনন্দিত। যাক, আনন্দ নিয়েই থাকুক, এটা আমরা চাই। এবং কিছু জায়গায় কিন্তু এই বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। এটা আসলে প্রকৃতির লগে আসলে আমরা হয়তো বা সাবধান হইবার পারি, কিন্তু আমরা তো আসলে যুদ্ধে পারবো না কোনোদিন, যুদ্ধটা করা উচিত না। আমরা অবশ্যই দোয়া করবার পারি সপ্তাহের লেগে। আর সাপটারে কি করছে এই জায়গার মধ্যে? সাপটারে কোন শুনতে আমার SMS করতে? আচ্ছা, এটা লিখছে, যখন ব্রো আমার টাকা না থাকার কারণে টেক্সট দিতে পারি না, কিন্তু সবসময় শুনি একটা, আচ্ছা টেক্সট দিবার পারে না, সবসময় শুনি, এক তারিখে আমার বার্থডে গেছে, উইস করবানি, তানজিলা নারায়ণগঞ্জ থেকে জানিয়ে দিচ্ছে, আমি অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন যেন সুস্থ হই। অনেক অনেক দোয়া রইল, আমি আপনারা উইস করি, আমার গানে যামুগা।

0: Happy birthday to you.
1: Okay. So আমরা যেতে চাই পরবর্তী গানে, যে গানটা শুনবো ওটা লাগে প্রীতম সাগর এন্ড আরিফ এন্ড আলীর, এটা লাগে মালো মাঝিল, সেরকম একটা গান শুনতে থাকেন, লগে থাকেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: চক্কর বক্কর বাচ্চি ধুমতেছেন ঢাকা এফএম 90.4 এ. এই ঘন্টারও শেষের দিকে, মাকার টেনশনের কিছু নেই, আরো এক ঘন্টা আছে, মানে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার লোক আপনার বন্ধু সিফাত আছি চক্কর বক্কর বাচ্চি দিয়ে. যেই কথাবার্তাটি পাঠাইতেছেন ওই কথাবার্তাটি আলবত আপনার লোকই একজন বন্ধুটা আরেকজন বন্ধুর লোকে শেয়ার করতেছে একদম জনসম্মুখে. তো যেটা লোকের কথা ওটা লোকের যে আমরা যারা যারা ফেসবুকে লিখছেন একটা তো আমি পড়লামই, আমি একটু এবার SMS এ যাই. আমগো যে বন্ধুরা আছেন, আসসালামু আলাইকুম আর যে সিফাত ভাই, সায়াম এটা আমি লিখছি, আয়া পড়ছে সিলেট থেকে, মাত্র এক্সাম দিয়ে আসতাম, দোয়া করো যেন ভালো রেজাল্ট করে মা বাবার মনে নেক আশা পূরণ করবো পারি. আর আরেকটা কথা, ভালো রেজাল্ট করলে সবাই মিষ্টি পাবে. এই লাস্টের কথাটা কয়ে অনেক উঁচি বন্ধু, এতবার মন ভাঙছে এখন আর প্রেমে বিশ্বাস হয় না, দেখো প্রেম না মিষ্টিতে বিশ্বাস হয় না আর কি. তো আপনার লেগে দোয়া রইল, এমনি মিষ্টির লেগে না, তারপরে পাঠাইতে চাইলে গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর না, মানে চাইতেছি না আমাকে যদি চান আর কি, গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর. ওকে সিরাজ ভাই, আমি সিলেট বিশ্বনাথ থেকে শুনছি. ওকে বন্ধু আমার, তারপরে কি শুনলেন এটা একটু কোন আমার, এরপরে তো পরীক্ষা লইতে হইব. আচ্ছা বিশ্বনাথ থেকে কি মনে আছে? ও আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি. আচ্ছা এই জায়গায় আছে আমাকে ভাইয়া, আপনার মেসেজ কি ভাইয়া আমার মেসেজ কি যায় না নাবিহা? নাবিহা এই যে আপনার মেসেজ আমি পাইছি বন্ধু, ব্যাপারটা কি হয়েছে, এই শোয়ের ভিতরে আপনাকে এত এত ভালোবাসা থাকে, এত এত মানুষ SMS করেন, তো ওই জায়গায় আমি সবারটা পুরা পুরা যাই তো একটু সময় লাগে আর কি. তো এই লিগে কিন্তু পাঁচটা পর্যন্ত শো, নাহলে তো আমরা কইতাম যে না আমরা 2টা থেকে আইছি, 2:15 কিন্তু বিদায় লইলাম, যেহেতু বিদায় লই নাই মানে 3 ঘন্টা আছি, 5টার মধ্যে যে কোনো সময় পর হইবার পারে. নাবিহা লিখছে, ভাইয়া জানো আমার একটা বড় ভাইয়া ছিল, দেখতে পুরো তোমার মতো, ভয়েসও তোমার মতো, তাই নাকি? আচ্ছা আমার সেই ভাইয়াটা জানো 3 মাস আগে মারা গেছে, তার বিয়ের আগের দিন মার্কেট করতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এটা খুবই স্যাড. আমি দোয়া করি এর লেগে আলবত, আমার মা এখন তোমার ভয়েস শুনলেই শুধু কান্না করে. আমার 3 ভাই বোন নাদিম, নাফিস, নাবিহা. ভাইয়া আমার মেসেজ কি যায় না নাবিহা? নাবিহা আপনার মেসেজ আইছে, এবং আপনার আম্মু মানে আমগো আন্টি, আমিও তো সন্তানের মতোই, ঠিক আছে মন খারাপ করবেন না, এটা আসলে আল্লাপাক ভালো জানেন যে আমরা মানে আমরা যে দুনিয়ায় আছি কখন আমরা যাবো, যে কোনো সময় আমিও তো যে কোনো সময় যাইব পারি, তবে আমি আপনার কমো যে আমি তো আছি আপনার সন্তানের মতো আছি না, তো ওই ক্ষেত্রে আপনি আমারে শুনবেন, আমার লোকের যদি কোনো কথাবার্তা থাকে আলবোধ করবেন, আপনি কান্নাকাটি করবেন না, আপনার মন খারাপ হইব, আপনার মনে পড়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ওই জায়গার মধ্যে বেশি বেশি করে দোয়া করবেন, আমরাও দোয়া করি, ঠিক আছে ওই ভাইয়ের লেগে. অনেক অনেক শুক্রিয়া নাবিহা যে আপনি এরকম একটা মানে কথা শেয়ার করছেন আলবত, আমরা সবতে যে যে বন্ধুরা আমার হুনতাছে এই মুহূর্তে ঢাকা FM 90.4 আমরা সবাই এর লেগে দোয়া করি. আর আরেকটা ঘটনা কি আমার মাথার ভিতরে এলো, নাবিহা এরকম একটা ঘটনার কিন্তু সিনেমাও আছে, আমি যদিও সিনেমার কথা মাঝখানে কইতেছি, এটা সবার লেগে কইতেছি, মানে আমি এই ঘটনাটা এরকম পাইলাম, এটার লোকে একদম প্রথম দিকে যদি আপনি দেখেন, আপনি নিজে একটু নাবিহা আপনি দেখবেন আর কি, যখন ফ্রি টাইম থাকবেন, যে এই ঘটনাটার লোক অনেকটা কিন্তু মিনিটের লোকের ছিল, ওই লোকের তুমবিন যে সিনেমাটা ছিল তুমবিন বলিউডের, ওইটার ভিতরে এরকম একটা ঘটনা ঘটে. তবে সিনেমা আর বাস্তব অনেক ক্ষেত্রেই আলাদা, আবার অনেক ক্ষেত্রে সিনেমা বাস্তব থেকে অনুপ্রাণিত হয়, তো সেই ক্ষেত্রে আমরা আসলে এর লেগে অনেক অনেক বেশি পরিমাণ দোয়া করবার পারি, এবং অবশ্যই এই মায়ের মনটা যেন শান্ত হয়, এই মায়ের মনটা বা এই কান্না দাম যেন সৃষ্টিকর্তা দেন, আমরা আলবত অনেক অনেক দোয়া করি নাবিয়া. আচ্ছা আমরা পরবর্তী SMS এ যাই. আমাকে ভুলে যাবে মানে আমাকে ভোলা অত সহজ নয়, ও আচ্ছা মিস কাত কিছু, এই বেটা এ আমাকে ভুলে যাবে মানে আমাকে ভুলে যাওয়া তো সহজ নয়, না না না না আপনার আমি ভুলতেছি না, কে জানি আপনি, হ্যাঁ না মিস কাত সুপ্রিয়া আপনার বন্ধু. ভাইয়া কেমন আছেন? আমি খাদিজা আপনাকে শুনছি সিলেট থেকে, থাকবো পুরো সময় আপনাদের সাথে, সুপ্রিয়া বন্ধু খাদিজা. আচ্ছা নামগুলোকে জারিফ রংপুর থেকে, কেমন আছো? এই সংটা শুনিয়ে দাও পাল ইকপাল, শুইনা নেন আপনার কানের ভিতরে আমি কেমন হুনাম হেন. আচ্ছা আমি জানি না আমার এনিমি দেখা বেশি হচ্ছে নাকি খবর পড়া, আপনি একটু রাস্তাঘাটে দেখে শুনে চলবেন, না হলে দেখবেন কোথা থেকে ট্রাক কোন এসে আপনার অন্য দুনিয়ায় পাঠিয়ে দেবে, তালহা রংপুর থেকে. এটা খুব ভালো কথা হয়েছেন তালহা, আমরা আসলে রাস্তাঘাটে চলাচলের সময় অনেক বেশি পরিমাণ সাবধানতা অবলম্বন করা উচিত, আমরা একটা মেশিনের উপর ভরসা করে রাখি যে গাড়ির ইঞ্জিন তো ব্রেক দিলে থামবই, সমস্যা কি স্টার্ট তো থামবই, ওইটার উপরে এত আসলে ভরসা রাখার আসলে কোনো কিছু নেই, আমরা আমগো জায়গা থেকে সাবধান হবো. আর যে যেটাই করেন এক একজন এক এক মস্তিষ্কে এক একটা কাজ ঘুরতে থাকে, কারো পড়ালেখা, কারো অফিসের কাজ, কারো ব্যবসায়ের কাজ, বিভিন্ন কিছু, তো ওই ক্ষেত্রে যখন রাস্তাঘাট পার হইবেন খুব সাবধানে পার হইবেন, এবং রাস্তাঘাটে যারা গাড়ি ঘোড়া চালান এগো অনেক সাবধানতা হয়, খালি পথচারীরা সাবধান হলেই হবো, আপনি সাবধান না হলে তো আপনি রেলিংয়ের উপরে দেবেন, কন সৌরভ আসুসকে লেগে, এটা তো হাঁচা কথা। এখন যেটা লোকের কথা ওটা লোকের যে যারা এরকম গাড়ি চালায় যাকে দেখবেন যে না মানে উনি ঘুমায় নাই, উনার বিহেভিয়ার অন্যরকম ব্যক্তি আছে, সবাই মিললে উনারে থামাইবেন, সাবধান করবেন, প্রয়োজন অন্য কোনো ব্যবস্থা নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা লোকে হ্যালো জাতির ক্রাশ মিষ্টি মিস্টার পারফেক্ট সিফাত ব্রাদার, আমি আয়া পড়ছি তমা ফ্রম সিলেট। তমা শুক্রিয়া, স্বাগত জানাই যাচ্ছি বন্ধু আপনারা। আমি আর জি হিসেবে সিফাত সেরা, সিফাতের জাদু মাখা মধুর কণ্ঠের মায়া পড়ে ঢাকা এফএম এর প্রেমে পড়েছিলাম, এখনো পড়ে আছি, উঠবো না থাকবো সবসময়। অনেক অনেক শুক্রিয়া, বুঝছো ব্রো? ইয়েস আমি বুঝি এবং আমি এটা বিশ্বাসও করি তোমা আপনার কাছ থেকে, কারণ আপনি নিয়মিত সবসময় আমগুলোকে থাকতেন বা আমার সোজা তো আমি পাইছি আপনার সবসময়। ইয়ো ইয়ো সিফাত ভাই রংপুর থেকে বলছি, আপনার হোস্টিংটা দারুণ, অসুক্রিয়া ম্যান, হোস্টিং আমার ফ্রেন্ড হয় মানে এইভাবে কথা কইতে গেলে আসলে বিষয়টা যেটা হয় ওইটা লোকে যে বোঝা যায় না কিছুই, কিন্তু ফিল কিন্তু 100% মানে অনেক কিছু কইছি কিন্তু কিন্তু কিছু বোঝার নেই, এরকম বিষয়টা অনেক সাউথের গানের মতো মানে বুঝি না কিন্তু সুন্দর তো লাগে সুরটা। তিন বোন সিলেট থেকে, আসমি ভাইয়া সিটি লাইফ তুমি কবে আসছো? না আমি তেমন কথা দিই নেই বন্ধু, আমুনে কোন এক সময় আমুনে, আর আমার খুঁজতে তো খুব বেশি সময় লাগে না। আর আমার সবচেয়ে বড় কথা লোকে যে ঢাকা এফএম এ ম্যাক্সিমাম টাইম আমার আড্ডা হয়, তার তাছাড়াও আমার পেজ আমার ইউটিউবের ভিতরে সবসময় আপনারা আমার গান পেতেছেন, তো এমন না কিন্তু যে আমি এই যাতে গেলে আমি আড়াই গেছি, আমি সব জায়গায় আছি মাশাল্লাহ, তো চেষ্টা করি আর কি। তো আলবত আপনি বিভিন্ন জায়গায় কিন্তু আমার ইন্সপায়ার করতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে, আপনার অনুভূতির মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে। আচ্ছা আজ তারপর লিখছে, আমি তো ইউটিউবে এফবিতে খুঁজছি, তোমার চ্যানেল খুঁজছি পেলাম না, কি কন মিনহাজ সিফাত লিখা সার্চ দিবেন তেলে না পাইবেন। আচ্ছা এ ভাইয়া শুনতাম তোমার ভয়েস গান, আজ হাবিবা তানহাও আছে, এই ইয়ে কি জানি আসমি হাবিবা এবং তানহা তিনজনের অনেক অনেক শুকরিয়া বন্ধু, আমার লোকে জয়েন করানোর লিগে, পাশে থাকানোর লিগা, পাশে থেকে একটু সৈরব লড়া পারতেছি না। আচ্ছা ভাইয়া কেমন আছো? সানু চট্টগ্রাম থেকে, সানু স্বাগত জানাইতেছি বন্ধু আপনারা, চট্টগ্রামের বন্ধু আমার। আচ্ছা ভাইয়া কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করো তো, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে আলবত পড়বো, আমি ঠিক মতো পড়ালেখা করি, এখনো পড়তেছি যে আপনাকে এসএমএস। আচ্ছা ঢাকার আবহাওয়াটা কেমন? ঢাকার আবহাওয়া এই মুহূর্তে রোদ দেখবার পারতেছি এবং রোদ থাকলেও রোদের খুব বেশি যে উত্তাপ আছে বিষয়টা এরকম না। আর এটা লিখছে ভাইয়া শৈশব গানটা প্লে করো, শৈশব কার গান? মানে এমনি জানানো লেগে হইতেছে, আপনি জানলেও প্লে করতে পারবো না, আমি আমি এমনি জানানো লেগে হয়েছে আর কি। রাহাদি সিলেট থেকে বলছি, আমার গার্লফ্রেন্ডে আমি শেখা দিচ্ছি, বিষয়টা কেমন? এটা হ্যার কাছ থেকে শুনতে হইব, কারণ আপনি যেমনি করতেছেন আমার তো সন্দেহ হইতেছে, আপনি দিচ্ছেন না হ্যাঁ দেওয়ার পর আপনি পাগল আইডি লিখতেছেন, কোনটা জানাবেন? আপনি ইয়েরও আনবেন আপনার রাহাদি, রাহাদি আচ্ছা সুন্দর না, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। সিফাত ভাই, সিফাত ভাই আচ্ছা আবদুল্লাহ আমগুলোকে জয়েন করছে, শুক্রিয়া আবদুল্লাহ। এই জায়গায় বন্ধু আছে লোকে এস এম এস পড়ো, লিখছে আতিস ফ্যান সাইমা, আমাকে সাইমা বন্ধু অনেক অনেকক্ষণ আগে লিখে রাখছে, হ্যাঁ তোমাদের মধ্যে সবাই পাস করছে তবে একজন ফেল করেছে, সে হলো মিম। আচ্ছা এটা ও আচ্ছা ওইটাই তো মিম, মিম তোমার বাবাকে ডেকে আনবে মিম নাম, তাহলে তোমার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসবে। মিম লিখছে ছি ম্যাম আমার বাবা বিবাহিত, আপনি তার সাথে চ্যাট করবেন? আচ্ছা ঠিক আছে, একজন বন্ধু লিখছে চলে যাচ্ছি গানে, এই গানটি সবার ভালো লাগবে, যা কে একজন কয়ে ফেলে চেন এর কথা তো আমি আর ফালা দিবার পারি না, তো চলে যেতেছি গানে, এই গানটা সবথেকে ভালো লাগবে, দিলাম আমার ভাই তানজিব সরওয়ান এন্ড মেঘলা, ফিরতেছি পরবর্তী ঘন্টায় আরো আরো কথাবার্তা, থাকেন আমগুলো ঢাকা এফএম 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சீத் আমি নিজেও শিখতেছি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, এবং এটাও জানতেছি কোন বন্ধু কত সুখে আছে, কোন বন্ধু কত তীব্র যন্ত্রণায়, দিলের যন্ত্রণায়। তো যাই হোক, আমাকে সব সময় উদ্দেশ্য থাকে লোকিয়া, এটা আমার তো পার্সোনালি উদ্দেশ্য এটা থাকি যে আমার বন্ধু বান্ধব যারাই আমার শুনতেছেন এই মুহূর্তে, এখন যাতে কিছুটা হলেও যদি এখন সময়টা ভালো যায়, এটা আমার লাগে একটা অনেক বড় পাওয়া, এবং এটাও একটা দোয়া। নিশ্চয়ই আপনি আস্তে আস্তে একটু দোয়া করেন যে না পোলাটা ভালোই আছে, একটু দোয়া করি, এমনি দুষ্টু কিন্তু ভালো আর কি। তো এটা অনেক বড় একটা ব্যাপার। নাহিন নুসরাত আমগুলো আছে, লিখছে ভাই আমার কমেন্ট পড়ো, পড়লাম। জান্নাতুল মাওয়া লিখছে ভাই আমার কমেন্ট পড়ো, হ্যাটটাও পড়লাম, হ্যাপি ডিস্কোয়ে কইছে। আচ্ছা, লিখছে রইল গিয়ে নাহিন নুসরাত যে ভাইয়া আমার কমেন্টটা পড়েন প্লিজ, এই আমি এইখানে নতুন। আচ্ছা ঠিক আছে, নতুন পুরান বিষয় না, আপনার কমেন্ট আমি পাইছি, পড়ে দিচ্ছি। মিষ্টি তিলোত্তমা, এম এস টি তিলোত্তমা, হিলু ভাই আমি রংপুর থেকে বলছি। তিলোত্তমা স্বাগত জানাতেছি বন্ধু আপনারে। নুসরাত দেখছে ভাই আপনি অনেক দুষ্টু, কয় তো মাইনছে কি এর আমি দুষ্টা, এমনি যা দুষ্টু এটা আমি কই। ওকে, লিখছিল গিয়া আমি নুসরাত ভাইয়া পারলে ঘুমসুদা ভাই এক্লিপস নোভা সংটা প্লে করে দিয়েন, এটা না থাকলে বারিসে ভাই আনুপ জেন সংটা প্লে করে দিয়েন ভাইয়া। দুইটাই হয়তো বা আছে কিন্তু প্লে করা পারবো না বন্ধু, কারণ আমি রিকোয়েস্টে গান আসলে প্লে করা পারি না। খুশি লিখছে স্লিপিং শিডিউল এত খারাপ হয়ে গেছে যে কোনটা স্বপ্নে দেখছি আর কোনটা বাস্তবে ঘটছে বুঝতে পারছি না। এটা স্লিপিং শিডিউলের কারণে না, এটা আপনার মানসিক ভাবে আপনি আসলে হয়তো বা ঘুমাইতেছেনই না। শিডিউল মানে তাহলে কোনো না কোনো ভাবে আপনি ঘুমান, আপনি হয়তো ঘুমাইতেছেনই না, ব্রেন ঠিক মতো কাজ করতেছে না, এলেগের কমাইতেছে আপনি। জিসান লিখছে রংপুর থেকে ভাই লাল টিপ গানটা কার, লাল টিপ গানটা তো রিসেন্টটা তো আমারই, লাল টিপ নামে হয়তো আরো অনেকে অনেক গান করছে এটা আমি জানি না, তবে লাল টিপ ভাই মিনহাজ সিফাত দিলে আমার তো এই বইটুকু আপনার সিরিয়াল। লিরিক্যাল ভিডিওটা অলরেডি কিন্তু মানে রিলিজ হয়ে গেছে, এই বন্ধু আবার একেবারে লিঙ্ক সই করছে এটা লোকে। আমি আমার যে অরিজিনাল গানটা আছে ওই গানটা আমি ওই যে বৃষ্টি পড়তেছিল তো আমি একটু গিটারে টুংটাং করে আসলে গাইতেছিলাম গানটা আর কি, ওইটা হয়তো বা অরিজিনাল গানটা আপনি ইউটিউবে পাবেন। আচ্ছা, খুশি লিখছিল গে আমি কিছু ইংলিশের মাথা মুন্ডু বুঝি না, যেমন টি এখানে টি দিলেই তো হয়, ই এ ল্যাঞ্জা, এটা আমি কয়েকদিন আগে পড়ছি, এই কথাটা কিন্তু লজিক্যাল। টি এর ভিতরে ই আর এ, এই দুটো বাদ দিলে তো টি থাকে, তাহলে আবার হুদাও দিয়ে লগে ই আর এ লাগানোর দরকার কি ছিল। আবার আই এর ক্ষেত্রেও দেখা গেছে আবার ই ওয়াই ই আই আই এর পরিবর্তে দিলে কি, আচ্ছা অশুদ্ধ হয়ে যেত গা, বি এর শুধু বি দিলে কি হইত, ইউ রে শুধু ইউ আর রে শুধু আর দিলেই কি হইত। আসলে কি আমার মনে হয় কি যে যখন এগুলো করা হইতেছিল এই আশেপাশের যেই এই শব্দগুলো আছে অক্ষরগুলো আছে এগুলো মানে আন্দোলন করতেছিল যে আমরা আমরা তাহলে কইবমো, আমরা একটা বড় হাতির উপরে আপনি আমরা দিয়েছেন ই এরে, ঠিক আছে এলাকা মনে হয় একটু ভয় পায় দেখে একটা নাম টি এর দিকে লয়েছে আর কি, এটা ওই ব্যাপারে বুঝানোর কিছু না, আমি নিজেই তো বুঝতেছি না, খুশি আপনারা কি বুঝামো। এই যে দেখছেন নুসরাত আপনার কথা শুনতে খুব ভালো লাগে, সুক্রিয়া বন্ধু। আর এদিকে আছে নসিন জাহান, কি মনে আছেন আমি সিলেট থেকে নসিন, আব্বু আর আম্মুকে নিয়ে শুনছি তোমাকে, আমি এসএসসি দিচ্ছি, দোয়া করো এক্সাম ভালো হয়েছে। আপনার আব্বু আর আম্মুরে আমার সালাম, এবং আলবতায়ের কাছ থেকে আমি দোয়া চামু, এবং এটা আপনারে আসলে বিশেষ ধন্যবাদ দিতে হয় যে আপনি পুরো পরিবার সহ শুনতেছেন, এবং ধন্যবাদটা আপনার প্যারেন্টসও পায়, কারণ তারা মানে আপনি তাদের সন্তান হওয়ার পরও দেখেন তারা কত সুন্দর ফ্রেন্ডলি আচরণ করে, কত সুন্দর ফ্রেন্ডলি আপনার লোকের বয়ে শুনতেছে। এরকম অনেক ঘর আছে যেই ঘরের ভিতরে পোলাপান বাপের লোক কথাই হয়ে পারে না ডরে, ঠিক আছে, আর মার লোকে তারও কেউ ব্যাপারে না হাতে থেকে খুঁড়ছুন, তো ওই জায়গার মধ্যে আপনারা একখানে বই এফ এম শুনতেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার। তো আমি পুরো পরিবার দিয়ে আপনাকে পুরো পরিবারের অনেক অনেক থ্যাংকস জানাইতেছি, সবসময় আপনারা এরকম ফ্রি থাকেন, ফ্রেন্ডলি থাকেন, আপনার প্রতি রিকোয়েস্ট থাকবো যেহেতু আপনার আব্বু আম্মু আপনার লোক এতটা ফ্রেন্ডলি, আপনিও আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার আব্বু আম্মুর সাজেশন দিবেন, একবারে জানাবেন, কোনো দুশ্চিন্তা দিবেন না, ঠিক আছে। অর্চনা রায় লিখছে লোকে আসলে এমবি না থাকার কারণে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি ফেসবুক চালানো যায় না, আমার এই অ্যাকাউন্ট দিয়ে মাঝে মাঝে ফ্রি ফেসবুক চালানো যায় আবার মাঝে মাঝে যায় না, আজকে ট্রাই করলাম দেখলাম ফ্রি ফেসবুক চালানো যাচ্ছে, তাই এই অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করলাম, শুনছি ফ্রিকোয়েন্সিতে। ওকে অর্চনা রায়, সুক্রিয় আপনার বন্ধু। জান্নাতুল মাওয়া লিখছিল গিয়া আফটার লং টাইম জয়েন হয়েছি, প্লিজ রিড মাই কমেন্ট, পড়ে দিচ্ছি বন্ধু মাওয়া। খুশি লিখছিল ভাই আমি ভাবছিলাম সালিউর ভাই বলবে ওই সাপটা খুশি, ভাগ্যিস বলে নেই না, আপনি তো আইডিয়া দিয়ে দিলেন, যাই হোক, ইদানিং তুমি কেন জানি যা দুষ্টু বলোই না, ভালো লাগে না। না আমি কইছি এটা, যা দুষ্টু একটু আগেও কইছি। আচ্ছা তিলোত্তমা লিখছে, আমি অনেক পচা ছেলে, ইয়ে সিবাদ ভাই স্বীকার করলো সে যে পচা, ইয়ে মিষ্টি পাঠাই দেন গুলশান এক নাম্বার টাওয়ার 15 ফোরে। আচ্ছা লিখছিল গিয়া আমগো নিবির, রাসিফ হোসেন নিবির, হুনবার বার্তা ছিনা পড়ালেহা কি পড়ালেহার সুবাদে কুমিল্লায় আইছি, আগে রেডিও হুনতাম, মিস করি আব্বা আম্মা আর ছোট বোন দুইরারে, এলাকারে মিস করি পূর্ণ আর আহাদরে মিস, আগের মতোই লাগে, কোনো কিছুই আগের মতন থাকে না। তারপরে যে আপনি মিস করতেছেন, যদি এই মুহূর্তে আপনার পরিবারের মানুষগুলো হই না থাকে, এটার মাধ্যমে কিন্তু আপনার মেসেজটা কিন্তু আমি পৌঁছে দেব। না না আমার টাকা দিতে হবে না, আমি এমনি পৌঁছে দিচ্ছি আর কি ফ্রি। তো নিবির মন খারাপ করবেন না, আপনি হয়তো বা কোনো একটা কাজে যে পড়ালেখার কারণেই তো আপনি ইয়ে গেছেন, পড়ালেখা আবার যখন শেষ হয়ে যাবো আবার আপনি দেবেন যে আরো শক্তি নিয়ে আরো যোগ্যতা নিয়ে আপনি হ্যাঁ সামনে এখা রাখবেন, এগোও খুব প্রাউড হইব ব্যাপারটাতে। আচ্ছা ফায়াদ হোসেন আছে আমগুলোকে, ভাইয়া কেমন আছো, আমি রংপুর থেকে, তোমাকে দেখতে সুন্দর লাগছে। সুপ্রিয়া বন্ধু, ভাইয়া ইংরেজি বিষয়টা এত কঠিন কেন একটু বলো, আর আমার জন্য একটা স্যাড সাউন্ড বাজাও। স্যাড সাউন্ড ইংরেজি কঠিন কি করে, এটা আনপসিবল, এটা কঠিন হওয়ার কিছু আছে? ও না আনপসিবল, আচ্ছা ওইব একটা আনপসিবল হইব আর কি। যাই হোক, অর্চনা রায় আচ্ছা লিখছিল, এক্সাম ম্যাথ ছিল, মানে ম্যাথ এক্সাম ছিল, সিকিউ সব ইজি কিন্তু এমসিকিউ অনেক হার্ড, সিকিউ ভালো হয়েছে কিন্তু এমসিকিউ বেশি ভালো হয়নি। সমস্যা নেই, দেখবেন যে ঠিকঠাক হয়ে গেছে। আপনার কাছে মনে হয়, এটা অনেক সময় আমি স্টুডেন্টরা যখন পরীক্ষা দিই তো আমার কাছে মনে হয় যে আহারে এটা মনে হয় অনেক কায় এটা মনে, কিন্তু বোর্ডের যারা আসলে খাতা দেয় এরা কিন্তু যথেষ্ট মন খোলাভাবে খাতা দেয় এবং এরা ট্রাই করে প্রত্যেকটা স্টুডেন্টরে যেই যেই জায়গায় নাম্বার দেওয়া দরকার ওইভাবে ওই স্টুডেন্টারে পাস করানোর লেগে। এরা আসলে কোনোদিনই আপনাকে ওই যে এক বছর নষ্ট করার মতো চিন্তা ভাবনা নিয়ে দেয় না যতটুকু আমি জানি। আচ্ছা এই জায়গায় হচ্ছে লোকে আমগো বন্ধু আরও কেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক বন্ধুরা আছে, এই তো আমগো ফাতেমা, আচ্ছা ফাতেমাটা পরে পড়তেছি একটু পরে নিচের থেকে যাই। সিয়াম ফ্রম বাসাবো, আমগো বাসাবোর বন্ধু, বর্ষায় দারুণ সুযোগ। আচ্ছা হ্যাঁ লোক একটা অফার দিচ্ছে, 10 দিনের বৃষ্টিতে ভিজতেই পাচ্ছেন, 7 দিনের জ্বর, 4 দিনের সর্দি, 9 দিন কাশি সহ 10 দিনের বিছানা থাকার সুযোগ। অফারটি উপভোগ করতে আজই বৃষ্টিতে ভিজুন আর মেতে উঠুন অসুস্থতায়, খুবই সুন্দর। ওকে কি খবর, জাকারিয়া খান বলছিলাম, যাই হোক একটু বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ উঠে গেছে, যাক যেটু বিচ্ছে এটু হুকাইতে হবো না আবার। আচ্ছা এজা লিখছে সিরাজ ভাই, বর্ন চার্মার হু কনসিকিউট দ্য ওয়ার্ল্ড ওয়ান স্মাইল অ্যান্ড গ্রেট কনভারসেশন এট এ টাইম, কি কম এটার ভিতরে আমি আসলে এই লোক পয়লা থেকে উপন্যাস কইতে কইতে কইতে কইতে ফাট করে একটা ইংলিশ ফেস করে দিল। আমি মানে আমি তো বাংলা থেকে বাইরে বার পারি না, আমার তো সময় লাগবে, জাস্ট গিভ মি 2-3 ইয়ার্স। ওকে এই জায়গায় আচ্ছা এই বন্ধুই পাঠাইছিল না, এই বন্ধুটা কেটাই তো দেখি আমি, বন্ধুটা চোখে দেখে না ছবিটা ভালো হয় নাই। আচ্ছা ছবিটা কেমন হয়েছে, চক্কর বক্কর বাচিত হাসির ঝরে দিনটা হিট, এদিক সেদিক কথা উড়ে মজা লাগে ভীষণ, ঘুরে হাসি খুশি ছড়ায় চারিদিক, মনটা থাকে একদম ঠিক। কবিতার পরে ছবিটা দেখেন সেরকম হয়েছে, কবিতা সেরকম হচ্ছে, কিন্তু এই ছবি আমি আরো আগে পাইছি। এই বন্ধুর বন্ধুর নাম কই, আপনার নামই তো দেন নাকি, আমি কেমনে কি বুঝবো, কোন একটু একটা নাম দিবেন না আপনি, যাই হোক একটা নাম দিলে ভালোই তো। লুঙ্গি পরে আমার একটা ছবি খুবই সুন্দর লাগতেছে, চেক চেক একটা লুঙ্গি, সাদা বা কালো লুঙ্গি হলে আরো ভালো হইতো, আমি সাদা বা কালো লুঙ্গি পরি যখনই পরি। আচ্ছা হ্যালো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আজ স্কুলে নির্দিষ্ট একটা কারণে অফ দিয়েছে তাই অ্যাড হয়ে গেলাম সিলেট থেকে ইসরাত, মনে আছে নাকি, ইসরাত স্বাগত জানাইতেছি বন্ধু, এখন মনের উপরে প্রেসার দিব না, ইসরাত নামে তো অবশ্যই বন্ধু আছে, কিন্তু কি কথোপকথন হয়েছিল আপনার লগে এটা মনে নেই। আচ্ছা ফাতেমা বিনু আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই, আরে ওয়ালাইকুম আসসালাম, আছি এতক্ষণ পরে মনে পড়ছে আপনার বন্ধু আছে, হ্যাঁ এই নি বন্ধুর পরিচয়। আচ্ছা আমি মাথা ব্যথা হয়েছিল তাই ঘুমায় গেছিলাম, এখন শুনছি তো, আরে মাথা ব্যথা, মাথা ব্যথা হয়, ও মাথা ব্যথা তো হয় সরি। আচ্ছা ইয়ার যাক, এমন আশা করি আপনি ঠিকঠাক আছেন, সুস্থ আছেন বা কিছুটা হইলেও কমছে। রংপুরের থেকে ছেলে মেয়ে সব শুনছে আপনাকে, ঢাকা এফএম প্রতিদিন শুনি, খুব ভালো লাগে। এসএসসিতে আমার মেয়েরও ম্যাথ এক্সামটা খুব খারাপ হয়েছিল, পরে দেখা গেছিল 81 পেয়েছে, দেন বাস্তব অভিজ্ঞতা, মানে পার্সোনালি নিজের কাছে এই জিনিসটারে ক্ষতিকর বা অনেক বেশি খারাপ মনে হইলো, আলটিমেটলি দেখা গেছে যে না আপনি আসলে ভালো পরীক্ষা দেন, এইটা আপনার হয় কারণ লোক আপনি অনেক বেশি পরিমাণ সচেতন, এটা ভালো। কিন্তু অতিরিক্ত টেনশন করতে যায় দুশ্চিন্তার ভিতরে, বাকি পরীক্ষার ভিতরে এক পরীক্ষায় 80 পেলেন বাকিটি 10-5 10-5 করে তাহলে কিন্তু ধরা, তো সাবধান। আর শুক্রিয়া বন্ধু আপনার শেয়ার করানোর লিগা এই কথাটা। আচ্ছা না রিগাল রায়, আচ্ছা আমার যে লুঙ্গি পরা ছবি আছে রিগাল রায়, সুন্দর হচ্ছে ছবিটা, কারণ আপনি একটা লুঙ্গি চেঞ্জ করছেন, আমার মাসাল্লা চেহারা চুয়ারা সবকিছু ঠিকঠাক আছে, ভালো লাগছে বিষয়টা, ভালো লাগছে, খুবই সুন্দর, সুক্রিয়া, আপনি খুবই ট্যালেন্টেড একজন মানুষ, বুঝাই দিতে চাই। এস এম এস এ যাই আমরা, একটু এস এম এস পড়ি, কয়েকটা এস এম এস পরে গানে যাবো, তারপরে বাকি এস এম এস আবার পড়বো। আচ্ছা যারা লিখছিল আমার লিখছে, সাথে আছি রাহা ইসলাম, আকাশ প্রিয়া ও মুসকান ইসলাম, প্রিয়াংশী ভাইয়া আমরা জমজ হইল, প্রিয়াংশী একটু বেশি জেদি, ও জেদ করছে এখন নাকি সাইকেল চালাতে যাবে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ওকে একটু বোঝান তো, ও তো আমাকে ছাড়া কোনোদিন সাইকেল চালাতেই যায় না, তাহলে আজকে কে লিখা যেতেছে, এটা তো কুছ তো কারবার হ্যাঁ দায়া, কুছ তো কারবার হ্যাঁ। আচ্ছা 4:10 বন্ধু, আপনি এই ঠাটা পড়া রোদের ভিতরে সাইকেল টাইলে কি লেগে যাবেন, আমার কথা লোক এইটা, ঠিক আছে? তো বন্ধু আপনি পরে যান, আপনার বোনের লোয়া দুজন মিল্লা ঘুরতে ঘুরতে একটু ঘুরাইলেন আশপাশ দিয়ে, ছাদে গিয়ে চালালেন, এটা অন্য হিসাব, কিন্তু এক বোনের রেখে আরেক বোন গেলেন এই রোদের ভিতরে, রোদের লোকের কি এর আপনার এত সম্পর্ক? আমার যদি কই যে না রোদের লোক আপনার সম্পর্ক, আপনার ভিটামিন ডি নিতে যেতেন, তো ভিটামিন ডি বা আপনি একা কেলে গেলেন, বোনেরটা নেবেন না, বোনেরম রোগাক্রান্ত থাকবো। আচ্ছা আমরা 4:00 প্রাইভেট আছে, দাওয়াত রইল, পরে যাও, একটু বুদ্ধি নিয়ে যাও, তোমার তো বুদ্ধি কম নাই তাও। সিফাত ভাই বা বা বা সুন্দর কবিতা হয়েছে তো, সিফাত ভাই সো, আমি রংপুর থেকে ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপাতত আপনি যান, আমি পরে আপনার বুঝালো মনে। আচ্ছা লিখছে ভাইয়া কেমন আছেন, আমি মরিয়ম রংপুর থেকে বলছি, আজ প্রথম এস এম এস করলাম, শুক্রিয়া আপনার বন্ধু, তুমি ভোরের শিশির কোনা বিন্দু, তারপরে আমি জানি তুমি আমার একটা সুইট বন্ধু, রংপুর থেকে সুমাই, ও হো হো হো কেমন আছো ভাইয়া, আকাশের নীর দিয়ে হৃদয়ের ছোঁয়া দিয়ে সবুজের অরণ্য তোমাকে জানাই আমার ভালোবাসা, অনেক অনেক শুকরিয়া বন্ধু, এই ভালোবাসা জানানোর লিগে আমি এটা রাখতেছি আপাতত পাশে। সিরাজ ভাই আমি তৌসিক ফ্রম রংপুর অ্যাড হয়ে গেলাম, স্বাগত জানাতে চাচ্ছি তৌসিক আপনাদের। ভাইয়া তুমি আমার মেসেজ পড়ো না কেন, কারণ আপনার মেসেজ আমি এতক্ষণ পাইনি, আমি মাত্র পাইছি রিয়া। আচ্ছা আরও লিখছে, হ্যাঁ ভাই আমি আনিসা, কেমন আছেন, আজ ম্যাথ এক্সাম ছিল, পড়াশোনা অনেক প্যারা, কি করি, প্যারাটা শেষ করেন, পড়ালেখাটা শেষ করেন, এটা ছাড়া আর কোনো কিছু করার নেই, এখন যদি এর মাঝখানে ছাইড়া দেন জীবনে আরও অনেক প্যারা আসবো, তখনগুলি নিতে পারবেন না। আচ্ছা ভাইয়া কেমন আছেন, আমি রংপুর থেকে শুনছি উম্মে আয়মান, আপনার ভয়েসটা আমার খুব ভালো লাগে, শুক্রিয়া। আচ্ছা কিন্তু সবসময় শুনতে পারি না, বাসা থেকে শুনতে দেয় না, কারণ আমি মাদ্রাসায় পড়ি তো, তাই কিন্তু মাঝে মাঝে আমি লুকায় শুনি, তো পরে এক একজন এক একটা লাইনে পড়বে, এটাই তো স্বাভাবিক, আমারও শুনতে সমস্যাটা কি। আচ্ছা জানো ভাইয়া ক্লাসে যখন ভণ্ডামি করি স্যার বলে যে ভণ্ডামি বাদ দিয়ে পড়ায় মন দাও, আচ্ছা ভাই বলো তো কেমনটা লাগে, সবসময় কি আর পড়ালেখা ভালো লাগে, তাই লেগে আপনি স্কুলে যাবে ভণ্ডামি করবেন, এটা কোনো কথা, স্কুলে গিয়ে যদি ভণ্ডামি করেন তাহলে বাইত করবেন কি, আর বাইতে যদি ভণ্ডামি করেন তাহলে অবশ্যই স্কুলে গিয়ে পড়বেন, আচ্ছা যাই হোক এটা অন্যভাবে করবার চাইছিলাম, তিথি লিখছে এটা আমি করে। ওকে আরেকটা সেন্স পড়ি তারপর গানে যাই, সালিউল লিখছে কি কবিতা বানান বলেছে, আচ্ছা অনেক কেজো মাছ ধরিতে তাও গেল তার সাথে, সালিহুর আপনি আবার এটা টুই করেন, অনেক স্পেলিং মিস্টেক আছে, রিপোর্টে গেলে কইতে যাবো একটা হয়ে যাবো আর একটা বিপদ হইব আর একটা, দরকার কি? আচ্ছা আমরা যে গানটা শুনবো ওর লগিয়া হৃদয় খানের গান ভালো লাগে না থেকে কি যে যাতনা, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঢাকা এফএম 90.4 সেরকম একটা গান শুনতে ছিলাম বালামের এক মুঠো রোদ্দুর হাতে, বালামের মানে ব্যান্ড থেকে বেরোয়া তারপরে এই যে এই যে অ্যালবামটা ছিল এক মুঠো রোদ্দুর, আহারে কি হিট, সবার মুখে মুখে এই গান, আমি নিজে গেছি অনেকবার অনেক জায়গার মধ্যে কিন্তু এখন আবার বুঝলে গেছি। যাই হোক, এই গানটা সবসময় আমার ফেভারিট। যাই হোক, এর মধ্যে যারা যারা আমার লিখছেন সবথেকে অনেক অনেক শুক্রিয়া, আমি একে একে করে কথাবার্তাগুলো পড়ার চেষ্টা করি, যেহেতু শেষের দিকে যেতেছি, আমি জানি না শেষ করে পারব কিনা, তারপর আমার চেষ্টা অব্যাহত থাকবো। এখন যেটা লোকের কথা দেই কেটা কেটা আছে আমগুলোকে, আর আপনি এখন আর নতুন করে এসএমএস করানোর কথা কমনা, কারণ অলরেডি অনেক এসএমএস আয় রয়েছে, এগুলো আগে আমি পয়লা শেষ করি তারপরে বাকি কথাবার্তা নাকি, কারণ আগে কুয়াই দিলাম পরে কেউ টপলাম না, কি মনে হইব বিষয়টা। খুশি লিখছে, আমার মহল্লায় আমার ক্লাসমেট বান্ধবী সবাই বিয়ে হয়ে যাচ্ছে, পরশু একজনের বিয়ে, আমার খুব ভয় লাগছে কখন যে আমার বিয়ের কথা বলে, তাই ভাবছি পরীক্ষার পর বড় বাবার বাসায় চলে যাব। তো হনে কেউ বিয়ে করে না নাকি, আমি বুঝলাম না ওয়াই কি, আপনার কথাবার্তা শুনলে বুঝি না, আমরা তো ওয়েটই করতাম যে এসএসসি পরীক্ষা দিয়ে দিই, লোককে বিয়ের কথা দিয়ে বাপ মা কয় না ভুলে গেল নি, আর আপনারা বিয়ের কথা শুনে লাফালাফি করেন না। অর্চনা রায়, এখানে দেখছি কত কবি সাহিত্যিক, কত ব্রিলিয়েন্ট বন্ধুরা, ডিপলি চিন্তা ভাবনা করে তারা, হ্যাঁ হ্যাঁ এটা ট্রু, আমার সব বন্ধুরাই খুব ব্রিলিয়েন্ট। খুশি লিখছে, আমার জীবনে সঠিক মানুষ এসে দেখবে ভুল মানুষের সাথে আমার বিয়ে হয়ে গেছে। প্রতিমা বিনু কি লিখছে, ভাই ওরে আর যাত না পাইতে হবে না, অভিমান ভেঙে ফিরে আসছি তো আমরা সবাই। যাই হোক, তোমার নতুন গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, লাল টিপ, দুই লাইন পারলে আমার জন্য গেয়ে শোনাও। এটা আমগো ইও কয়ে রাখছে যে আমগো খুশিও আরেকটা গানের কথা কয়ে রাখছে, তা আমি জানি না, আচ্ছা আমি দেখি শুদ্ধ ভাষা আমি ট্রাই করি প্রথম দুই লাইন।

দুজনের কথা চিন্তা করে কিন্তু আমি গানটা একটু একটু গাইয়া দিলাম। আপনারা মনে করেন না আরেকজন কইলে তো গান, আমি কইলে গান না কাইলে মানে দুইটা তো ম্যাচ আপ করে গাইবো পারম না। আচ্ছা খুশি, আমি যে এত বকবক করি বলার বাইরে আজকে চলে যাব সিফাত ভাই, কি বলার বাইরে আজকে চলে যাব সিফাত ভাই, কেলে গায়ে যাবেন খুশি? আপনারা তো আমরা চাই সবসময় আপনি থাকেন আমগুলোকে। সাইফুর রহমান কি ইচ্ছে আপনার এত ইংলিশ শিখতেছেন কেলে, আপনি জানেন না আমি ইংলিশে প্রচন্ড পরিমাণ ভালো, এত ভালো ইংলিশ হয়ে আমি এইসব লাইনের উত্তর দিব। লিখছে হু ডাজ সিফাত ক্যারিয়ার লিডার টু রিচ দ্য হাই স্ট্যান্ডার্ড হি সেটস ফর এভরিওয়ান এলস। হ্যাঁ মিয়া না ভালো কিছু লিখছে আমি জানি সাইফুর, শুক্রিয়া আপনাদের। এ কে এম রুকনুজ্জামান, তুমি এসো বন্ধু মোর গায়ে, দুঃখে কাতর গগনে কাল বৈশাখীর ক্ষণে, জুড়িয়ে যাবে এই প্রাণ কাঁচা আমের ঘ্রাণে, বলছি আম কুড়াতেও তোমায় নেব আমার বনে, দেখবে সবুজ এই গাছগুলোতে কত যে ফল দোলে, মোহিত করবে তোমার গায়ের জারুল ফুলে, কোকিল ডাকের ছল কবির কৃষ্ণচূড়ার ডালে, আমন্ত্রণ কবিতার একাংশ। এ কে এম রুকনুজ্জামান খুব সুন্দর, শুক্রিয়া আপনারা রুকনুজ্জামান। তামিম আহমেদ আছে, শিবু ভাইয়া আছেন কেমন, বালানি চিনছেন আমার, আমি সিলেটের লিজা বলছিলাম যে আপনারে খাওয়ামো একদিন পিজ্জা। ও হো হো হো, এতদিন বাটন ফোনে আপনারে শুনছি, এখন থেকে স্মার্টফোনে শুনবো কারণ নতুন ফোন কিনছি তাই। ওয়াও শুক্রিয়া, কংগ্রেচুলেশন। আচ্ছা আর মিস হবে না আপনার মেসেজ দিতে, এখন থেকে সবসময় ঢাকা এফ এম এর সাথে থাকবো। আপনি কিন্তু কবিতা হয়ে গেছে, শুক্রিয়া আপনারে। আপনি কিন্তু হোয়াটসঅ্যাপও জয়েন করতে পারেন, নাম্বার ওই একটাই 01841904904। নাহিন মুস্তাদ, আপনি বন্ধু কোন গ্রহে থাকেন? আমি যে এতক্ষণ কইলাম রিকোয়েস্টের গান প্লে হয় না, আপনি তারপরও লিখছেন ভাইয়া রিকোয়েস্টের সনটা প্লে করো প্লিজ। না বন্ধু কোয়া পারতেছি না, দুঃখিত। এই জায়গায় আরো কারা কারা আছে, আমি বুঝি রংপুর থেকে আমগো বন্ধুরা আছে, অনেক বন্ধুরা আছে আসলে, এদিকে আমগো হোয়াটসঅ্যাপে আছে আমগো বন্ধু। ভাইয়া আপনার জন্য, প্রিয় ভাইয়ের জন্য, ভাইয়া আপনার জন্য একটা কবিতা অবশ্যই পড়বেন, সুরের ভুবনে আপনি যেন এক চিলতে রোদ, আপনার কথা শোনার জন্য বারে মনের মোদ, বাবা কথার জাদুতে মনটা আপনি মাতিয়ে রাখেন বেশ, হাসি গল্পে মিলিয়ে যায় সবটুকু বিষাদ ক্লেশ, রেডিও জুড়ে আপনার নাম সবার মুখে হাসি, সিফাত ভাই আপনার কথা আমরা বড্ড ভালোবাসি, গল্প গানে বন্ধু সেজে বাড়িয়ে দিলেন হাত, ভালো থাকুন সুখে থাকুন এটাই মোনাজাত, আপনার সুরের মায়ায় যেন জীবন রঙিন হয়, ভালোবাসার শুভকামনা আপনার জন্য রয়। ওহো সেরকম কবিতা, এত বড় কবিতা আসলে আমি পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনার এরকম মনে হয়েছে। রাইট ভাই ইসরাত বন্ধু ফ্রম সিলেট, এখন সিলেটে ভাইয়া খুব সুন্দর মেঘলা ওয়েদার, ইসরাত আপনার অনেক অনেক শুক্রিয়া, সিলেটের ওয়েদার ইউজুয়ালি সবসময় ভালো থাকে আর কি, একটু বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার থাকে। সিফাত সবসময় একটা মই সাথে নিয়ে কেন ঘুরে জানেন, কারণ সে অন্যদের জন্য আকাশ ছোঁয়া মানদণ্ড হাই স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছে, যেগুলো পর্যন্ত পৌঁছানো তো আর চারটিখানি কথা নয়। লাভ ইউ বস। ওফ সাইফুর, লটস অফ ইংলিশ ম্যান, শুক্রিয়া আপনার। আচ্ছা এই জায়গায় কি চেনে ভুলে গেছে। আচ্ছা আসসালামু আলাইকুম সিয়াদ ভাই, অবস্থান বলছি কুমিল্লা থেকে, তিন দিন যাবত কুমিল্লা আছি, প্রজেক্টে কাজ চলছে, আপনার কথা দুইবার মনে পড়ছে কিন্তু ব্যস্ততায় ভুলে গেছি। আচ্ছা এটা হয় বন্ধু, এটা কোনো ব্যাপার না, এখন মনে হলো তাই আপনাকে টেক্সট করলাম, সম্পূর্ণ থাকতে পারিনি কিন্তু মনে পড়ে সিফাত ভাইয়ের, মন পড়ে থাকে সিফাত ভাইয়ের কাছে, অনেক অনেক কৃতজ্ঞতা বন্ধু। অবশ্য একদম কাজের ছবি সহ পাঠা দিচ্ছে, অনেক অনেক শুক্রিয়া, আপনি আপনার এই কাজে সফলতা অর্জন করেন এবং যেই নিয়ত কইরা যেই উদ্দেশ্যে আপনি কাজটা করতেছেন এটা যেন পরিপূর্ণ হয় আমরা দোয়া করি আলবত। আর এদিকে আপনি যে বন্ধুরা আছেন এস এম এস কিছু পইরা ফেলাই, নাহলে আবার পরবর্তীতে প্রেসার পরে যাবো। আমি যদি কোনো এমন বন্ধু পেতাম যে আমায় বুঝবে নাই নাই কি, আমি তো আমার আসল বন্ধু, পিঙ্কি আপুকে বকা দিতে হবে না, আনতা যে আমার লেগে আন্নে রে মায়ের খেন না, কালকে আমায় বলছে মায়ের দিব আন্নে রে না, আমার মুরব্বী তো রাখবেছি। ওই শিবু দাদা আমার বান্ধবীর আজ বিয়ে, দাওয়াত দিলাম আহেন রংপুর আফরিন। আপনি বান্ধবীর দাওয়াত থুয়ে আমারে হুনতেছেন, আমার দাওয়াত দিতে মানে আপনার দিচ্ছে দাওয়াত ঠিকঠাক মতো কোন হাঁচা কইরা। আচ্ছা আমি একজন কে অনেক ভালোবাসি, ওকে বাসেন খুবই ভালো। আচ্ছা প্রথম থেকে কি লিখছিল, পড়লাইনা দেহি টাকা খরচ করে মেসেজ করছি মাগনা নয়, দুষ্ট ভাইয়া কেমন আছো, অনেকদিন পরে মেসেজ করলাম সিলেট থেকে, আমি সুলতান। আপনি যদি সেকেন্ডের মধ্যে মুড সুইং হয় কি ইচ্ছে আপনার? আচ্ছা কি ব্যাপার, সকালে তানহাপুরে মেসেজ করলাম আপু আমার মেসেজ পড়ে না, এখন সিওদ ভাইকে মেসেজ করলাম ভাই আমার মেসেজ পড়ছে না, আমিনা সুলতানা মিষ্টিমণি তুমি আমার মেসেজ পড়লে না, সিলেট থেকে শুনছি আমিনা সুলতানা, আমি একজনকে অনেক ভালোবাসি, 5 বছরের সম্পর্ক আমাদের, এখন সে বলছে তার জন্য আরো 2 বছর অপেক্ষা করা লাগবে, তারপর সে আমাকে বিয়ে করবে। এখন আপনার প্রেমিক
বা আপনার মনের মানুষ এর লগে আপনি হয়তো বা লং টাইম কথাবার্তা করেন, এর লগে তো আমি কথাবার্তা হ্যাঁ আমরা চিনি না ঠিক মতো, এন মনে করেন হ্যাঁ যদি কয় যে আমি কালকে বিয়ে করবো এই ব্যাপারেও আমরা দেখা গেছে খুব সাধুবাদ আপনারা জানাইবার পারবো না, আবার যদি কয় পাঁচ বছর পরে বিয়ে করবো এটাও পারবো না, কারণ আপনি জানেন হ্যাঁ কি মন, হ্যাঁ যদি দুই বছর কথা কয়ে আপনারা ঘুরায় আপনার কাছে যদি মনে হয় যে না হ্যাঁ বন্ডামি করতেছে তাহলে তো এটা আপনি বুঝবেন, কারণ যেহেতু আপনার লগে কথা হয়। আমরা যদি কয়েবার চাই যাক দুই বছর চাইছে দিয়ে দেন, দুই বছর পরে গিয়ে করলে আরো দুই বছর, তারপর আপনি আয় করবেন যে আপনি তো কইছিলেন দুই বছর সময় দিতে, এখন যদি চার বছর চাইলো পড়ে গেলাম ফাঁসলাম আমি ভিতরে হুদায় একটা কথা কইতে যায় এলে আমি কমো বন্ধু, পাঁচ বছর ধরে আপনার সম্পর্ক, পাঁচ বছরে আপনি হেরে একেবারে রগে রগে চিনেন খুব ভালো মতো আমার যতটুকু বিশ্বাস, সো আপনি জানেন যে উনি আসলে কতটা সত্যবাদী কতটা লয়াল এই ব্যাপারগুলো আপনি জানবেন, এটা এই ডিসিশনটা আপনার নিতে হইব, আমরা নিতে গিয়ে ভেজালে পড়তে হইব আর কি। সিফাত ভাইয়া গো আমার গানটা শোনাও না, খুব ইচ্ছা করতেছে শোনাও না, কোন গানটা গো বন্ধু? আচ্ছা আরো আছে আমগো বন্ধু ভাইয়া, আপনার গল্প শুনে একটা গল্প মনে পড়লো তাই সব বন্ধুর সাথে শেয়ার করছি, দুজন লোক মারা গেছে পরে দুজনের একসাথে কবর দিচ্ছে, এখন একজন আরেকজনকে বললো তুমি কিভাবে মরে গেছো, সে বললো আমি আমার বউ সন্দেহ করেছিলাম, সে হয়তো বাসা তার বয়ফ্রেন্ড আছে, পুরা বাসা খুঁজে কাউকে পাইনি, পরে বউয়ের কাছে লজ্জিত হলে লজ্জিত হয়ে গলায় ফাঁস দিয়েছি, আর পরের জন বলে আমি আচ্ছা হ্যাঁ ইয়া ছিল, এটা পুরনো যোগ রাইট ট্রু আপনি কইছিলেন মানে আমি পড়ছিলাম আর কি, আপনার কথা বইনা মনে পড়লো আবার। সিফাত ভাই আমি সানিম, সানিম স্বাগত জানাতেছি বন্ধু, কেমন আছেন আপনি? দেখছিল গিয়া আপনার স্পেলিং এ আর কি, আমি এটা পড়া গেলে অনেক সময় নিয়ে পড়তে হবে, একটু স্পেলিংটা ঠিক করে দিলে তাড়াতাড়ি পড়ন যায়। এই জায়গায় আচ্ছা ভাইয়া আপনি কি, আমি কইছি এই ব্যাপার নিয়ে একটু আগে আনসার করছি অনেকবার আর নতুন করে কমু না, বুসরা ফ্রাইম লিখছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে আসসালামু আলাইকুম, ও ভাইয়া কেমন আছো তুমি লাঞ্চ করেছো? না লাঞ্চ তো করি নাই, ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমার বাসার সবাই কেমন আছে? ভাইয়া স্কুল থেকে এসে আমার আর দাদা, আমি আর দাদা জয়েন হয়ে গেলাম তোমার সাথে, ভাইয়া কি লিখবো মাথায় আসছে না, শুধু পড়ার কথা মাথায় ঘুরে, এটা তো খুবই ভালো, আপনি ভালো স্টুডেন্ট, চারটা বাজে কোচিং আছে বলেছি পাঁচটা বাজে যাব তোমাকে শুনবো তাই, আর ভাইয়া জানো আমি পড়তে একটু ফাঁকিবাজি করি না, সময় মতো পড়তে বসি আর থাকবো তোমার সাথে পুরোটা সময়। ওকে বুসরা অনেক অনেক শুকরিয়া, ঠিক মতো পড়তে বললে আপনি মোটামুটি আশা করি যে আপনার এইটা কাভার করবার পারবেন সিলেবাসটা, এবং অনেক অনেক দোয়া রইল আপনার লেগে। ভাই ওয়ার্ল্ড কাপের শুরু হয়েছে মৌচয় বলে কোন দেশের খেলোয়াড়? রংপুর থেকে নবম, তাই ওইটা ওয়ার্ল্ড কাপ তো আর একটু সময় আছে কয়েক মাস আর কি, তো ওই ক্ষেত্রে আমরা তখন আবার ওইটা নিয়ে কথাবার্তা কমো। আচ্ছা লিখছে আপন মা তার, আচ্ছা যে যোগ এক সমস্যাটা কি জানেন, যোগ জন একটা পড়ি প্রশংসা করি তারপর সপ্তাহে যোগ লেখা শুরু করেন, কি লেখা নো মোর যোগ। আচ্ছা আচ্ছা এলোকে ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, ভাইয়া আমাদের এখানে টিপ টিপ বৃষ্টি রোদের বৃষ্টির খেলা, বাহ সুন্দর লাগে এটা দেখতে, মাঝখান দিয়ে পুরো এই ক্রেডিটটা দিয়ে দেওয়া হয় যে সিয়ালের বিয়া, সিয়াল রেগে জিগেলে কি এর বিয়া, আমরা তো অবিবাহিত ব্যাচেলার। আচ্ছা একজন লিখছিল গিয়া ইউটিউব দেখে ফুচকা বানাতে গিয়েছিলাম, এখন লুচি দিয়ে আলু সেদ্ধ মাখা খাচ্ছি টক আছে, এটাই হয় ইউটিউবে দেখবেন যে দুই মিনিটে কিভাবে খাবার রান্না করবেন, দুই মিনিটে দেখায় আপনি পেঁয়াজ মরিচ এগুলো নেবেন তারপরে ফ্রিজে তিন দিন আগে ম্যারিনেট করাই করবে, তো তিন দিন একটা দুই মিনিটে কেমনে এলো না এটা, সবাই আগ করে থাকে। যদি পারেন রিদমকে একটা মাইক দিবেন, আপনি এনিমি মাঙ্গা তারপর কি ডাঙ্গুয়ার মধ্যে কোনটা দেখেন? তাজবি, তাজবি একটাও দেখি না আমি আসলে, আমার এত আসলে হয়তো আমি সময় পাই না, সময় পাইলে আলোবত দেখবো, আর রিদম রে মাইর দেওয়ার পেছনে আমাকে অলরেডি দুইটা রিলস শেয়ার হয়েছে যার মধ্যে আমি যথেষ্ট পরিমাণ মারছি, নতুন করে মারার আসলে দরকার নেই। ব্রো প্লে লিস্টটা ফাটাফাটি থ্যাংকস এত সুন্দর প্লে লিস্ট দেওয়ার জন্য, সাউদা ফ্রম রক বাজার, ও শুক্রিয়া বন্ধু আমার সাউদা, ভাই আমার ভার্সিটি এক্সাম হচ্ছে দোয়া করো, অবশ্যই সাউদা অনেক অনেক দোয়া রইল। আচ্ছা সিলেটি তাইবা আছে আমগুলোকে, আচ্ছা একটু মন খারাপ ছিল বাট এখন ভালো হয়ে গেছে, আপনার শো শুনি বাট এস এম এস দেওয়া হয় না, দিবেন এস এম এস দিলে আমি কেমনে বুঝবো তাইবা যে আপনি আমার হুনতাছেন। মিসকাত লিখছে তুমি বড় সেয়ানা আছো মিয়া, তো সেয়ানা থাকলে মনে করেন আমি হেনে বইতাম, দুষ্টু মিসকাত। ভালোবাসার বাংলাদেশে শান্ত ভাইয়ের জীবনের গল্প শুনে সিনেমার মতো পীড়াটা খুব কষ্ট লাগছে, কিভাবে বিশ্বাস করবো মানুষ চেনা কঠিন, মানুষ চেনার লেগেই কিন্তু আল্লাহ আমগর আর মানুষ বানাইছে, আপনি যারা চিনবেন আপনি নিজেও তো মানুষ, এ লেগা বুদ্ধি বিবেক বুদ্ধি দিচ্ছে, পড়ালেখা করার চান্স আছে, পড়ালেখা করেন মানুষ চেনার পরিবেশ বুঝেন, মানুষ চেনার চেষ্টা করেন তারপর না চিনবেন, কেউ পড়ালেখা করবেন না ঠিকঠাক মতো মানুষটা হয়তোবা বুঝার চেষ্টা পরিস্থিতি পরিবেশ বুঝার চেষ্টা করবেন না, আরেকজনায় ধোকা দিয়ে যাওয়ার পরে কি মানুষ বহুত খারাপ, তা আপনিও তো মানুষ আপনাকে লেগা বুঝলেন না।
একজন কইতেছে তুমি আমারে 10,000 টাকা দাও আমি তোমাকে বিয়ের পর দিয়ে দিব, 10,000 টাকা আপনি দিবেন, তারপর আবার কইলো 1,00,000 টাকা দাও আমি বিয়ের পরে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ যে চাইতেছে আপনি বুঝেন না যে আপনার দিব কি দিব না, আগের 20,000 তো দেয় নাই, আপনি দিয়ে বেটার দোষ। হাইরে ইউটিউব সার্চ দেওয়ার আগে আপনার সকল গান সামনে আয়া পড়ে, যেমন মিনা সিফাত লেখার আগে লিস্টে সবকিছু তাড়াতাড়ি আয়া পড়ে। লাল টিপ গানটা 3 বার শুনছি তোমা, অনেক অনেক শুক্রিয়া তোমা ভালোবাসা অনেক, 3 বার না 3,000 বার শুনবেন তাহলে না আমার ভালো লাগবো, শুক্রিয়া আপনারে। ভাইয়া আমি মুস্তাকিম, গণিত পরীক্ষা দিয়ে আসলাম, দোয়া করিয়েন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, সালাম নিয়েন, বহুত কষ্টে কি কই নাম্বার যোগাইলাম, কষ্টে SMS করার নাম্বার যোগাইলাম। সৈয়দ ভাই ভালোই লাগতেছে কথাবার্তা, আমি কি ফাইল সিস্টেমে আপনি আমারে আপনার লগে লয়ালন চালু তা তো লইলাম, কিন্তু আপনার প্রথম কথাই তো আপনি ধরা গেছেন, বহুত কষ্টে আমার নাম্বার পর গেছে, প্রত্যেকবার প্রত্যেক ঘন্টার ভিতরে তো কই 01841904904, যে এই কথাটা ধরবার পারে না হ্যাঁ কাজ করবো। স্মার্ট বা খুব বিচক্ষণের কি বুঝবে কেমনে বুঝবেন, যখন আপনি কোনো একটা কিছু দেখতেছেন ওই ব্যাপারে যত বেশি পরিমাণ অবজার্ভ আপনি করবার পারবেন, যে ওই ঘটনাটা কি ঘটতেছে, কার লেগে ঘটতেছে, কেন ঘটতেছে না, আবার অত ঘটতে যায় নিজেকে বেজার লাগাই দেন না, মানে আপনি নিজের মতো করে আর কি গল্পটাকে গুছাইবেন জিনিসটাতে, আপনি তো ওইটাই ধরতে পারলেন না, কারণ বহুত কষ্ট করে যেমন লাগে আমি নাম্বার থুয়ে দিচ্ছি সেই সাহারা মরুভূমিতে আপনি হনতে যায় নাম্বার লয়েছেন, এক জায়গাতে 0 এক জায়গাতে 1 এক জায়গাতে 8 কেমনে কি। আমি মুতাসিম রংপুর থেকে, ইয় ইয় সিফাত ভাই অনেকদিন থেকে শুনি আপনার শো, আজ প্রথমবার SMS করলাম, আগে 2 বার SMS দিচ্ছি, খুব ভালো লাগলো আপনার SMS পড়ার জন্য, অনেক অনেক শুকরিয়া বন্ধু। তাসিম আপনার নামটাও খুব সুন্দর। আচ্ছা ভাইয়া আমি মরিয়ম ফ্রম রংপুর, ভাইয়া আমি তুমি হাসো তো একটু হা হা, কারণ হাসলে তোমাকে হেভি লাগে, দুষ্টু হাসলাম। সুজন মামা বৃষ্টি মামির সাথে ঝগড়া করছে, সূর্য মামা ঝগড়ায় জিতা গেছে গা, আর বৃষ্টি মামি বাড়ি সারা চলে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি বুঝে মিছা কথা একটু পরে আইব আবার বৃষ্টি দেখবেন। শিবু ভাই SSC তে পড়লাম পড়লাম শুভা গল্পের শুভার সাথে প্রতাপের মিলন হয়নি, আচ্ছা HSC তে অপরিচিত গল্পে অনুপমের সাথে কল্যাণীর মিলন হলো না, আর দুই গল্পের লেখক হলেন রবীন্দ্রনাথ, অতএব এ থেকে বোঝা যায় যে অন্যের প্রেম রবীন্দ্রনাথের সহ্য হতো না, তোমার কি মনে হয়। আমার নাম সৈকত রংপুর থেকে, আচ্ছা সৈকত এটা তো আপনার মনে হয়, কিন্তু তার পরবর্তীতে তো আবার গানও আছে লালনের যে মিলন হবে কতদিনে, তো ওই জায়গায় তো প্রশ্ন করছে, তাই এটা সমস্যা কি, প্রশ্ন চলতেছে উত্তর চলতেছে সমস্যা কি, সবকিছু পারফেক্ট হয়ে গেলে তো আর কথা কওয়ার মতো কিছু থাকবো না। আচ্ছা এই যে ভাইয়া মনে রাখবেন আজ কতটা মেসেজ করলাম, একটাও পড়লেন না আমিনা সুলতানা, আপনারও আমি কইলাম যে আমিনা সুলতানা আপনিও মনে রাখবেন যে আপনি যে SMS করছিলেন এটা আমি পয়রা দিচ্ছি, আপনার লাস্ট SMS দিয়েছিলেন আপনার লোকে 19 অক্টোবর, আপনি ওটা মনে রাখেন যে একটা SMS নিয়ে কত ভাবলো, মানে 2 টাকার SMS দিয়ে 20 টাকার কথা শুনিয়ে দিলেন। আচ্ছা অনেক কথা কয়ে লেছি, এবার একটু গানে যাওয়ার দরকার, বিদায় লোমু মাগার আয় আরো কথাবার্তা পরে তারপর বিদায় লোমু, যে গানটা শুনবো ফাহিম আব্দুল্লার গান ইস্ক, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ャックルボックル。
1: লই তো বিদায় কারণ ভালো লাগতেছে না খিদে আসলে খিদে লেগে গেছে গাই আমি যে লোক কথা যেতে এতে এখন কেউ ডিস্টার্ব করেন না আমার সিফাত আপনার লোক আছি চক্কর বক্কর বাতচিত লিয়ে ঢাকা এফএম 90.4 এখন আমি আপনাকে কথাবার্তা বলবো পড়া লেখার সময় কোনো ডিস্টার্ব নাই ঠিক আছে আমি খুশি লিখছিল লোক চ্যাট জিপিটি কইছে হাউ ক্যান আই হেল্প ইউ চ্যাট জিপিটি কইছে আর কি হ্যাঁ এক হচ্ছে জলের বোতল গুলো ভরে ভরে ফ্রিজে রেখে দে ভাই ভালো কথা কইছেন ভালো আইডিয়া দিচ্ছেন আপনি আরে ভালো একটা কাজ দিচ্ছেন আচ্ছা আমার নু ফাতিমা বিনতে লিখছে আমি খুশিকে বলেছি বিয়ে করে ফেলো আমি দাওয়াত খাবো নিজের বিয়ে খাওয়ার মজা নাই তাই ওর বিয়ে খাইতে চাইছি আমি কি ভুল বলেছি বড় না ভুল করেন কিন্তু আমার কথা লোকের যে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় লাইনটা নিয়ে নিজের বিয়ে খাওয়ার মজা নাই আপনি কেমনে বুঝলেন আপনি বিয়ে করছেন তো একটা আগে এটা আমার প্রশ্ন আচ্ছা আমি বেশি টানবো না কারণ আমার আরো অনেক কথাবার্তা পড়তে হইব অর্চনারা লিখছে আমার যদি বুসরাপুর মতো পড়াশোনার মতো ইন্টেনশন থাকতো তাহলে তো ভালোই হতো করেন ক্রিয়েট করেন এটা তো এমন না যে না খালি বুস্টারা ছেলেগার কেউ থাকতে হইব না বরং বুস্টারে দেখে আরো সবাই এটাই করতে পারেন যে না ও যেহেতু পড়তেছে আমিও তো আমার লেগেই তো পড়তে হইব আবার এমনও না বিষয়টা যে আপনি পড়লে বুস্টার রেজাল্ট ভালো হয়ে যাবো আপনি পড়লে আপনার রেজাল্টই ভালো হইব খুশি আরো লিখছিল যাও চলে যাচ্ছি তোমার প্রোগ্রাম থেকে আর শুনবই না আজ তুমি বক বক করো বেশি করে আমার গান দাও না পচা তুমি কি ভেবেছো আমি এসব কবো না আমি এসব বলি না আমি খুব ভালো শুক্রিয়া বন্ধু আচ্ছা আমি প্রীতি লিখছে লোকে হ্যালো সিরোজ ভাই কেমন আছেন আর বাকি ফ্রেন্ডসরা কেমন আছে আমি সিলেট থেকে নাহিদা প্রীতি স্বাগত জানাইতেছি বন্ধু আবার বিদায় জানাবো কিছুক্ষণের মধ্যে বাবার দুই রাজকন্যা সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম খুশি লিখছিল দেখছো ভাইয়া ফাতেমাবু বলছে আমাকে বিয়ে করতে ও নাকি দাওয়াত খাবে আমি বলছি তোমার লজ্জা করে না যাও নিজে বিয়ে করে খাওগা আমি ঠিক বলিনি বলো তো ভাইয়া এন আমি কাটটা কমো আমার কথা হলো কি আপনি দুজনের লেগে যে দুজনে বিয়ে করেন আমাকে দাওয়াত দেন আমরা খাই আমগো এত কি আমাকে একবেলা খাও নিলিবে ঠিক আছে সুখ দুঃখ এগুলি তো আপনারা ভাগ করে নেবেন এই যে আপনাকে হাজবেন্ড জন আপনি করে গিফট করবে আমগো তো দিব আমগো তো দিব না দিব আপনি করে দেখা গেছে একটা চেন লাগাই দিল একটা গোল্ডের একটা ডায়মন্ড রিং আইনা দিল তখন আমগো তো শুনবেনই না দেখবেনই না যে তখন ফেসবুকে স্ট্যাটাস দেখেছো তোমাদের ভাইয়া কি দিয়েছে এরকম করবেন তখন আমরা তো বেল নেই তো হুদ এই পরামর্শ কেলে গেল আমগো কাছ থেকে আপনারা বিয়ে সাদি করে ফেলান ফাতিমা বিনতানু লিখছে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ কি সুন্দর করে আমার রিকোয়েস্টে তোমার গান শোনানোর জন্য সত্যিয়া বন্ধু আমি আসলে আপনার থ্রুতে আরো যে যে বন্ধুরা গান শুনবার চাইছিল দুই লাইন চেষ্টা করলাম আর কি জাকারিয়া খান লিখছে তোমার যন্ত্রণায় মানুষ একটা চাপা মারতে পারে না খালি রোস্ট করে দাও না আমি আসলে ওই ইন্টেনশন নিয়ে করি না বিষয়টা আমি চিন্তা করি আমার বন্ধু আমার একটা কথা লিখছে আমি ওই অনুযায়ী একটা কথাবার্তা কয়ে দিই কিন্তু কেউ আসলে রোস্ট করার মতো ইন্টেনশন আমার থাকে না খুশি লিখছিল গিয়া আচ্ছা খুশির এটা তো আমরা পড়ছি যাই হোক আমরা একটু হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে লিখছিলাম বন্ধু আমাকে জাহাঙ্গীর লিখছে হাই সিফাত ভাই মোহাম্মদ জাহাঙ্গীর নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি আছেন সবাই ভালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলাম চক্কর বক্কর বাতচিতে থাকুন পুরো সময় কিন্তু আর লিখতে পারতেছি না কাজের চাপে আমি আর আমার মেয়ে শুনছি আমাদের ওয়েলকাম করো আমি আছি অনেক অনেক শুক্রিয়া জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের যে মেয়ে দুজনের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া যে আমাদের জয়েন করছেন এত কাজের মধ্যে আশা করি সামনেও জয়েন করবেন যদি আজকে একেবারেই সময় নাই বিদায় লইতে হবে কিছুক্ষণের মধ্যে ফাতিমা বিনু লিখছে ভাই ওরে তোমাকে অনেক ধন্যবাদ এক মুঠো রোদ্দুর গানটা আমার অনেক পছন্দের আসলে বালামের প্রায় সব গানই আমার খুব ভালো লাগে পাশের ছাদে এক মুঠো রোদ্দুর দেখা যাচ্ছে আর আমি বেলকনিতে বসে শুনছি ও হো হো সেরকম পুরা হ্যাঁ মিলে গেছে গান তেলে আচ্ছা এখানে সবাই ইনস্ট্যান্ট কবি তোমার এই প্রোগ্রামের মাধ্যমে দেখলাম মানুষ কিভাবে এত ট্যালেন্টেড হয় ভাই রে ভাই এখন কি সুন্দর করে কবিতা লিখে ফেলে সাথে সাথে আমি জানি তুমি কাউকে রোস্ট করার উদ্দেশ্যে করো না আমি মজা করলাম না আমি জানি জাকারিয়া খান আপনার অনেক অনেক শুকরিয়া বন্ধু আমি আর কি একটু ক্লিয়ার করে দিলাম আপনি আমি আমরা তো জানি অনেক বন্ধু আবার দেখেছে সিরিয়াসলি লিভার ব্যাপারে এক বন্ধু এক হচ্ছে টুকি এই আসতে চাইতেছি কি মাঝখান দেয় টুকি করে ডর করে না আচ্ছা যাক আমরা এস এম এস এ যাই অনেক অনেক এস এম এস আমি জানি না শেষ করবো পারবো কিনা লেটস ট্রাই ভাইয়া আমি সিলেটি তমা না আমি রংপুরি তমা ওকে আমার রংপুরি তমা বন্ধু অনেকদিন পর মেসেজ দিলাম আশা করি 90.4 এর সব পরিবারের সবাই অনেক ভালো আছে আর তোমাকে দেখে তো মনে হচ্ছে একদম সুস্থ আছো তাই না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা রানী আছে ভাইয়া আমার আগের টেক্সটটা কি আগের টেক্সটটা পড়েন প্লিজ ভাইয়া জানেন না খুব খুশি লাগতেছে বাট কেন যে খুশি লাগতেছে তার কারণ জানি না আর ভাইয়া জানেন আমার এ পর্যন্ত পাঁচটা ইয়ারফোন নষ্ট হইল রেডিও শুনতে যে ফাইন এটা ভালো তো এফএম তো মানে আপনার এই ইয়ারফোন তো রেডিও বা গান শোনার লেগে এটা যদি এরকম হয়তো মনে করেন যে আমি ভাইয়া ইয়ারফোন কিনছিলাম তারপর জানেন গাড়ি চালাইতে যায় পাঁচটা ইয়ারফোন নষ্ট হয়ে গেছে তাহলে আমার কাছে অবাক লাগতো যে ইয়ারফোন গান শোনানোর লেগে আপনি গাড়ি চালাইতে গেছিলেন কে যাই হোক অনেক অনেক শুক্রিয়া আমি রানী দিচ্ছিল একটা বিশেষ ঘোষণা রানীর সেনাপতির একমাত্র পুত্র ও সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড প্রাপ্ত টিকটিকিট বিয়ের জন্য পাত্রী দরকার কেউ পাত্রীর খোঁজ জানলে সিফাত ভাইকে জানাবেন আচ্ছা জানলে আমি জানাম আলবত শুক্রিয়া আপনাদের সিফাত ভাই সাথে আছি বসতে দেন পা ব্যথা করছে আর মাত্র 40 মিনিট আবদুল্লাহ আমি তো মাত্র আপনি দেখলাম আর সময় নেই বন্ধু বয়ে লাভ নেই একটু পাশে খানা না এখানে জামুখানে আচ্ছা, বিশাল আতা গাছে তোতা পাখি, আমি তোমায় ভালোবাসি। আতা গাছে তোতা পাখি, আমি তোমায় ভালোবাসি। আরে ভাই, আচ্ছা মানে কারে মিলাইলেন আমি বুঝি নাই কার কি। বিশাল আপনাদের শুক্রিয়া। তিন বোন সিলেট থেকে আসমি, আমি রেডিওর মাঝে তোমাকে খুঁজে ফিরি, ভাঙা গিটার হাতে তোমার সুর তুলি। বাবা বা, আচ্ছা ভুলে যাই তোমার এস এম এস না পড়ার কষ্টগুলি, তবুও চেষ্টা করি, অপেক্ষা করি তোমার আসার। এফ এম এ এটা কার সং? খালি গলায় গে শোনাও না কিউট ভয়েসের ভাইয়া? বন্ধু একেবারেই সময় নেই, 56 বাজে, আর মাত্র 2-3 মিনিট আছে আমার হাতে। তো আপনার অনেক অনেক শুক্রিয়া। গানটা হলো বেসিক্যালি নিখোঁজ, আমার এই গান, এই গানটার লিরিক লিখছিলাম আমি বহুত আগে, সুরও করছিলাম, পরবর্তীতে আবার বর্তমানের লগে মিলাই আবার কিন্তু এই গানগুলার আর কি নতুন ভাবে করা হয়েছে, যদিও আগেরটাও শুধুমাত্র আমার নিজের হুনার লেগেই আছিল আর কি, নিজের পরিবারের লেগা। আচ্ছা অনেক অনেক শুক্রিয়া, আপনি তো মনোযোগ দিয়ে গান শুনছেন। তৌসিফ আমার লগে আছে, আপনার গ্রামের বাড়ি কোথায়? মোরজালা। এটা কোনো কথা কইলেন আপনি, হারা দিন 3 ঘন্টা লাগে ঢাকায় বাসায় কথা কইতে, তো ফাটাই লাইলাম বরিশালের কে আপনার ঢাকায় বাসা কইব। লিখছে ভাইয়া পড়াশোনার ভালো লাগে না, এখন কি করব, এখন পড়ালেখাটা তাড়াতাড়ি শেষ করে ফেলান পইরা, মানে যাতে আর বেশিক্ষণ বয়ে থাকতে না হয়। আচ্ছা সারমিন আক্তার ভাইয়া, আপনি এরকম কেন সবার মেসেজ পড়েন, শুধু আমার মেসেজ পড়েন না, গান শোনাবেন শিরোনাম, এর লেগে আপনারটা পড়ি নিকা, কারণ আপনি সিস্টেমের বাইরে যায় কথা কন, এই জায়গায় রিকোয়েস্টে গান প্লে করার সিস্টেমই নেই, কিন্তু আপনি রিকোয়েস্ট করে যেতেছেন এর লেগে। বন্ধু না আসলে এটাও পুঙ্ক্ত আমি করলাম, আসলে আপনার এসএমএস টাইম পাইলাম মাত্র। ওকে ভাইয়া ভালো থাকবেন, আমাকে সালিহুর বিদায় নিচ্ছে। আচ্ছা সিরাজ ভাইয়া, আমি আশরাফুল ইসলাম, আমাকে এইখানে মায়ের কি এইখানে মায়ের হচ্ছে, এখন কি করা যায়? কে কারে মারা মানে আপনি খাইতে, এটা ডিপেন্ড করে আপনি খাইতেছেন না দিতেছেন, এটার উপর নির্ভর করে। তো আশা করি পরের বার থেকে ক্লিয়ার করবেন বিষয়গুলো। এই জায়গার মধ্যে লিখছিল নতুন আফিয়ান আছে আমগুলোকে, আরো আছে সারমিন রংপুর থেকে, আজকে একটু বাইরে গিয়েছিলাম তাই যুক্ত হতে দেরি হলো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আরো আছে আমগুলোকে, মনটা চাইতেছে কি গলা টিপ দিয়ে ধরি, আমার কমেন্ট পড়ো না, লিখছে এস এম এস, আমি কমেন্ট পড়ব করতে। আচ্ছা শিবাদ ভাই, গলায় গান শুনে মনে হইলো পাহাড় থেকে পিছলে খাইয়া আরামের নিচে নাইমা পড়লাম। ওহো হো শুক্রিয়া বন্ধু, হোয়াট আ কমেন্ট, অনেক অনেক শুক্রিয়া। এই ধরনের আসলে কমেন্ট কিন্তু আপনি আসলে অনেক ফিল করেন দেখেই কইবার পারেন। রংপুর থেকে গরমে গরমে শুনছি, ওকে দাদা ভালোভাবে দাওয়াত দিচ্ছে, কারণ জানে 4 দিন ধইরা দাওয়াত দিছিল, আমার সারা জীবনের শত্রু তাসলি যাই নাই, এখন দেখি এই বান্ধবী কাকলি, মানে মুক্তে লড়ে না যাইশ্রে, যাবি না যাবি যাইশ্রে, মানে কি হাস্যকর না, যাওন লাগবে এখন ওখানেই যাইতেছি, ভালো থাকবেন দাদা, আলবিদা আফরিন। ওকে সাবধানে যান, ঠিক আছে বন্ধু। আচ্ছা আরেকটা ই যেটা দেখালো আমরা আর কেটা আছে, ভাইয়া কেমন আছো, ঠিক মতো পড়ালেখা করো তো? আচ্ছা হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ঠিক মতোই পড়ালেখা করি। আইহাম আছে আমগুলোকে, রাহে ইসলাম আছে আমগুলোকে, আসলে ভাইয়া রাস্তায় দুই ধারে অনেক গাছ, ভালোই লাগে বিশুদ্ধ মৃদু বাতাস উপভোগ করতে, নদী এলাকায় কাজবাগান ও আছে, এক কথায় চারিদিকে নদী আমাদের গ্রামটা, মাঝে বলতে গেলে একটা সবুজ শ্যামলদ্বীপ। বাহ খুব সুন্দর, আমি ইমাজিন করতেছি আসলে এই অল্প সময়ের মধ্যেই। এই যেন এই যে তোরা তুমি ওকে স্বাগতম জানাও নাই, এই জন্য মন খারাপ করছে, সবুজ শ্যামলদ্বীপ কি ও যেত না, তুমি ওকে কারে স্বাগত জানাই নি, আমি তো সপ্তাহে স্বাগত জানাইলাম, যে আমার সত্যি নেই হ্যাঁ ও তো স্বাগত জানাইছি। নবাব বিদায় লইল আমাকে থেকে, ওকে নবাব ভালো থাকবেন আপনি। চলে আসলাম সিফাত ভাইয়া, 3টার সময় কোচিং এ চলে গিয়েছিলাম নবনীতা। আচ্ছা নবনীতা এখন আমার একেবারে বিদায়ের সময় হয়ে গেছে গা। আরো আছে আমগুলোকে অনেক, হাবিবা লিখছিল লাল টিপ সংটা আপনার কণ্ঠে সেই লেভেলের ছিল, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, এটা আমারই গান এবং আমি একটু আনপ্লাগ হালকা গাইছিলাম, অরিজিনাল গানটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এনিওয়ে আজকের মতো বিদায় লোব বন্ধু, আপনারা ভালো থাকবেন, আশা করি আগামী আড্ডায় আবার যুক্ত হয়ে যাবেন আপনারা, আরো আরো কথাবার্তা হইব, এবং আপনাকে এই ভালোবাসার লেখা অনেক অনেক শুক্রিয়া, আপনাকে সপ্তাহের লেখা অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন আপনার পরিবেশটা। আজকের লেখা সিফাত কইতাছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে। সিটি লাইফ, City Life.
5: শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন, এটা আছি আপনার সাথে এবং শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে। দুপুরের দিকে একটু হালকা বৃষ্টি হয়ে গেল এবং এখন দেখা যাচ্ছে আবহাওয়াটা একটু স্থবির অবস্থায় আছে, আবার কখন কি হয় বলা যায় না। সো প্লিজ ডু ইউর রেইন চেক, ওকে? অ্যান্ড আদার থিং ইজ ওয়েদার, আমার তো মনটাও যখন খুশি তখন কেমন একটু এলোমেলো হয়ে যায়, কেমন একটু চেঞ্জ হয়ে যায়। আপনার কি মন স্ট্রেন হয় কিনা আমাকে কিন্তু জানাতে পারেন facebook.com/ আই লাভ ঢাকা ফেম এবং 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওয়েলকাম অ্যাগেন অ্যান্ড লেটস এনজয় দ্য ট্র্যাক।

0: মতি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: Act Nation, Act Station.

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas
1: United. শুনছেন ঢাকা FM 90.4. City Life. City Life.
2: Hello, beautiful people. Welcome back to Thaka FM 90.4. Ek Nation, Ek Station, Rita Chhi, Apna Shathe, Bong, Ekta Mojar Kotha Boli. Sheta Hoche, Overprotected, Jemon, Bhai Hoy, Bon Hoy, Husband Hoy, Fiance Hoy, Boyfriend Hoy. বাবা মায়ের ওভার প্রোটেক্টিভ হবেন এটাই স্বাভাবিক, এটা মেনে নেওয়া যায়। কিন্তু বাকি যারা আছে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। যেমন এই ঘটনাটা আমি বলছি, পাবলিক বাসে যদি আপনি একটু ওভার প্রোটেক্টিভ হয়ে যান আপনার ওয়াইফের প্রতি বা আপনার গার্লফ্রেন্ডের প্রতি, এইটা আসলে একটু বেশি বেশি হয়ে যায়। সো কন্ট্রোল ইউর সেলফ এবং আশেপাশের লোকজনকে, একমাত্র আপনি আপনার ওয়াইফকে প্রোটেক্ট করছেন বলে বাকি সবাই মানুষটা এটা ভেবে ভাবা যাবে না, এটা একটু কেয়ারফুল হতে হবে। ওকে, আদার দেন এভরিথিং ইজ অল রাইট। ওকে ওকে, এরকম ঘটনা আপনার সাথে ঘটছে কিনা জানাতে পারেন কিন্তু facebook.com/ilovedhakafm এবং 01841904904 এই নাম্বারটাতে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, sh

0: You're listening to Taka FM 90.4.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
0: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো এই চলে এসেছে
0: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
5: সিটি লাইফ সিটি লাইফ
6: চলছে সিটি লাইফ নিয়ে যেতে আছি আপনার সাথে ঢাকা এফএম 90.4 এ এবং দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছেন জায়ন লিখেছেন যে আপু পাবলিক বাসের কথা আর বলবেন না মনে হয় যেন যেমন খুশি তেমন সাজর দেশে থাকে যার যেমন ইচ্ছে তেমন করে বেড়ায় এই জন্য এটা পাবলিক বাস ভাই তা না হলে এটা প্রাইভেট কার হয়ে যেত না তাই না তারপরে লিখেছেন জাবির লিখেছেন যে আপু অনেকদিন পর জয়েন করেছি কেমন আছেন জানাবেন আমি ভালো আছি আপনি বা কেমন আছেন সেটাও জানাবেন এবং কোথা থেকে শুনছেন সেটাও জানাবেন ওকে ওয়েল লেটস জয় দ্য ট্র্যাক অ্যাগেন অ্যান্ড ইউ আর লিসনিং 90.4 উইথ রিতা অন সিটি লাইফ

0: City Life.
1: Hey there. Again, welcome back to Dhaka FM 90.4. Cholche City Life, Ritar Shathe. এবং সিটি লাইফে সিটির কি খবর? সিটির খবর এই হচ্ছে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৈশাখ মাস তো প্রায় কতটুকু এসেছে বৈশাখ মাসটা একটু জানাবেন তো? আর কাঁচা আম তো বাজারে উঠেই গেছে, তাই না? অনেক আগেই উঠেছে। কাঁচা আমের মজা কেমন নিচ্ছেন? হ্যাঁ জানাবেন, কাঁচা আমের শরবত, কাঁচা আমের আমপান্না, কাঁচা আমের ডাল, কাঁচা আমের ছোট মাছের চরচুরি, কাঁচা আমের এটা, কাঁচা আমের ওটা, তা আপনি কোনটা খাচ্ছেন বা পছন্দ করেন সেটা কিন্তু জানাবেন। ওকে, ওই যে একটাই ঠিকানা কিন্তু facebook.com/allabdhakafm এবং 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Tigers United
2: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

Live. চলছে সিটি লাইভ ঢাকা এফএম 90.4 রিতা আছি আপনার সাথে এবং আজকে গেস্ট অ্যাকচুয়ালি ওয়েদার কারণে গেস্ট থাকছেন না, কারণ গেস্টরা অনেকেই অনেক দূর থেকে আসেন যার কারণে তারা সময় এবং সুযোগ কোনোটাই মেলাতে পারেনি, যার কারণে আজকে গেস্ট আসছে না। রিক্তা হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে আজকে কে গেস্ট থাকছে, থ্যাংক ইউ রিক্তা জিজ্ঞেস করার জন্য। তারপরে দেখতে পাচ্ছি রুবি ছবি লিখেছেন, একটা গানের রিকোয়েস্ট করেছেন, আউট ট্রাই মাই বেস্ট। ওকে সজল লিখেছেন যে আপু আজকে কি কোনো গান হচ্ছে নাকি, আড্ডা হচ্ছে নাকি? না ভাই আজকে কিছুই হচ্ছে না, আজকে আমি থাকছি আপনার সাথে, আমার সাথে আড্ডা দিন। ওকে ওকে এখন গানে যাচ্ছি, গান শুনছি তাহলে, আপনার সাথে আমিও গান শুনছি, কারণ সময় সুযোগ খুব কম হয়, আয়েস করে গান শোনাটা আগের মতো হয় না, তাই আমি যখন স্টেশনে আসি তখন আমার খুব ভালো লাগে। ওয়েল এনজয় দ্য ট্র্যাক।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: TTTG Live.
1: চলছে সিটি লাইভ ঢাকা ফ্রম 90.4 এর ইতাছি আপনার সাথে, এবং সেই সাথে সাথে বলতে চাই যে বৃষ্টিতে ভেজাভেজির ব্যাপারটা কিন্তু অনেকেরই একটু রোমাঞ্চকর মনে হয় এবং অনেকে বেশ পছন্দ করেন। বি কেয়ারফুল এই বৃষ্টিতে, কিন্তু আপনি যতই বৃষ্টিতে ভেজেন না কেন এবং বৃষ্টির মজা নেন না কেন, ভিজতে ভিজতে মেক শিওর যে অতিরিক্ত কোনো কিছুই করছেন না। তা না হলে এখন যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলোর মধ্যে একটা হচ্ছে টনসিল, গলায় টনসিল বেড়ে যাচ্ছে এবং জ্বর সর্দি তো লাগছেই, তার সাথে কেমন যেন একটা বাজে রকমের ফুড পয়জনিং হয়ে যাচ্ছে এবং সেটা আপনাকে ভোগাবে বেশ কিছুদিন। এটা আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আই হোপ আপনিও মানে সতর্ক থাকবেন। আপনাকে জানানোর জন্যই আমার খুব বলতে ইচ্ছে হলো, ব্যাপারটা শেয়ার করতে ইচ্ছে হলো, তাই শেয়ার করলাম। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আর বাইরে যখন যাবেন, এখন তো একটু বৃষ্টিবাদল হচ্ছে, সাথে রেইনকোট বা ছাতাটা অবশ্যই রাখবেন। কেমন? ওকে, যাচ্ছি গানে।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4। এটা আছে আপনার সাথে সিটি লাইফ নিয়ে, যেটা বলছিলাম যে ওয়েদার কারণে কিন্তু অনেক সময় আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়, তো সেজন্য এই বৃষ্টির হোক রোদ হোক ছাতা ব্যবহার করবেন। আর প্রচন্ড রোদ থেকে ঘরে ফিরে গিয়ে যেমন কন করে ঠান্ডা পানি খাওয়া যাবে না, তেমনি প্রচন্ড বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা যাবে না এবং সে বৃষ্টি ভেজা কাপড় গায়ে শুকানো যাবে না। বাড়ি ফিরে যেটা করবেন, বৃষ্টি ভেজা কাপড়গুলো বদলে ফেলবেন এবং পারতপক্ষে একটু হালকা শাওয়ার নিয়ে নেবেন, যাতে করে বৃষ্টির পানিটা গা থেকে পড়ে যায়। দেন ইউ উইল ফিল বেটার, ওকে? এবং তখন একটু গরম পানি পান করবেন অথবা গরম চা, বা আপনি যেটাই পছন্দ করেন না কেন পান করবেন, তাতে করে আপনার শরীরেও আরাম বোধ হবে। ওকে ওকে, অ্যান্ড ইউ আর লিসেনিং ঢাকা এফএম 90.4, চলছে সিটি লাইফ রিতার সাথে। নাও ইটস টাইম ফর আ সং, লেটস কিক অফ দ্য সং অ্যান্ড অলসো এনজয় ইট। I'm trying to enjoy it along with you, okay? Well...

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ,

চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ,

0: বাংলাদেশ
1: সুরন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
4: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: Hey, beautiful city and beautiful people in this city. How are you? আমি দেখতে পাচ্ছি আরো কিছু কমেন্ট পেয়েছি। সুজাতা লিখেছে, আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবং জিজ্ঞেস করেছেন আপনি কি করেছেন। আসলে কি করেছি সেটা হচ্ছে তেমন খুব জরুরি কিছু করিনি। শরীর মোটামুটি একটু খারাপ ছিল, যে বললাম যে আমার ফুড পয়জনিং হয়েছিল, যার কারণে এটা বেশ রেগুলার ফুড পয়জনিং না, যে আমরা একটু স্যালান টালান খেলাম তারপর ঠিক হয়ে গেলে, এটা একেবারে অ্যান্টিবায়োটিক পর্যন্ত খাইয়েই ছেড়েছে, এরকম একটা ব্যাপার। সো বি কেয়ারফুল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড আদার দেন দিস, ওকে, সানডে ইজ এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট, সানডে ইজ এক্সাইটমেন্ট টু মি, কারণ সানডে আসলে আমাকে রেডিও আসতে হয় এবং রেডিওতে আপনার সাথে কথা বলতে হয়। দ্যাটস গিভস মিস টু মাচ হ্যাপিনেস। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি, অ্যান্ড ইউর লিসনিং 90.4 চলছে সিটি লাইফ রিতার সাথে।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4.
1: Sara Deşi.
0: Sabahsafe. City Life. City Life.
2: Hey, my dear beautiful city and my dear beautiful people in this city. Welcome back to Dhaka FM 90.4. Cholchilo City Life Ritar sathe ajker moto bidai nebo. To ei bidai age bolte chai, be careful bachchara ebong borora jara achen, prottekei school goers and office goers, everybody take care of yourself. Ebong ghore jini achen tar protiyo take care korben. Weather ekhon ektu edik odik change hocche, tar mood swing hocche na, tai change hocche. Okay, well, our কি বলবো, আপনারা ভেরি স্মার্ট, ইউ নো হাউ টু কন্ট্রোল ইউর সেলফ, হাউ টু টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, ইউর লাভিং ওয়ান, সো আই ডোন্ট নিড টু সে মাচ, জাস্ট ইন ওয়ান নোট, দ্যাট ইজ জাস্ট স্টে সেফ, লাভ ইউর সেলফ অ্যান্ড লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড অলওয়েজ ট্রাই টু লিসেন ঢাকা ফ্রম 90.4 অ্যামাং অল দিস. ওকে ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি রীতা, কথা হবে আগামী সপ্তাহে, বাই.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

Nation X Station. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত

0: আগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আজ রাতে শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে সড়ক দুর্ঘটনায় 8 জন নির্মাণ শ্রমিক নিহত। দেশে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু। ভারতের রাজধানী দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি। এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কর্মকর্তাদের সব পদে কাজ করার মানসিকতা থাকা জরুরি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার সকালে সচিবালয়ে নিজের অফিস থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির লাগাম টানতে তার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
3: দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে কাজ করার জন্য ডিসিদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান।
3: নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর।
2: বিগত স্বৈরাচার সরকার আমলে প্রতিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল, রাষ্ট্রকে ঋণগ্রস্ত করে ফেলা হয়েছিল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে।
3: ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল সেই শাসন আমল। 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।
2: এর আগে জেলা প্রশাসকদের পক্ষ থেকে নাটোর জেলা প্রশাসক মিস আসমা শাহিন বক্তব্য রাখেন।
4: ইতিমধ্যে আপনার সুযোগ্য নির্দেশনায় সবার আগে বাংলাদেশ এই স্লোগানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে।
2: বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
5: আমরা মাঠ প্রশাসনের সদস্যবৃন্দ, সরকারের এই জনকল্যাণমুখী নীতি ও কর্মসূচিগুলো পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
2: এবারে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। সম্মেলনে মোট 34টি অধিবেশনে সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে 44টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
0: ডিসি সম্মেলন উদ্বোধনকালে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টামণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনারগণ এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি আজ রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। আরও শুনুন প্রতিবেদনে।
6: তথ্যের অবাধ সরবরাহ এখন আর সমস্যা নয়, বরং তথ্যের সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে বা অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। সরকারের লক্ষ্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, তবে এই তথ্য অবশ্যই দায়িত্বশীল ও ক্লিন ইনফরমেশন হতে হবে। রবিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
7: মুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশে উদযাপন করতে এসে আমাদের সকলেরই, যারা গণমাধ্যম নিয়ে কাজ করছেন বা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সকলের একটা যাত্রাবিন্দু তৈরি হয়েছে এবং এই যাত্রাবিন্দুটাকে দৃশ্যমান করার একটা দায়িত্ব তথ্য মন্ত্রণালয় নিতে আগ্রহী।
6: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার।
7: ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা যে বিদ্যুতের যে একটা প্যানেল রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমরা এখনকার সময়কার ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যে আইনগুলি আছে, বিধিগুলি আছে, বিশ্ব পরিসরের যে আইনগুলি আছে, টেক জায়ান্টরা যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে নিয়েছেন, সবগুলিকে মিলে এটাকেও কেমন করে আমাদের সঙ্গে কাজ করার একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়। আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে নব এডিটর কাউন্সিল এবং সাংবাদিক প্রতিনিধিত্ব যারা।
6: নীতিগতভাবে সকল সাংবাদিককে আইনের আওতায় পেশাগত নিরাপত্তা নিশ্চয়তা দেবে সরকার। মানহানি মামলা সহ অন্যান্য আইনি জটিলতাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে। সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে নানা আয়োজনে আজ দেশে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026। এবারের দিবসের বাংলাদেশের প্রতিপাদ্য ছিল জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। দিবসটি উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে একটি র্যালি বের হয়। র্যালির উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের যে কাঠামো গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে আজ বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম শিল্পকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে দেখলে হবে না, এটি রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের অত্যন্ত দায়িত্বশীল শিল্প। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, দেশে একটি শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। আজ রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, স্কুল কারিকুলামে মিডিয়া লিটারেসি যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলধারার গণমাধ্যমেও ফটো কার্ডের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোন এডিটোরিয়াল নীতি না থাকলেও এখন মূলধারার গণমাধ্যমেও ফটো কার্ডের মাধ্যমে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন ছড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। এ বিষয়গুলো খেয়াল রাখা দরকার। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ লালমনিরহাটে এক অনুষ্ঠানে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহায়তা দেওয়া হবে। ছয় মাস থেকে পাঁচ বছরের নিচের শিশুদের 81% এরই মধ্যে হামের টিকা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধিবেশন শেষে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে, আমদানির প্রয়োজন নেই। কোরবানির পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে। আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কোন গরু আমদানি করতে দেওয়া হবে না, এজন্য আগেভাগেই সীমান্তের হাটগুলোর ইজারা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের ঈদ উল উপলক্ষে ঢাকা শহরে 27টি সহ সারাদেশে 3600 বেশি গরুর হাট বসবে। ঢাকায় 27টির মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আজ শপথ নেবেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকে আজ রাত 9টায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিএনপি থেকে 36 জন এবং বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের জোট থেকে রয়েছেন 13 জন। এদিকে গতকাল নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাওয়াসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। সিলেট দক্ষিণ সুরমার তেলি বাজারে আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাক ও শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1261টি শিশু। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট নামের এ কেন্দ্র গত মাসে 760 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে 9% বেশি। আজ সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 13ই মে মামলার চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানী শাপলা চত্বরে 2023 সালের 5ই মে সংঘটিত হত্যাকাণ্ডে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি আজ সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর আরও জানান, 7ই জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। দেশে কিশোর কিশোরীদের আত্মহত্যার ক্রমবর্ধমান ঝুঁকি হ্রাস এবং তাদের মানসিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ সমীক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সরকার। এর আওতায় পাইলট প্রজেক্ট হিসেবে দেশের 4 জেলায় 20,000 শিক্ষার্থীকে সরাসরি সচেতনতামূলক প্রশিক্ষণ এবং 288 জন শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, সারা বিশ্বে প্রতি বছর আত্মহত্যা করে প্রায় 7 লাখ মানুষ, যেখানে বাংলাদেশেও কিশোর কিশোরীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে আত্মহত্যা উঠে এসেছে। বিষয়টির দিকে লক্ষ্য রেখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশির তত্ত্বাবধানে এবং বেসরকারি মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধুর উদ্যোগে লাইভ লাইফ কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর মীর জাহিদা নাজনীন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকল্পের দ্বিতীয় ধাপে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে নির্বাচিত 4টি জেলা যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
10: সাইকোলজিক্যাল ডিপ্রেশনে ভুগছে বাচ্চারা, পারিবারিক কারণে ভুগছে, স্কুলের কারণে, বিভিন্ন কারণে আসলে বাচ্চারা মনোসামাজিক সমস্যায় ভুগছে। আমরা তাদেরকে অনুমতি দিয়েছি এবং আমরা এটা মনিটরও করছি।
9: তবে সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করা, নিয়মিত একাডেমিক কার্যক্রম ব্যাহত না করে এই সচেতনতামূলক সেশন ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা সহ মাউশি অধিদপ্তর বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে বলে জানান তিনি।
10: আমাদের কিছু শর্ত সাপেক্ষে আমরা অনুমতি দিয়েছি, যেন ক্লাস হ্যাম্পার না হয়, এমন কোন কার্যক্রম এখানে না হয় যেটা আমাদের সামাজিক বর্তমান সামাজিক পরিস্থিতির সাথে বিতর্কের সৃষ্টি করে, সরকারকে কোন সমস্যায় ফেলতে পারে, এরকম কিছু বেশ কিছু আর কি শর্ত সাপেক্ষে আমরা তাদেরকে অনুমতিটা দিয়েছি।
9: শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি এখন সময়ের দাবি উল্লেখ করে এই সমীক্ষার মাধ্যমে একটি বৈজ্ঞানিক উপাত্ত ভিত্তিক সমাধান পাওয়া যাবে, যা ভবিষ্যতে স্থায়ী মডেল হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে দিল্লিতে আজ ভোরে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি শিশু ও 4 জন নারীসহ অন্তত 9 জন প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় দিল্লির পূর্বাঞ্চলে বিবেক বিহার এলাকায় এই দুর্ঘটনার সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। শক্তিশালী বিস্ফোরণের পর কয়েক মিনিটের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, অবরোধ তুলে নেওয়ার জন্য তারা মার্কিন সামরিক বাহিনীকে একটি সময়সীমা বেঁধে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই একটি ব্যর্থ সামরিক অভিযান কিংবা একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। ট্রাম্প জানান, তিনি ইরানের পরিকল্পনাটি শীঘ্রই পর্যালোচনা করবেন, তবে কোনো চুক্তি করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না। মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করেন, তেহরান দুর্ব্যবহার করলে দেশটিতে আবারও হামলা করা হতে পারে। ইউক্রেনে রুশ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল অন্তত 10 জন নিহত ও 76 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 270টি ড্রোনের বেশিরভাগই প্রতিহত করা হয়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজ ঢাকায় এসেছে। আগামী 8ই মে ঢাকায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সকাল 9:30 শুরু হবে। হ্যান্ডবল। ঢাকায় মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর 12:00 বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল স্কুল বেকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে বেলা 1:00 বালক বিভাগে ফাইনালে নিরঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সানিডেইলের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল দুপুর 1টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল দুপুর 1টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু। জনপ্রশাসনে কর্মকর্তাদের সব পদে কাজ করার মানসিকতা থাকা জরুরি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা।
0: সংবাদ শেষে আমরা আবারও ফিরে এলাম স্টুডিওতে।
14: ট্রাফিক এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
15: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Time check. এখন সময় রাত 9টা।

এই শপথ গ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসন গ্রহণ করবেন এবং তিনি আসন গ্রহণ করার পরপরই কিন্তু আজকের অনুষ্ঠানটি শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন জাতিসংঘ সচিবালয়ের সম্মানিত সচিব। আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি তাদের স্বস্ব জায়গায় উপস্থিত হয়েছেন। যখন এই অনুষ্ঠানটি শুরু হবে তখনই আমরা মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা দেখতে পাচ্ছি সবাই প্রস্তুতি নিয়ে আছেন যারা শপথ গ্রহণ করবেন। আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

بسم الله الرحمن الرحيم আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, মাননীয় ব্রিদরের চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতিসংঘ সচিবালয়ে মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান।

0: صدق الله العظيم. সূরা আন-নাহল এর 91 তম আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ, অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হানকে, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি।

0: যেখানে আমি বলবো আমি পরে আপনাদের নিজের নিজের নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসনে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের নিজ নিজ মহিলা আসন নাম্বার গ্যাজেটের ক্রমিক অনুযায়ী উল্লেখপূর্বক শপথ পত্রে উদ্যোক্তার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য অনুরোধ জানাচ্ছি।

0: Ahmed Bey'in. İşte Ahmet Bey diyor.
1: Onu bir de

আমরা দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দ যারা শপথ গ্রহণ করলেন তারা শপথ পত্রে স্বাক্ষর গ্রহণ করছেন।

0: আমরা দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ আজকে যারা শপথ গ্রহণ করলেন কিছুক্ষণ আগে, তারা শপথ বাক্যের শপথপত্রে স্বাক্ষর গ্রহণ করছেন। শপথ গ্রহণ করলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখতে পাচ্ছি, তিনি মূল মঞ্চে যেখানে শপথ গ্রহণ করাচ্ছেন আসন গ্রহণ করেছেন মাননীয় স্পিকার, তার পাশেই আসন গ্রহণ করেছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দকেও এখানে দেখতে পাচ্ছি, ডেপুটি স্পিকার তাঁকেও দেখতে পাচ্ছি, তিনি দর্শক সারিতে আসন গ্রহণ করেছেন।
1: অফিসকক্ষে রক্ষিত সংসদ সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য সংসদ ভবনের তৃতীয় লেভেলের দক্ষিণ পশ্চিম ব্লকের 323 নং কক্ষে গমন করার জন্য অনুরোধ করছি। সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বাক্ষর শেষে আপনাদের পরিচয়পত্র প্রস্তুতির জন্য ফটোতোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠানের পর্ব প্রথম পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসনে থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান এতক্ষণ সরাসরি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হল। আমরা এই সরাসরি সম্প্রচারে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছিলাম তাদের নাম আমরা এবারে জানিয়ে দিচ্ছি। ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ।
2: ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 93.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: Hey, bolo.
1: Hey, tumar bajare liste to jhamela ache.
2: Acha, nete call dao to.
1: Aha, ekhane ki holo?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি IP phone app. Ambar IT, the service you wish for.
4: Yeah! Kul kul mukul chakhe bakul. Kul kul mukul chakhe bakul.
5: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
6: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
7: মুকুল টি স্টল,
8: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসলেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
1: সবার সাথে 90.4।
2: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।